107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে আনন্দধ্বনি অনুষ্ঠানে শুনছেন রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের কথায় গানে আনন্দধ্বনি অনুষ্ঠান শুনছেন এই মুহূর্তে 107 FM রেইনবো প্রচার তরঙ্গে। কথা বলতে বলতে, গান শুনতে শুনতে যে কথাগুলো মনে হলো, একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এবং একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে রবীন্দ্রনাথ তার গানে, কবিতায় বর্ষা, বসন্ত, শীত, হেমন্তকে কিন্তু ঋতু বলে বর্ণনা করেছেন। যা যেখানেই বলুন না কেন, বর্ষা ঋতু, বসন্ত ঋতু, শীত, হেমন্ত, সবাইকেই ঋতু বলে বর্ণনা করেছেন। কিন্তু যখন গ্রীষ্মের কথা বলেছেন, তখন কিন্তু গ্রীষ্মের গানে, কবিতায় বেশিরভাগ জায়গাতেই গ্রীষ্মের সম্বোধন কিন্তু দেখা যায় না। সেখানে বৈশাখ বলেছেন, বৈশাখ হে মৌনী তাপস, এসো এসো এসো হে বৈশাখ, এসো এসো। বেশিরভাগ জায়গাতেই আমরা লক্ষ্য করি বৈশাখ শব্দটি ব্যবহার

করেছেন, এটা আমাদের মনে হয় কেন? এই প্রশ্ন হয়তো আমাদের মনের মধ্যে থাকবে, কারণ আমরা যত তাকে জানি, যত পড়ি, যত গান শুনি, কবিতা বলি, ততই মনের মধ্যে আমাদের অনেক প্রশ্ন ঘোরাফেরা করে। কিন্তু হয়তো তিনি বৈশাখকে একটু বেশি পছন্দ করতেন, দারুণ অগ্নিবাণে হয়তো তার মন বিদ্ধ হয়েছিল, সে কথা জানার উপায় আজ আমাদের নেই। আমরা শুধু তার গানই শুনে যেতে পারি।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

কথা বলতে বলতে, গান শুনতে শুনতে সময় একদম শেষ, তাই আজ আপাতত এখানেই থামছি। আবারও কোনো একদিন এরকম গান নিয়ে কথা নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেনবো। যেতে যেতে এই গানটি শুনতে শুনতে আপাতত তোমাদের কাছ থেকে বিদায়, ভালো থেকো সবাই।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন AIRFMRainbowKolkata@gmail.com এ। AIRFMRainbowKolkata, দ্যাট ইজ AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্ন গর্ভা।
3: রত্নগর্ভা সঙ্গে রয়েছে আরবি। আজ কোন বিখ্যাত ব্যক্তিত্বের কথা এই গানটার পর ক্লু দেবে আরবি, আর তারপর অবশ্যই অবশ্যই কিন্তু আপনার পাঠিয়ে দেওয়া মেসেজ 9903659992।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা

0: বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা।
1: আর আজ সেই রত্নগর্ভায় কোন বিখ্যাত ব্যক্তিত্বের কথা, সে কথাই জানতে চাওয়া আপনার কাছে, কিন্তু নো ক্লু, শুধুমাত্র গানটুকু। হ্যাঁ, স্বদেশী ঘরানার মানুষ অবশ্যই তিনি হবেন, এটুকু অন্তত আপনি বুঝে গিয়েছেন। কিন্তু কার কথা, কার মায়ের কথা মুখরিত হবে আজকের ভোরাই, আজকের রত্নগর্ভা, সেই বিষয়ে কিন্তু ক্লু দেওয়া। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম, যে ব্যক্তির কথা বলছে আরপি, তিনি হচ্ছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা। কিন্তু এই বিশিষ্ট ব্যক্তিত্বের জীবনকে গড়ে তোলার পেছনে যে পরিবারের প্রভাব ছিল, তার অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন তাঁর মা, মারিয়া বার্নলি হিউম। হ্যাঁ, মারিয়া বার্নলি হিউম। তাহলে আরপি আজ কার কথা বলবে, কার মায়ের কথায় মুখরিত হবে আজকে রত্নগর্ভা ভোরাই, পাঠিয়ে দিন ছোট করে পুচকে করে 9903653992। এই বিখ্যাত ব্যক্তিত্বের মায়ের কথা যে বিস্তারিতভাবে পাওয়া যায়, বিশদে পাওয়া যায় তেমন নয়, তবুও বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে তিলে তিলে সঞ্চয় করে আপনাদের কানে আজ তুলে ধরার চেষ্টা। মারিয়া বার্নলি, হ্যাঁ মারিয়া বার্নলি হিউম, এই হিউম শব্দটা শুনলেই কিন্তু আপনি রিলেট করতে পারবেন যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মারিয়া বার্নলির জীবন সম্পর্কে তথ্য অল্প হলেও তার পারিবারিক পটভূমি, শিক্ষাগত পরিবেশ এবং সন্তানদের উপর তার প্রভাব বিশ্লেষণ করে বোঝা যায় যে তিনি ছিলেন এক অসাধারণ সংস্কৃতিমনা এবং শিক্ষিত নারী। মারিয়া বার্নলি হিউম কোথায় জন্মেছিলেন, আরবি ফিরে আসবে সে কথায়, কিন্তু এই মারিয়া বার্নলি হিউম, হিউম এইটুকু জানলেই, এইটুকু শুনলে কিন্তু আমাদেরকে মনে পড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতার কথা। হ্যাঁ, তাঁর নামেও কিন্তু রয়েছে এই হিউম শব্দটা। তাহলে কি ইতিহাসের পাতা থেকে আমরা প্রত্যেকেই জানি কিন্তু এই নামটা? হ্যাঁ, আমাদের যারা মোটামুটি পড়াশুনো করেছি, ইতিহাসের পাতা উল্টেছি, তারা কিন্তু প্রত্যেকেই জানি এই নামটা। সেই বিখ্যাত ব্যক্তিত্বের মা মারিয়া বার্নলি হিউম, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার মায়ের আজ অচেনা কাহিনী রত্নগর্ভায়। সঙ্গে রয়েছে আরপি, এই মুহূর্তে গানে গানে কানে কানে 107 এ এই দেশ আমার দেশ।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা প্রতি বুধবার।
1: হ্যাঁ, রত্নগর্ভা মানে কিন্তু প্রতি বুধবার, আর সেই বুধবারে এই বুধবারে আর ভিড় রয়েছে আপনার কানে। আজ কার কথা বলছি সেই জিজ্ঞাসা ছিল আপনার কাছে 9903659992। আশুক আপনার মেসেজ, আপনার নাম, কিন্তু আরও এক গান বিরতি আর ফি নিতে চাইছে, কারণ বেশ কিছু নাম পরেও কিন্তু আসে ইনবক্সে, সেগুলো জমে থাকে, নামগুলো পড়া হয় না, তাই সেই সুযোগটুকু করে দেওয়া। আর এদিকে মারিয়া বার্নলির কথা একটু একটু করে বলতে থাকা। মারিয়া বার্নলি হিউম, তিনি জন্মগ্রহণ করেছিলেন প্রভাবশালী বার্নলি পরিবারে। তার বাবা ছিলেন হার্ডিন বার্নলি, যিনি একজন আমেরিকান বংশোদ্ভূত ব্যবসায়ী এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক ছিলেন তিনি। তার ভাই ছিলেন উইলিয়াম হার্ডিন বার্নলি, যিনি পরবর্তীকালে ত্রিনিদাদ অঞ্চলের একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। ১৯ শতকের গোড়ার দিকে ব্রিটিশ সমাজে বার্নলি পরিবার ছিল শিক্ষিত, বিত্তশালী এবং মারাত্মক রকম প্রভাবশালী। ফলে মারিয়া ছোটবেলা থেকেই উচ্চমানের শিক্ষা, সাহিত্য চর্চা এবং রাজনৈতিক আলোচনার পরিবেশে বেড়ে ওঠেন। জোসেফ হিউম, হ্যাঁ, জোসেফ হিউমের সঙ্গে তার পরিচয় হয় এবং যথারীতি বিয়ে হয়। সালের হিসেব যদি আমরা করি তাহলে বলতে হবে 1815। 1815 সালে মারিয়া বার্নলি বিয়ে করেন কাকে? না, জোসেফ হিউমকে। জোসেফ হিউম ছিলেন ব্রিটিশ সংসদের একজন বিখ্যাত র্যাডিক্যাল সাংসদ এবং সমাজ সংস্কারক। তিনি সরকারি অপচয়ের বিরুদ্ধে, শিক্ষা বিস্তারের পক্ষে এবং সাধারণ মানুষের অধিকারের জন্য সংসদে বহুদিন ধরে লাগাতার লড়াই করেছিলেন। আর এদের সন্তান ভারতীয় জাতীয় কংগ্রেসের সেই অন্যতম প্রতিষ্ঠাতা, যার নামের সঙ্গে জুড়ে আছে হিউম এই শব্দটি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা ইতিহাসের পাতায় যাকে পেয়েছি সেই নামটুকু জানতে চাইছে আর পি আপনার কাছে। পাঠিয়ে দিন আপনার নাম, লোকেশন সহ 9903659992। এক গান বিরতি আর তারপর ফিরে আসা আপনাদের, যারা সঠিক উত্তর দেবেন তাদের নামগুলো নিয়ে। এই মুহূর্তে কোন গান? মাদলের সঙ্গে আমাদের পথ চলা মায়ের গানে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
1: এফএম রেইনবোতে ভোরাইতে আজ রয়েছে আরপি। আর এই মুহূর্তে এমন একটা নাম বলবে, সেটা কিন্তু আমাদের রাজ্যের নয়, আমাদের রাজ্য ছাড়িয়ে সেই যে চা পাতার দেশে চলে যাওয়া। চলো না, চল মিনি আসাম যাব। না, এই মুহূর্তে মিনি আসাম যাবে না, বরং মিনি আরেকজন, মিনি হয়তো সেখানে রয়েছেন। আর তিনি কোথায় আসবেন আমাদের মুখে উচ্চারিত হবে তার নাম। না, নামটা লেখেননি, নিজের নামটা লেখেনি, কিন্তু আগের মেসেজ থেকে জানা যাচ্ছে তিনি হচ্ছেন আলপনা মণ্ডল, আসাম থেকে পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? সঠিক উত্তরটা পাঠিয়েছেন আজ, নাম লেখেননি, কিন্তু হয়েছে বললাম আগের উত্তর থেকে তার নামটা যথারীতি ওকে ঝুঁকি মারছিল, সেখান থেকে কিন্তু বলে ফেলা। ওকে, থ্যাংক ইউ আলপনা ম্যাম, এই প্রথম আরপি পেল আপনার মেসেজ, থ্যাংক ইউ আপনাকে। শুনতে থাকবেন প্রতি বুধবার এভাবেই কিন্তু বিখ্যাত ব্যক্তিত্বদের মাইতির কথা। এই মুহূর্তে কার মেসেজ? উৎপল মাইতি বিহার থেকে পাঠিয়েছে সঠিক উত্তর, থ্যাংক ইউ উৎপল। একই সঙ্গে কিন্তু পেয়েছি কার? দুধ কুমার পণ্ডিত বারুইপুর পদ্মপুকুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন। দুধ কুমার পণ্ডিতের পর এই মুহূর্তে কার মেসেজ? অবশ্যই অবশ্যই সুভাষ চক্রবর্তী উত্তর বাল থেকে পাঠিয়েছেন একেবারে সঠিক উত্তর। উত্তর বাল থেকে সুভাষ চক্রবর্তীর পর এই মুহূর্তে কার কথা বলতেই হবে? সুধীর কুমার দে, ওকে, কাঠ জুড়ে ডাঙা কেন্দুয়ারিহি বাঁকুড়া থেকে, তিনিও পাঠিয়েছেন সঠিক উত্তর, ওকে, থ্যাংক ইউ। এই মুহূর্তে না, সেখানে কিন্তু নাম নেই, কিন্তু নামটা রয়েছে ডিপিতে, অমৃতা দত্ত মাইতে অলরেডি উত্তরটা পাঠিয়েছেন, কিন্তু নিজের নামটুকু না লেখেননি, কিন্তু ওই যে ডিপি উঁকি দিচ্ছে। আর এদিকে মৈত্রী ব্যানার্জি দক্ষিণ কলকাতা থেকে পাঠিয়েছেন, অবশ্যই অবশ্যই সঠিক উত্তর পাঠিয়েছেন মৈত্রী ব্যানার্জি। একই সঙ্গে কার সঠিক উত্তর পেয়েছি কবিতা রায়, যিনি পাঠিয়েছেন রামরাজাতলা হাওড়া থেকে। হ্যাঁ, কবিতা রায়ের পর কার নাম বলতেই হবে? অবশ্যই শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে পাঠিয়েছে, তাহলে দুজন হাওড়া থেকে পেয়ে গেছি আমরা। সেই সঙ্গে কার নাম বলতেই হয়? জীবন কৃষ্ণ রক্ষিত রবীন্দ্র ভারতী কলকাতা থেকে পাঠিয়েছেন। সেই সঙ্গে 750 কেন, কি লিখতে চাইছিলেন জানা নেই, তো যাই হোক তিনি কিছু একটা লিখতে চাইছিলেন। এই মুহূর্তে কার নাম বলতেই হয়? যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন। যাদবেন্দ্র পণ্ডা কাঁথি পূর্ব মেদিনীপুর পাঠিয়েছেন। সেই সঙ্গে সুস্মিতা আচার্য, ওকে, সুস্মিতা আচার্য কোথেকে পাঠিয়েছে? লেক মার্কেট থেকে পাঠিয়েছে। একই সঙ্গে শাশ্বতী আচার্য, লীনা আচার্য, ওকে, মানে এরা বোধ হয় বন্ধু কিংবা বাড়ির অন্যান্য কেউ, কিন্তু দুটো নাম্বার থেকে এসেছে এদের মেসেজ। একই সঙ্গে সুশান্ত ভট্টাচার্য, জয়শ্রী ভট্টাচার্য, এরা রোজগার মতো সেই বেহালার থেকে পাঠিয়েছেন। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না, এখানে কিন্তু শেষ নয়, আরও রয়েছে অর্ণব মণ্ডল উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর অর্ণব মণ্ডল। একই সঙ্গে কে পাঠিয়েছে জয়ন্ত বিশ্বাস কোথেকে পাঠিয়েছেন? না, তা কিন্তু লেখেননি। এই মুহূর্তে রাজবন্ধুর মেসেজ সরসুনা থেকে পাঠিয়েছেন, তিনিও কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। আর বাবা, এতক্ষণ থেকে নমস্কার কলকাতা রিকোয়েস্ট আসছে, ওকে, থ্যাংক ইউ। নমস্কার কলকাতায় গান শুনতেছে এখন থেকে কিন্তু রিকোয়েস্ট আসছে আপাতভাবে এখানেই। অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন কোনো একজন, না, নিজের নামটুকু লেখেনি। ডিপিতেও কিন্তু দেখা যাচ্ছে জাস্ট ডিপি, বুঝলাম না ডিপি তার নাম কি হতে পারে, তো যাই হোক এখানে ইতিটা আছে আরপি, অন্তত আপনাদের নামগুলো বলার ক্ষেত্রে। আর এ মুহূর্তে রূপঙ্করের গান, তারপর ফিরে আসা আবারও সেই বিখ্যাত ব্যক্তিত্বের মায়ের কথায়।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা
1: আসি, রত্নগর্ভা মানে কিন্তু প্রতি বুধবার ভোর ছটায়। আজ সেই বুধবার, আর সেই বুধবারে আজ কার কথা বলছি আর কি, অবশ্যই অবশ্যই সেই বিখ্যাত ব্যক্তিত্বের কথা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। 1815 সালে মারিয়া বার্নলি বিয়ে করলেন জোসেফ হিউমকে। জোসেফ হিউম ছিলেন ব্রিটিশ সংসদের একজন বিখ্যাত র্যাডিক্যাল সাংসদ, একটু আগে বলেছিলাম, এবং একই সঙ্গে সমাজ সংস্কারক। তিনি সরকারি অপচয়ের বিরুদ্ধে শিক্ষা বিস্তারের পক্ষে এবং সাধারণ মানুষের অধিকারের জন্য সংসদে বহুদিন, দীর্ঘদিন ধরে লড়াই করেছিলেন। এই যে বিয়ে, এই বিয়ে ছিল শুধুমাত্র দুটি মানুষের মিলন নয়, এটি ছিল দুটি প্রগতিশীল পরিবারের যোগাযোগ, সংযোগ। জোসেফের রাজনৈতিক আদর্শ এবং মারিয়ার শিক্ষিত পারিবারিক পরিবেশ মিলে তাদের পরিবারকে এক অসাধারণ অসাধারণ বৌদ্ধিক কেন্দ্র হিসেবে গড়ে তুলল। মারিয়া এবং জোসেফ হিউমের অন্তত 7 জন সন্তান ছিল। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন অ্যালান অক্টেভিয়ান হিউম। অনেকে বলে অক্টেভিয়ান, যেভাবেই বলি না কেন, অ্যালান অক্টেভিয়ান কিংবা অক্টোভিয়ান, যেভাবেই বলি না কেন, মানুষটা তো আর চেঞ্জ হয় না। এছাড়াও মেরি ক্যাথলিন হিউম রোথারি বা রোটারি সহ আরও কয়েকজন সন্তান পরবর্তীকালে সাহিত্য, সমাজ সংস্কার এবং জনজীবনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সন্তানদের শিক্ষার বিষয়ে মারিয়া ছিলেন অক্টেভিয়ান হিউমের মা, মারিয়া ছিলেন অত্যন্ত যত্নশীল, তেমনটাই বলে গিয়েছেন ঐতিহাসিকরা। কারণ হিউম পরিবারের অধিকাংশ সন্তানই উচ্চশিক্ষিত এবং সমাজ সচেতন হয়ে উঠেছিলেন, এবং এই কাজটা বাবা নয়, মা মারিয়ার দ্বারাই কিন্তু সম্ভব হয়েছিল, ইতিহাস তেমনই প্রমাণ দেয়। 1829 সাল অ্যালান অক্টেভিয়ান হিউম জন্মগ্রহণ করলেন। তিনি ছিলেন পরিবারের কনিষ্ঠ সন্তানদের একজন। তার শৈশব কেটেছে লন্ডনের

ব্রিস্টন স্কোয়ারে পারিবারিক বাড়িতে এবং নরফোকের বার্নলি হলে। শৈশবে অ্যালানের ব্যক্তিগত শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তার শিক্ষা জীবন শুরু হয়েছিল পরিবার থেকেই। ঐতিহাসিকরা মনে করেন যে তার উদারপন্থী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, বিজ্ঞানের প্রতি তার যে এত প্রেম এবং মানবিক চিন্তার পেছনে শুধুমাত্র পিতা জোসেফ হিউম নয়, বরং অনেক বেশি কাজ করেছিল মা মারিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা। কারণ মা মারিয়া ছিলেন একজন স্বচ্ছ দৃষ্টির অধিকারী, তার চোখে কোনো ঠুলি পড়া ছিল না, আর সেভাবেই তিনি তার সন্তানদের শিক্ষিত করেছিলেন। আজ অ্যালান অক্টোভিয়ান হিউমের মা মারিয়া বার্নলি হিউমের কথা ভোরায় জুড়ে রত্ন গর্ভা জুড়ে। এই মুহূর্তে তাপস রায়ের সঙ্গে আমাদের পথ চলা, গানে গানে কানে কানে 107।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: আর মাস্টার বাচ্চার মতোই কিন্তু অ্যালান অক্টোভিয়ান হিউম তারও শুরুটা হয়েছিল একেবারে মায়ের কাছে। মায়ের হাত ধরেই তার পড়াশোনা শুরু এবং ছোট্টবেলায় সত্যি দুষ্টু ছিলেন, খুব একটা দুষ্টু ছিলেন না তাও কিন্তু নয়, অন্তত মায়ের যেটুকু বয়ান পাওয়া যায় এখানে ওখান থেকে, সেখান থেকে জানা যাচ্ছে যে অ্যালান অক্টোভিয়ান হিউম তার মধ্যে কোথাও না কোথাও একটা প্রকৃতি প্রেম ছিল। বিভিন্ন পোকা মাকড় ইত্যাদি ইত্যাদিকে তিনি লক্ষ্য করতেন, বিশেষ করে পাখিদের প্রতি তার একটা অদ্ভুত অদ্ভুত ছোটবেলা থেকে প্রেম প্রীতি ভালোবাসা ছিল। ছোট ছোট পাখিগুলোকে দেখে মাকে জিজ্ঞেস করতেন, মা এটা কি পাখি, ওটা কি পাখি, ওটা কেন উড়ছে, ওটার ডানাটা এত বড় কেন, এটার এত ছোট কেন, এ এত কম খায় কেন, ওর ঠোঁটটা এইটুকু কেন, ওর ঠোঁটটা যদি আমাদের মতো হতো বা আমার মুখে যদি লাগিয়ে দেওয়া হতো তাহলে আমি কি ওই রকম করে খেতে পারতাম, এরকম নানা জিজ্ঞাসা নানা রকম কৌতূহল ছিল এই পাখিদের নিয়ে। সেই পাখিদের নিয়ে কিন্তু সত্যি আমরা দেখতে পাই যে ভারতবর্ষে প্রথম প্রথম মানে পক্ষী বিশেষজ্ঞ যদি বলা যায় সেই বিষয়টাই কিন্তু এই অ্যালান অক্টোভিয়ান হিউম, তাকেও কিন্তু আমরা পাচ্ছি। এবং এই জিজ্ঞাসা, এই কৌতূহল, এই যে প্রবল আগ্রহ, সেটা যতটা সম্ভব মেটানোর চেষ্টা করতেন মা মারিয়া বার্লি। তো শৈশবে অ্যালান অক্টোভিয়ান হিউমের ব্যক্তিগত শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল, তার শিক্ষা জীবন শুরু হয়েছিল তার মায়ের হাত ধরেই। ঐতিহাসিকরা একটু আগে বলেছিলেন যে মনে করেন যে তার যে শিক্ষা সেই শিক্ষার বিষয়টা কিন্তু ওই রকম প্রবল প্রতাপান্বিত যে মা, যিনি সেইভাবে যে একেবারে ইতিহাসগত দিক দিয়ে বিখ্যাত তাও নয়, কিন্তু তার প্রভাব ছিল সবচেয়ে বেশি। যে পরিবারে সংসদীয় সংস্কার, বিজ্ঞান, সাহিত্য এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে নিয়মিত আলোচনা হতো সেখানেই বড় হলেন অ্যালান হিউম। স্বামীর সঙ্গে রাজনীতি নিয়ে কিন্তু বেশ ভালো রকম কথাবার্তা বলতেন মারিয়া বার্লি, অর্থাৎ কোথায় কি হচ্ছে তার নিজের দেশে, সারা বিশ্বে কোথায় কিভাবে কারা ছড়িয়ে পড়ছে, কোথায় বাণিজ্য বিস্তার করছে, বাণিজ্য বিস্তারের নামে কোথায় কে কাকে শোষণ করছে, সেসব বিষয়ে কিন্তু এই মারিয়া বার্লির ধারণা ছিল অনেকটাই স্বচ্ছ। স্বাভাবিকভাবেই উদার এবং প্রগতিশীল চিন্তার মানুষ ছিলেন তিনি। মারিয়া বার্লি নিজে কোনো বই লেখেনি কিংবা রাজনৈতিক মঞ্চে বক্তৃতাও দেননি, কিন্তু তিনি এমন একটি পরিবেশ তৈরি করেছিলেন তার পরিবারে যেখানে সন্তানদের স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ ছিল এবং সন্তানদের ওই যে আগ্রহ, প্রবল কৌতূহল, সেগুলো তিনি মেটানোর চেষ্টা করতেন। আর সেই মেটাতে গিয়ে তাকেও প্রচুর পরিমাণে বই পড়তে হতো, এটাই তো স্বাভাবিক। ঊনবিংশ শতাব্দীর ব্রিটেনে বহু পরিবারে কিন্তু নারীদের ভূমিকা ছিল একেবারে ওই ঘর গৃহস্থালির কাজের মতো। আমাদের দেশে যেমন এখনও বহু নারীকে শুধুমাত্র ঘর গৃহস্থালিটুকুই শুধুমাত্র সামলাতে হয়, তার জীবনেও কিন্তু তেমনটা ছিল না, কিন্তু অন্য মহিলাদের জীবনে ছিল তেমনটাই। কিন্তু মারিয়া ছিলেন এমন এক পরিবার থেকে আসা নারী মহিলা যেখানে আন্তর্জাতিক বাণিজ্য, শিক্ষা এবং জনজীবনের সঙ্গে সরাসরি তার যোগাযোগ ছিল। সেই সব নিয়ে তিনি চিন্তাভাবনা করতেন, স্বামীর সঙ্গে কথা বলতেন, ছেলে মেয়েদের সঙ্গে এই সব বিষয়ে কিন্তু তার কথাবার্তা হতো। তিনি তাদের গল্প শোনাতেন, গল্প শুনতে ভালোবাসত তার ছেলেরা। তার সন্তানদের মধ্যে যে কৌতূহল, মানবিকতা এবং সমাজ সচেতনতা দেখা যায় তা কিন্তু তারা পেয়েছিলেন মায়ের কাছ থেকে। অর্থাৎ সন্তান লালন পালনের ক্ষেত্রে মারিয়ার ভূমিকা ছিল অসাধারণ। জোসেফ হিউম ছিলেন সংসদ সদস্য আর তাঁদের বাড়িতে প্রায় রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক সংস্কার নিয়ে আলোচনা হতো। এই পরিবেশে মারিয়া শুধু একজন গৃহিণী ছিলেন না, তিনি ছিলেন মানে পরিবারের সাংস্কৃতিক এবং একটা মানবিক, সেই সঙ্গে মানসিক কেন্দ্রও বটে। তাদের কন্যা মেরি হিউম রোথারি। পরবর্তীকালে চিকিৎসা সংস্কার আন্দোলন এবং টিকাকরণ সংক্রান্ত সামাজিক বিতর্কে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। এই যে মেয়ের এগিয়ে যাওয়া, একজন মেয়ে হয়ে এত বড় বিতর্কে যোগদান করা, তার পেছনে ব্যাকবোন হয়েছিলেন মারিয়া নিজে। তিনি কিন্তু মেয়েকে সামনে এগিয়ে দিয়েছিলেন।

মারিয়া বার্নলির একটু একটু করে সন্তানদের শিক্ষিত করে তোলা। এক গান বিরতি, আরও বেশ কিছু কথা রয়েছে আপনাদের জন্য। অ্যালান অক্টোপিয়ান হিউম্যান মায়ের কথা আজ রত্নগর্ভা জুড়ে।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা।
1: আর সেই রত্নগর্ভা কিন্তু আজ অ্যালান অক্টোভিয়ান হিউমের মা মারিয়া বার্নলির কথা সঙ্গে রয়েছে। আরপি এই মুহূর্তে একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে আসে। মারিয়ার বাবা, হার্ডিন বার্নলি এবং স্বামী জোসেফ হিউম দুজনের কিন্তু ভারতের সঙ্গে যোগাযোগ ছিল।

বেশ বেশ বেশ ভালো রকম। জোসেফ হিউম যুবক বয়সে ভারতে কাজ করেছিলেন এবং সেখান থেকে অর্থ উপার্জন করে ইংল্যান্ডে ফিরে যান। পরবর্তীকালে তার ছেলে অ্যালান অক্টোফিয়ান হিউম ভারতীয় সিভিল সার্ভিসে যোগ দেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার অন্যতম নায়ক হয়ে ওঠেন। এই দিক দিয়ে বলা যায় মারিয়া বার্নলির পরিবার তিন প্রজন্ম ধরে ভারত সংক্রান্ত বা ভারতের ইতিহাসের সঙ্গে যুক্ত ছিল। মারিয়া বার্নলির মৃত্যুর সুনির্দিষ্ট তারিখ না সে বিষয়ে কিন্তু ঐতিহাসিকরা একমত হতে পারেননি, তবে জানা যায় যে তিনি তার স্বামী জোসেফ হিউমের জীবনের দীর্ঘ সময় জুড়ে সঙ্গী ছিলেন এবং সন্তানদের তিনি বড় হতে দেখেছিলেন, তাদের ফুলে ফলে একেবারে ষোলকলায় বিকশিত হওয়ার যে ক্ষেত্রটিকে তিনি সবচেয়ে বেশি উপভোগ করতেন সেটা কিন্তু তিনি দেখে গিয়েছেন। তার মানে বেশি বয়সে কিন্তু তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পরও তার সন্তানরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইতিহাসে এমন বহু নারী আছেন যাদের নাম বড় অক্ষরে লেখা হয় না কিন্তু তাদের প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকে। মারিয়া বার্নলি হিউম ছিলেন তেমনই একজন নারী। তিনি ছিলেন একজন ব্যবসায়ী পরিবারের কন্যা, একজন প্রগতিশীল সাংসদের স্ত্রী এবং এমন এক মা যার সন্তান অ্যালান অক্টোফিয়ান হিউম পরবর্তীকালে ভারতের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হন। যদি অ্যালান অক্টোফিয়ান হিউমকে ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম জনক বলা হয় তবে বলা যায় তার চরিত্র গঠনের পেছনে মারিয়া বার্নলি হিউমের নীরব অবদান কোনো অংশে কম ছিল না। এবং একই সঙ্গে বলি এই যে পাখির প্রতি, ভারতের বিভিন্ন একেবারে ঐতিহাসিক বিভিন্ন বিষয়ের প্রতি তার যে আগ্রহ, সেই আগ্রহটাও কিন্তু জিনগত বৈশিষ্ট্যে তিনি পেয়েছিলেন মারিয়া বার্নলির কাছ থেকে। এতটাই মায়ের জিন তার মধ্যে ছিল এবং পরবর্তী সময়ে যেটুকু লেখাপত্তর পাওয়া যায় অ্যালান অক্টোফিয়ান হিউমের, সেখানে যে মাকে নিয়ে যে বিশদে রয়েছে কোনো কথা না তেমন নয়, তবুও মাকে তিনি যে একেবারে অন্তর থেকে শ্রদ্ধা করতেন, মা যে তার জীবন গড়ে দিয়েছেন, মায়ের অনুপ্রেরণা তাকে যে এগিয়ে দিয়েছে, নানা বিষয়ে আগ্রহী করেছে এবং তিনি যখন ছোট্টবেলায় বকবক করতেন, নানা বিষয়ে জানতে চাইতেন, মা হিমশিম খেতেন সেই সব উত্তর দিতে। পরবর্তী সময়ে এখান ওখান থেকে সেসব তিনি সংগ্রহ করতেন আর ছেলেকে যতটা সম্ভব তিনি এই সব তথ্যগুলো দিয়ে সাহায্য করতেন তার জ্ঞানের পরিসর বৃদ্ধি করার জন্য। এমনটা বলতে বলতে আজ আর পি বিদায় নিচ্ছে রত্নগর্ভা থেকে, ভোরাই থেকে। আর এই মুহূর্তে কিন্তু অন্বেষা জন্মভূমি মাঝে আমার এই গানটি শুনতে শুনতে আমরা চলে যাব খবরে এবং খবরের পর ফিরে আসা। নমস্কার কলকাতায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30 রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলিকে শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 4 দিনের ভারত সফরে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ডেলসি রড্রিগেজ এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। জার্মানির আকাশপথ দিয়ে যাওয়ার সময় ভারতীয় নাগরিকদের জন্য ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না, এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে, যা স্বাগত জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে এর ফলে ভারত ও জার্মানির মানুষের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থা ত্রুটির তদন্ত করতে কেন্দ্রীয় সরকার 1 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি 1 মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশাসনিক দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা রয়েছে। আর বি আর ওদিকে ওদিকে ঘটিদা ঘটিদার ঘটিদার,
4: 1 মাসও তো ভাই ছিল বেজায় বোকা।
3: গুরু জিজ্ঞেস করছে, কিরে তোকে একে ডিস্টার্ব করতো? ঘুরিদা তোর মাসুতো ভাই বললো, ডিস্টার্ব করতো দাদা, ডিস্টার্ব করতো, কি করছিস শোনো। ঘুরিদা বললো, কি করেছিস কি করেছিস? তখন ঘুরিদার মাসুতো ভাই বলছে, আরে একটা লোক আমাকে ফোন করে প্রচুর প্রচুর প্রচুর ডিস্টার্ব করতো, আজকে ওকে না একটা উচিত শিক্ষা দিয়েছি। হ্যাঁ, ওর সিম কার্ড, মানে আমার যে সিম কার্ডটা, সেই সিম কার্ডটা না ফেলে দিয়ে নতুন একটা সিম কার্ড নিয়েছি। তারপর তারপর তারপর কী করেছিস? না, তারপর নতুন সিম কার্ড দিয়ে ওকে মেসেজ দিয়েছি, হ্যাঁ সিমটা আমার ফেলিয়ে দিয়েছি, এবার তুই তো দূরের কথা, তোর এটা ওটা সেটা তোর গোষ্ঠীর কেউ কিন্তু আমাকে আর ডিস্টার্ব করতে পারবে না। এই হচ্ছে ঘটিদার মাসুতো ভাই। কুচকাটি কুচমিঠি সঙ্গে আর বিয়ে, নমস্কার কলকাতা, হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, শিব শিব শঙ্কর, জাভেদ আলীর সঙ্গে আমাদের পথ চলা, নমস্কার কলকাতায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। গোটিদা আর তার বউ বসে আজ একেবারে একেবারে সকালবেলায় কিন্তু ঝিঁকাঝিঁকা ঝিঁকাঝিঁকা করে চাই চুমুক দিচ্ছিল, চুমুক দিচ্ছে। ওকে, স্ত্রী বলল, চলো না ঘটি, আমরা কোথাও ঘুরে আসি। গোটিদা তো ঘটেই, সে বলল, ও হ্যাঁ বুঝেছি, গরমের ছুটি পড়েছে তো, চলো, ঘরে প্রচণ্ড গরম, চলো ঘুরে আসি। বউ একেবারে আহ্লাদে আটখানা, কোথায় যাবো কোথায় যাবো ঘটি, বলো কোথায় যাবো। ঘটিতে বলো, কেন, চলো ছাদে গিয়ে একটুখানি ফুরফুরিয়ে হাওয়া খেয়ে আসি। ঘটিটা থাকবে এবং আমরাও থাকবো, আমরা কিন্তু জমিয়ে থাকবো আজ নমস্কার কলকাতায়। সেই সঙ্গে কিন্তু থাকবে জমজমাট গান, আর কোন কোন টপিক থাকবে, কোন বিষয়ে আপনি টুইটি পুই পুই চুই চুই করে মেসেজ পাঠাবেন, সব কিছু থাকবে। কিন্তু তার আগে হয়ে যাক আর একখানা গান। কোন গান, কোন গান, কোন গান? ওকে ওকে ওকে ওকে ওকে

어리지칭 이번 온라노라. 아브라몬 주인샤와 시간.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
4: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। PM সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
5: Rainbow Time Check.

স্টাইল চেঞ্জ। 7:16 হয়ে 14 সেকেন্ড রয়েছে আর আপনার কাছে 107 নমস্কার কলকাতায়। আজ নমস্কার কলকাতায় ঠিক কোন কোন বিষয়ে কথা বলবে যেগুলো জানা আপনার জন্য খুব খুব খুব জরুরি। আচ্ছা, আপনি চাকরি বাকরি হয়তো বা করেন, যদি করে থাকেন, যদি ব্যবসা করে থাকেন বা অন্যান্য কিছু করে থাকেন, যদি আপনি স্যালারি পেয়ে থাকেন তাহলে কী হবে না, কয়েক সেকেন্ডে কিন্তু, হ্যাঁ কয়েক সেকেন্ডেই EPF এর টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। হ্যাঁ, সেই সুযোগ কিন্তু আমরা পাবো। ওকে, অতিরিক্ত গরমে নাজেহাল পড়ুয়ারা, তাহলে প্রয়োজনে সকালে কি হতে পারে, প্রয়োজনে সকালে আপনি কি করতে পারেন, স্নান করতে বলবেন নাকি স্কুলের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে আর পি জানাবে সে কথা আজ নমস্কার কলকাতায়। জানেন কি, একটা ভয়ের ব্যাপার আছে, ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, নজরে আফ্রিকা ফেরতরা। হ্যাঁ, আমাদের এই কলকাতায় কিন্তু এই বিষয়ে নজর রাখতে হবে, আমাদের সাবধান থাকতে হবে, এই বিষয়ে ইন ডিটেল কথা বলবে আর পি আজ নমস্কার কলকাতায়। আচ্ছা, ফ্রিজের মধ্যে কি আম এনে ভরে দিচ্ছেন? আমের স্বাদগন্ধ তাতে ঠিক থাকে তো, ঠিক থাকবে তো? কিভাবে আপনি গরমের এই ফলগুলোকে সামলাবেন যাতে তার পুষ্টিগুণ বজায় থাকবে এবং একই সঙ্গে সুগন্ধ সেটাও বজায় থাকবে, জানাবে, সেই টিপস দেবে আর পি আজ নমস্কার কলকাতায়। শুধুমাত্র কিন্তু হিট স্ট্রোক নয়, আজ আজ হ্যালো ডক্টর এই বিভাগে থাকবে, কিন্তু গরমের ছোঁয়া বলে ভয়ঙ্কর ক্ষতি হয় আমাদের হাড় পেশিরও, বাড়ছে ফ্র্যাকচারের ঝুঁকি। তাহলে আমরা কি করব, কিভাবে থাকলে এই ফ্র্যাকচারের হাত থেকে আমরা বাঁচতে পারবো, আজ হ্যালো ডক্টর এই বিভাগে কিন্তু থাকবে এই বিষয়ে কথাবার্তা। আচ্ছা, সারা রাত কি আপনি এসি চালিয়ে রাখেন, ঘরে বালতি ভর্তি কি জল রাখেন? রাখেন না তো, কিন্তু কেন রাখবেন? রাইট, বিশেষজ্ঞরা বলছেন ঘরে বালতি ভর্তি জল রাখতে, ঠিক কি করতে হবে আপনাকে জানাবে আর পি সেই জরুরি কথা। আর ওদিকে চুল নেই অথব হাজিরাও নেই, হ্যাঁ চুল উঠে পুরো টেকু হয়ে গেছে, পুরো স্টেডিয়াম টাক, বান্ধবীর চুলে টাক ডেকে বাজিমাত 100 দিনের শ্রমিকের। আর বললেন এই ব্যাপারটা কী হলো, বান্ধবীর চুলে চুল মানে টাক ডেকে কী করে বাজিমাত করলো? আরে ভাই, জানাবে আর পি সে কথা আজ নমস্কার কলকাতায়। জানেন কি, আইটির চাকরি উফ বোরিং বোরিং বোরিং, করতে ভালো লাগে সে একই একঘেয়েমি কাজ। আর সেই আইটির ম্যানেজার ছিলেন যিনি, তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে এখন চালাচ্ছেন অটো। সেই তরুণীর মাস মাইনে জানলে কিন্তু হ্যাঁ থ হতে হবে। জানেন কি, দেওয়ালে আটকানো কলার দাম, দেওয়ালে একটা আটকানো ছিল কলা, সেই কলার দাম নাকি লাখ টাকা। ভাবুন একবার, জাদুঘর থেকে চুরি গিয়েছে সেই বিখ্যাত শিল্পকর্ম। আচ্ছা, আপনার কি এই গরমে, গরম পড়ার পরে পরে হু হু করে ফোনের চার্জ চলে যাচ্ছে, তাহলে সমাধানের উপায় কি? সমাধান উপায় আর পি জানাবে আজ নমস্কার কলকাতায়। টেক নিউজে রয়েছে আরও ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা সেসব খবরাখবর আর পি যেগুলো শেয়ার করবে আপনার সঙ্গে, আপনার সেই প্রয়োজনীয় খবরাখবর নিয়ে ফিরবে। কিন্তু তার আগে ওহো, পরশ পাথরি যে গানটা একসময় মুখে মুখে ফিরত, সেই গানটা আজ আপনার কানে শুধুমাত্র 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল।
5: ওরে বাপরে বাপ, চাঁদি ফাটা রোদ্দুর, পিচ কলা রোদ্দুর,
6: কত কিছু বিশেষণ দেবেন বলুন। হাতে দাও দাহ, দাও
5: দাবু মানে কি
6: কি জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, মানে আপনার বাড়ির পুঁচকিটাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, তো
5: করুন করুন করুন,
6: কারণ তাতে বাংলার গায়েনটা একটুখানি বাড়বে। ওকে, আর এদিকে কিন্তু ওয়েদার রিপোর্টের জ্ঞান কমিটা আপনার জন্য একটু বাড়িয়ে দিচ্ছে আর কি। আজও কিন্তু আংশিক মেঘলা আকাশ, এবং সেই সঙ্গে কিন্তু কোথাও কোথাও কোথাও কোথাও বিকেলের দিকে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাও আর বিকেলের দিকে। আজ ম্যাক্সিমাম টেম্পারেচার কত থাকতে পারে, 36 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকতে পারে আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার। মিনিমাম টেম্পারেচার কত, 28 ডিগ্রি সেন্টিগ্রেড আজকের মিনিমাম টেম্পারেচার থাকতে পারে। আর গতকাল কত ছিল, গতকাল ওই ধারে কাছে ছিল, গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 36.1 ডিগ্রি সেন্টিগ্রেড +0.3, মিনিমাম টেম্পারেচার ছিল 29.2 ডিগ্রি সেন্টিগ্রেড +1.4, ম্যাক্সিমাম হিউমিডিটি ও বাপরে বাপ। কিন্তু ফিলিংটা কেমন ছিল না, গতকালই কিন্তু ফিলিংটা অত হিলিং ছিল না, হিলিং ছিল বরং ফিলিং ছিল না। 91% ছিল গতকালের ম্যাক্সিমাম হিউমিডিটি, মিনিমাম হিউমিডিটি কত ছিল, 57%। বৃষ্টি না, বরুণ দেবতা দেখা ছিল না, দেখা নেই, কিন্তু কোথাও কি হয়েছে, টিপটাপ টুপটাপ করে হলেও হতে পারে। আর সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য নৌ সতর্ক বার্তা, অতএব প্রচুর প্রচুর মাছ উঠবে,
5: আমাদের পাত পুরো ভরে যাবে, মাছি মাছি পুরো, মৎস্যগন্ধা না,
6: মৎস্যগন্ধা তো ও মানে আপনার আপনার দিল কি ধড়কন। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, তাহলে হয়ে যাক এই মুহূর্তে দিল কি ধড়কন, যখন একটা ফ্ল্যাশব্যাক সং হয়েই যাক। আর আপনি পাঠিয়ে দিন আপনার পছন্দের গান,
5: কোন গানটা শুনতে ইচ্ছা করছে, মনটা আকুলি পিকলি করছে,
6: পাঠিয়ে দিন 9903653992 তে।
1: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং,
2: রেনবো ফ্ল্যাশব্যাক সং।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা,
4: হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু আপনার জন্য টপিক, কিন্তু কোন টপিক? টেক স্যাভি করার জন্য কিন্তু আজকে টপিক রয়েছে। একটু আগে বলেছিল না আরপি, একটু আগেই বলেছিল আরপি যে গরমে হু করে কিন্তু শেষ হয়ে যাচ্ছে ফোনের চার্জ, তাহলে কী করে মুশকিল আসান করবেন? রাইট, সেই টিপসটা কিন্তু আরপি দেবে, আর সেই সঙ্গে জিজ্ঞেস করবে যে আপনি সে ফোনের হতে পারে কিংবা মনের হতে পারে সেই তাপ উত্তাপ কী করে কমাচ্ছেন এই গরমের দিনে? হালকা হালকা গান শুনে দেখি, বৃষ্টির গান শুনে দেখি, ঠান্ডা ঠান্ডা গান শুনে, কোন গানটা শুনে? নাকি
5: ওই তরমুজে ক্রস করে
4: কামড় দিলেন আপনি, কিংবা আমে আমে কামড় দিয়ে রসালো ফলটা কি?
5: ও নাকি লিচুতে,
4: লিচুতে ভালোই আছে, লিচুতে পোকা থাকে ঠিকই, দেখে খেতে হবে। এমনটা কী করছেন, কীভাবে আপনি নিজেকে সামাল দিচ্ছেন? আর এদিকে আরপি কিন্তু সামাল দেবে আপনার ফোনকে। হ্যাঁ, এই গরমে হু করে চার্জ কমে যাচ্ছে, তাহলে কী করা যায়? আর তীব্র দাবদাহ বলে কথা,
5: নাজেহাল অবস্থা আমাদেরই, আর ফোনে হবে না বাবু, ফোন বলে কি মানুষ নয় নাকি?
4: হ্যাঁ, মানে টেম্পারেচার এই দাপটের ফলে কিন্তু অনেকেই অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। দ্রুত পুড়িয়ে যাচ্ছে ফোনের চার্জ, স্লো হয়ে যাচ্ছে, দেখা দিচ্ছে হিটিং প্রবলেম, অর্থাৎ গরম হয়ে যাচ্ছে হ্যান্ডসেট। অধিকাংশই ভাবছেন ফোনের সমস্যা, আদতে কিন্তু তা নয়, এর পেছনে রয়েছে টেম্পারেচার, আর সমাধানের রাস্তাও রয়েছে আপনার হাতেই। ওকে, হ্যাঁ আপনার হাতেই। চলুন চলুন চলুন আজ আমরা কিন্তু দেখে নেব কীভাবে এই গরমেও সুস্থ থাকা যায়, সুস্থ রাখা যায়। বাড়ি থেকে বেরোলে সকলেই কিন্তু প্রায় স্ক্রিন ব্রাইটনেস বাড়িয়ে রাখেন, এটা একটা ভুল। চেষ্টা করুন ব্রাইটনেস কমিয়ে বা অটো মোডে রাখার। মাথায় রাখবেন ব্রাইট স্ক্রিন সূর্যালোকে বেশি কিন্তু চার্জ, হ্যাঁ চার্জ খুইয়ে দেয়, চার্জ কমিয়ে দেয়, অর্থাৎ ব্রাইটনেস আপনি অবশ্যই কমিয়ে রাখুন। আর কি কী টিপস রয়েছে সেসব নিয়ে ফিরবে আরপি, কিন্তু তার আগে কিন্তু রয়েছে কোন গান রয়েছে, একেবারে নিউ টিউন বলা যায়, ঠিক সন্ধে নামার আগে এই মুভির গান, নতুন গান, 2026 রিলিজ হওয়া মুভি, ঠিক সন্ধে নামার আগে সেই মুভির গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গান মিলাতে গান মিলাতে, হ্যাঁ, আপনাদের পছন্দের গান আর সেই গান কিন্তু শুনিয়ে দেওয়ার চেষ্টা করে FM রেইনবোর আর্চেরা। নমস্কার কলকাতা, আজ রয়েছে আরপি, আর আপনাদের পছন্দের গান এই মুহূর্তে কোন গান রয়েছে? ওকে ওকে, এই মুহূর্তে একটা নতুন গান শুনতে চেয়েছে আমাদের বন্ধু কে, রুম্পা অ্যান্ড টুম্পা, দুই বোন রুম্পা এবং টুম্পা, কোথেকে, বোধের হাট না বোঝের হাট কিছু একটা লিখেছে আর কি।

0: ভোজের হাট লিখতে গিয়েছিল, বোঝের হাট হয়ে গেছে। এমনটা হতে পারে। রুম্পা এবং টুম্পা কোন গান শুনতে চেয়েছে আজ গানে বিরান্তিতে? কোন গান বলুন তো? কে তুমি নন্দিনী, কে তুমি নন্দিনী? না না না, মান্নাদের ওই ওই ওই গানটার সঙ্গে কিন্তু একদম রিমিক্স করা ওই গানটাই কিন্তু ওরা শুনতে চেয়েছে, রুম্পা এবং টুম্পা। একই সঙ্গে আপনার জন্য রয়েছে এই গান, গান মিলান্তিতে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা নমস্কার কলকাতা
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এবার কিন্তু আরও প্রচুর প্রচুর প্রচুর গানের রিকোয়েস্ট আসছে, একই সঙ্গে আপনাদের পাঠানো মেসেজ, সেই মেসেজগুলো একটু দুটো করে পড়ে ফেলার চেষ্টা একেবারে নমস্কার কলকাতার প্রথম ঘন্টা থেকে। গুড মর্নিং, গুড মর্নিং কালনা, কালনা পূর্ব পূর্ব বর্তমান হতো, কিন্তু সেটা পূর্ব হয়ে গেছে,
3: পুরো পুরো ছাই হয়ে গেছে।
2: বর্তমান থেকে কবিতা, কবিতা দেবনাথ।

0: কি বলছে, একটা গান শুনতে চাই মাঝি রে জমিনের কণ্ঠে। মাঝির এই গান শুনতে চাইছে আমাদের বন্ধু কবিতা। ওকে,
1: এই গ্রীষ্মকালে কবিতা পুরো পোড়া পোড়া রুটির মতো হয়ে গেছে,
0: কি আর করা যাবে। ওকে, আমি এই গরমে আছি, আম খাচ্ছি, আর সঙ্গে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা গান শুনছি, এফএম শুনছি, এভাবে কিন্তু নিজেকে ঠান্ডা ঠান্ডা রাখছি। রজত এমনটা লিখে পাঠিয়েছে বানপুর।

0: আমার মিসেসের সঙ্গে মন কষাকষি করছি না, বরং বাজার থেকে বাজাবাজি করে আম জাম লিচু নিয়ে এসে গপ গপ গপ গপ গপ গপ করে উদরস্থ করছি। গুড, বেটার, বেস্ট আইডিয়া সুভাষ। ওকে, আপনিও পাঠিয়ে দিন এই গরমে এই হিটকে কিভাবে আপনি বিচ করছেন, হিটকে বিট করবে আর ভি, বিশেষ করে স্মার্টফোনের ক্ষেত্রে কোন কোন টিপস আপনি মেনে চললে আপনার স্মার্টফোন সে বলে না ভাই আমি ঠিক আছি, তুমিও ঠিক আছো, আমিও ঠিক আছি, হ্যাঁ এমনটি কিন্তু বলবে, সেই টিপস নিয়ে ফিরবে আর ভি আফটার কারে 107-এ। কিন্তু এই মুহূর্তে আবারও রয়েছে রিকোয়েস্ট। কোন রিকোয়েস্ট? গান মিলন্তির রিকোয়েস্ট। কে পাঠিয়েছে সেই গান মিলন্তির জন্য রিকোয়েস্ট? আহা, পাঠিয়েছে কে কে কে কে? রুবিনা, আজ ফার্স্ট টাইম নমস্কার কলকাতায় রুবিনার, হ্যাঁ রিকোয়েস্ট পেয়েছে আর পি। রুবিনা কোথেকে লিখেছে না লিখেনি, কি আর করা যাবে? রুবিনা রিকোয়েস্ট কে? কোন গানটা, কোন গানটা, তুমি কে? হ্যাঁ অনুপমের কণ্ঠে, এবং সেই সঙ্গে কোন মুভির গান? আরে ভাই কোন মুভি আর হবে? ওকে ওকে, ভানুপ্রিয়া, ভূতের হোটেল। না ভাতের নয়, ভূতের হোটেল।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতায়। যেসব টপিকগুলো থাকবে তার তো একটা একটা মুখটা তো আমি দিয়েই দিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু ওই যে বাড়ি থেকে বেরোনোর সময় আপনি কি করবেন, আপনার স্মার্টফোনটাকে ঠান্ডা রাখার জন্য, কুল কুল কুল কুল রাখার জন্য আপনি কি করবেন, স্ক্রিন ব্রাইটনেস যেটা বাড়িয়ে রাখি আমরা সেটা কিন্তু কমিয়ে রাখতে হবে, কারণ এই স্ক্রিন ব্রাইটনেস কিন্তু সূর্যালোকে বেশি চার্জ একেবারে গিলে ফেলে। বস সেকেন্ড যে অপশানটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা বাড়ি থেকে বেরোলে ব্যাটারি সেভিং মোড অন করে রাখুন, এতে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলবে না, ফলে ব্যাটারি সেও কিন্তু তার আয়ু কমিয়ে ফেলবে না, সেই সঙ্গে ব্লুটুথ হটস্পট GPS অবশ্যই কিন্তু বন্ধ করে রাখুন, খেয়াল রাখুন ব্যাকগ্রাউন্ডে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো চলছে কিনা, ঝিঙ্কুড়া করে নাক্কু নাক করে,
4: হ্যাঁ এমনটা করে চলে তো,
3: সেই সব অ্যাপগুলো যাতে একেবারে পুরো স্টপ হয়ে থাকে, চললে তাই বললাম স্টপ করে দিন, বন্ধ করুন। আর কি করবেন, সরাসরি সূর্যের নিচে দীর্ঘক্ষণ পার্ক করা গাড়িতে বা জানলার পাশে ফোন রাখবেন না, তাতে কিন্তু সহজেই গরম হয়ে যায়। চার্জ দেওয়ার পদ্ধতিও কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, চার্জে বসিয়ে গেম, ভিডিও কল, সিনেমা এসব না দেখাই ভালো, এতেও কিন্তু চার্জ কমে যায়। হু হু করে আপনার মনটা যেমনি হু হু করে ঠিক তেমনিভাবে এই ব্যাটারি কিন্তু সেও হু হু করে কমে যায়, কারণ ব্যাটারির ওপর চাপ পড়ে বস, এখন চাপ বেশি দিলে হবে না, চাপের নাম যেন কি
4: আপনি জানেন, কেন বলবো, জানেন যখন আমার কেন মনে করিয়ে দেবো আপনাকে।
3: ওকে, পাশাপাশি মাথায় রাখবেন যে কোনো চার্জার ব্যবহারও কিন্তু ফোন গরম হওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ, একই কথা বলবে না আপনি, বরং ফোন ঠান্ডা রাখতে আপনি কি করবেন, যদি দেখেন ফোন অস্বাভাবিকভাবে গরম হচ্ছে তাহলে ভারী কভার থাকলে তা খুলে রাখুন চার্জিংয়ের সময়, তুলনামূলক শীতল জায়গায় রাখুন ফোনটি, কিছুক্ষণের জন্য অন করে রাখুন ভিআর প্লেন মোড, হ্যাঁ এটা করলে কিন্তু একেবারে আপনার ফোন ঠান্ডা হয়ে যাবে, ভুলেও কিন্তু গরম হয়ে গেলে ফোন ঠান্ডা করতে ফ্রিজে ঢোকাবেন না প্লিজ, এটা আপনার ওয়াটার বটল নয়, এটা আপনার কোল্ড ড্রিঙ্কসের বটল নয় যে একেবারে চালান করে দিলাম ফ্রিজের মধ্যে আর ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে পুরো আইসক্রিম হয়ে বেরিয়ে এলো, তারপর কানে দেখলেন বাবু তোমার কথা কি শুনতে ঠান্ডা লাগছে, এমনটা বলার কিন্তু সুযোগ নেই, আচমকা তাপমাত্রা বদল ফোনের বড় সড় ক্ষতির কিন্তু কারণ হতে পারে। তাহলে টিপস হয়ে গেছে, তাহলে এই মুহূর্তে টিপস পেরিয়ে কি রয়েছে যায় না। ওকে, শ্রেয়া ঘোষালের একেবারে টাটকা তাজা সেই গান আপনার কানে শুধুমাত্র 107 এ, হ্যাঁ টাটকা তাজা সেই গান আপনার কানে শুধুমাত্র 107 এ।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলিকে শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30টায় রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হবে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

0: চাকরিতে সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া যাবে না বলে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, শুধুমাত্র বিবাহিত হওয়ার কারণে কোনো মেয়েকে পরিবারের সদস্য হিসেবে গণ্য না করা অযৌক্তিক এবং সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। বিচারপতি পি এস নরসিমহা ও অলোক আরাধের বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টের একটি রায় বাতিল করে এই মন্তব্য করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গুজরাট, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের কমলা সতর্কতা জারি করেছে। আগামীকাল পর্যন্ত অসম, মেঘালয়, ত্রিপুরা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে IMD। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। 5 জুনের মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার, নমস্কার, নমস্কার এবং নমস্কার, আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার দিয়ে নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় রয়েছে আরপি। আর এই মুহূর্তে কিন্তু নমস্কার নমস্কারের মতো কিন্তু গানে গানে অরিজিৎ এবং শ্রেয়া আপনার কানে শুধুমাত্র 107 FM।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু একেবারে ভালো খবর, আলো খবর, ভালো খবর, আলো খবর না, আলো খবর নয়, আলো তো মোটামুটি ঠিকঠাক দরদামেই চলছে বস, আলো খবর, ভালো খবর। রাইট, গাছ লাগিয়ে কিন্তু বিশ্ব রেকর্ড, কত কিছু করা যায় তাই না? অসাধ্য সাধন করেছেন আতওয়ান মোজেস। আতওয়ান মোজেস কোথায় কি করেছেন সেটাই বলছে আরপি আজ নমস্কার কলকাতায়। চব্বিশ ঘন্টার মধ্যে 47,460 ম্যানগ্রোভ গাছ পুঁতে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন পরিবেশবিদ আতওয়ান মোজেস। কেনিয়ার উপকূলবর্তী অঞ্চলে 24 ঘন্টার মধ্যে 47,460 ম্যানগ্রোভ গাছ পুঁতেছেন তিনি। এত কম সময়ের পরিবেশ রক্ষায় এত বিশাল কর্মকাণ্ডের জন্য সকলের নজর কেড়েছেন। পরিবেশবিদদের মতে, যে কোনো স্থলভাগে থাকা গাছের চেয়ে 4 গুণ বেশি কার্বন শুষে নিয়ে তা জমা করে রাখতে সক্ষম এই ম্যানগ্রোভ পরিবেশ রক্ষায় অসাধারণ অবদানের জন্য আতওয়ান মোজেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন বলে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সারা বিশ্বকে শুদ্ধ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য এত বড় একটা চাকনি আপনি তৈরি করে দিলেন আতওয়ান মোজেস, আপনাকে স্যালুট, আপনাকে স্যালুট। আর সেই কারণে কিন্তু আপনার এই কাজের ধরনকে মাথায় রেখে এই গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

আমরা কানার আমরা জানি কিন্তু আমরা কিছু জানি, আমরা টাকার কথা জানি, টাকা আমাদের দরকার আছে, টাকার প্রয়োজন আছে। যারা চাকরি বাকরি করেন তাদের ইপিএফ এর টাকাটা সরাসরি যদি ব্যাংক অ্যাকাউন্টে আসে তাহলে কিন্তু হেভি হয়, পরে ঝিঙ্কু না করে নেকু না করে নাকু না হ্যাঁ হয়ে যাবে। তেমনটাই সরাসরি ইউপিআই এর মাধ্যমে কিন্তু ব্যাংক থেকে সঞ্চিত টাকা তুলে নিতে পারবেন ইপিএফও সদস্যরা। টাকা তোলা যাবে এটিএম এর মাধ্যমেও, অপেক্ষার অবসান, এবার সরাসরি ইউপিআই এর মাধ্যমে কিন্তু এই আপনার ব্যাংক থেকে সঞ্চিত টাকা তুলতে পারবেন ইপিএফও সদস্যরা। টাকা তোলা যাবে ওই যে বললাম এটিএম এর মাধ্যমেও, ইউপিআই পেমেন্ট গেটওয়ের পরীক্ষা নিরীক্ষার কাজ একেবারে শেষ, শিগগির কয়েক সেকেন্ডে সরাসরি নিজেদের অ্যাকাউন্টে সঞ্চিত টাকা তুলে নিতে পারবেন গ্রাহকরা। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি, তবুও এই সুখবরটা কিন্তু দিয়েছেন মন্ত্রী মহাশয়, না মোটেই সরস্বতী মহাশয় নয়, বরং আমাদের কাছে উপকারী।

মশাই, আসলে এতদিন পিএফ এর টাকা তুলতে বেশ ঝক্কি সামলাতে হতো। অনলাইনে ফর্ম ফিল আপ থেকে শুরু করে বেশ কয়েকটি ধাপ পেরিয়ে তবেই কিন্তু পাওয়া যেত টাকা। আবার অনেক ক্ষেত্রে আবেদন নামঞ্জুর হওয়ার আশঙ্কাও থাকতো, কিন্তু কেন্দ্রীয় সরকার এবার ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় সেই সুবিধে কিন্তু নিয়ে এসেছে। হ্যাঁ, সেই সুবিধে কিন্তু নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। আর কি না, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই। ও, ইউপিআই আপনি পুরো ফুল ফর্মটা জানতেন না? তাহলে আরেকবার বলছি আরপি, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, এটা হচ্ছে ছোট পুঁজকে করে আমরা বলি কি ইউপিআই। সেই ব্যবস্থাকে সরাসরি পিএফ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর ফলে জমানো টাকা তার গতি বেশ কয়েক ধাপ কিন্তু সহজ হবে, এবং নতুন এই ব্যবস্থায় গ্রাহকরা তাদের মোট জমানো পিএফ ব্যালেন্সের 75% পর্যন্ত টাকা ইউপিআইয়ের মাধ্যমে মুহূর্তের মধ্যে তুলে নিতে পারবেন। বাকি 25% অবসরকালীন সঞ্চয় হিসেবে জমা থাকবে, এবং সেখানেও কিন্তু ভালো রকম নিয়মিত সুদ দেবে সংস্থা। তাহলে হয়ে যাক সেই যে টাকার গান আর কি একটু আগে শুনিয়েছিল শহরের সঙ্গে, অনেকটা ফিরনের পর তারপর টাকার কথা এসেছিল। আসুন না সেই গানটা পুরোটা শুনে নিই, কারণ পুরো টাকাটা আপনি পাবেন না ঠিকই, 75% তো পাবেন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আমি প্রচন্ড গরমে সুষম খাবার খাই না, আমি যে খাই খুব একটা বলছি না, বলছেন যাদবেন্দ্র পাণ্ডা জুকিয়া বাসের কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। কি লিখেছেন, আমি প্রচন্ড গরমে সুষম খাবার যেমন আম, লিচু, তরমুজ, ভিজে ভাত, পান্তা ভাত, পান্তা, ওহো পান্তা খেলেই শান্তা, মনটা শান্তা হয়ে যায়। না সান্তা ক্লজের কথা বলছি না, কিন্তু পুকুরে সাঁতার কেটে শরীরটা শীতল নাকি, আরে বাস, এটা কিন্তু ব্যাপক একটা পাওনা। পুকুরে সাঁতার কাটার সুযোগ কজনের ভাগ্যে আছে বলুন দেখি, এখন তো সব পুকুর মুজে বড় বড় বিল্ডিং হয়ে গেছে, কি আর করা যাবে। ওকে, সঙ্গে অবশ্যই কিন্তু প্রিয় বন্ধু রেডিও থাকে, ও মানে সাঁতার কাটতে কাটতেও কি রেডিও থাকে আপনার কাছে, বলা খুব মুশকিল। সেই সঙ্গে ভোরাইয়ের বিষয়ে বলেছেন, খুব ভালো লেগেছে ভোরাই, সুস্থ থাকতে বলেছেন, থ্যাংক ইউ, স্যালুট যাদবেন্দ্র বাবুকে। এই মুহূর্তে কার মেসেজ, যে মেসেজ এসেছে একবার টুজি পুই পুই চুই চুই করে, কে পাঠিয়েছেন, সৌভিক পাঠিয়েছে, সৌভিক কালিম্পং থেকে, সৌভিক সরকার কালিম্পং থেকে, আর সৌভিক সরকার কালিম কসবা হাল দুতে থাকে ছেলেটা, ও কালিম্পং বেড়াতে গেছি, ওকে সেখান থেকে শুনছি। সুপ্রভ দাদা, আমি আজ কলকাতার বাইরে আছি, কালিম্পংয়ে আছি, তাই গরম ফিল হচ্ছে না, এত পাহাড়ের কোলে কুয়াশার পরিবেশ আর চারিদিকে সবুজ পাহাড় আর নানা রকম পাখির ডাক, সঙ্গে ঠান্ডা ঠান্ডা কুল কুল হাওয়া, ওহো কানে রেইনবো রয়েছে। শুনছি আমি সৌভিক আজ অ্যাড্রেস চেঞ্জ করেছে, কালিম্পং, কালিম্পং, ওহো, আরে ভাই মানে কোনো কালী মা কালী কাউকে ধরে এলো না ওখান থেকে, নিজের পছন্দ করা মেয়েটার সঙ্গেই সেটা কিন্তু করো, প্লিজ করো। লালমোহন কি পাঠিয়েছে, জালাল সি বৌবাজার হাওড়া থেকে লিখেছে, চলছে প্রচণ্ড গরম, চলছে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, বাইরে বেরোনো দায়, ভাগ্যিস আমাকে কাজের জন্য বাইরে বেরোতে হয় না, ঘরেই কাজ করি পাখার নিচে, তবুও গরমে অস্বস্তি, বিশেষ করে দুপুরের পর, তখন গিন্নি অজন্তা। এই অজান্তা কেন লিখেছো তুমি, এটা যদি জানতে পারে না তাহলে তোমাকে জানতা নয়, এবারে জান বের করে ছেড়ে দেবে। অজন্তা নুন লেবুর শরবত নিয়ে আসে, সঙ্গে ফ্রিজ থেকে বরফের কুচি মিশিয়ে, কুচি কুচাকুচি মিশিয়ে খাওয়ার পরে শরীরটা ঠান্ডা ঠান্ডা, আমি এইভাবেই ঠান্ডা করছি নিজেকে এই প্রচণ্ড গরমে। আচ্ছা অজন্তার ঠান্ডা হাতটা কি তোমার শরীরটা ছুঁয়ে যায়, তাহলে তো আরও ঠান্ডা শরীরটা গরম হয়ে যেতে পারে। না না না, কোনো রকম দুষ্টুমি কথা নয়, বরং এই মুহূর্তে, বরং এই মুহূর্তে কোন গান বা বলবে।

0: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
1: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
0: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: আচ্ছা, অতিরিক্ত গরমে আপনি যেমন নাজেহাল হয়ে পড়ছেন, তেমনি তেমনি তেমনি আপনার বাড়ি কিংবা আপনার পাশের বাড়ি কিংবা তার পাশের বাড়ির পড়ুয়াও সেও কি নাজেহাল, গরমে কি নাজেহাল? তাহলে কিন্তু প্রয়োজনে সকালে স্কুল জানিয়েছে শিক্ষা দপ্তর, এবছর গত 11th May থেকে 16th May পর্যন্ত, এই মাত্র কটা দিন ছুটি ছিল, পরবর্তী সময় কিন্তু তা বেড়ে 31st May পর্যন্ত ছুটিকে বাড়িয়ে দেওয়া হয়। টিনি টুনে একবার 11th May থেকে 31st May পর্যন্ত এই গরমের ছুটি ছিল, 1st June থেকে চালু হয় স্কুল। আগামী দু সপ্তাহে পরিস্থিতি অনুযায়ী কিন্তু স্কুলের সময়ের পরিবর্তন করার ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ আবহাওয়া অফিস নিশ্চিত করতে পারছে না কবে বর্ষা আসবে, দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তিকর পরিস্থিতি কবে সরে যাবে। তীব্র গরমের পরিস্থিতির মধ্যে কিন্তু প্রয়োজনে সকালে স্কুল করা যেতে পারে বলে নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে একেবারে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। গরমের ছুটির পর স্কুল খোলার প্রথম দিনই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন জেলায় গরমের দাপট বৃদ্ধি পাওয়ার কারণে স্কুলগুলি নিজেদের মতো করে কিন্তু এই সময় অর্থাৎ সকালে হবে নাকি দুপুরে যেমন চলছিল তেমন হবে সেই ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে। তাহলে ওয়াও ওয়াও ওয়াও, এটা একটা কিন্তু মানে পড়ুয়াদের পক্ষে খুব সুবিধের জায়গা। ও দুপুরবেলায় সেই আবার ঘেমে ঘেমে যাওয়া, আবার আসলে ওরে বাপ রে বাপ। এখনও কিন্তু মফস্বলের বহু স্কুলে এখনও ইলেকট্রিসিটি পৌঁছয়নি, ফলে দর দর করে ঘামতে হয় পড়ুয়াদের একই সঙ্গে শিক্ষকদের। তাহলে এটা তো ভালোবাসার ব্যাপার।

না, ভালোবেসে পড়াশোনাটা করা যে কতটা জরুরি, তবেই তো আমরা এগিয়ে যেতে পারবো, এগিয়ে থাকবো। ভালোবেসে বাসো না, এমনটাই বলছেন অনুপম আপনার কানে শুধুমাত্র 107।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার।

0: कोलकाता।
1: ये है मुंबई, ये है मुंबई, मेरी जान, मेरी जान। और এই গানটা কার প্রিয়? কার প্রিয়? চন্দননগর থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে, এই গানের রিকোয়েস্ট পাঠিয়েছে কে? মেরা চাঁদ মুঝে আয়া হ্যায়। গানটি শোনার ইচ্ছে রেখেছে কে? জয় মিত্র চন্দননগর থেকে। তাহলে এই মুহূর্তে কিন্তু গান মেলেন দিতে জয়, তব জয়, জয় তব জয়। জয় মানে আনন্দ, আনন্দ মানেই কিন্তু জয়। আর সেই আনন্দ গান এই মুহূর্তে FM রেইনবোতে 107 মেগাহার্টজে।
2: গান মিলান্তি, গান মিলান্তি।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: খুব জরুরি কথা মন দিয়ে শুনতে হবে, কারণ এটা আমাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। ইবোলা ছড়াচ্ছে, হ্যাঁ ইবোলা ভাইরাস ছড়াচ্ছে নজরে আফ্রিকা ফেরতরা। দমদম বিমানবন্দরে কিন্তু জারি হয়েছে বিশেষ সতর্কতা। ব্যাপারটা কি ছোট করে যদি বলি, আফ্রিকায় ছড়াচ্ছে ইবোলা ভাইরাস। আফ্রিকা থেকে যারা আমাদের রাজ্যে ফিরছেন তাদের স্ক্রিনিংয়ে জোর দিতে বলেছে স্বাস্থ্য দপ্তর। দমদম বিমানবন্দরে জারি হয়েছে বিশেষ সতর্কতা। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জারি করেছে নির্দেশিকা। দেশের স্বাস্থ্য সচিব এটাই কিন্তু নির্দেশিকাতে জানিয়েছেন। কি এই ইবোলা ভাইরাস? রাজ্যের জনস্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন ইবোলা ভাইরাস ডিজিজের জন্য দায়ী। এই ভাইরাস শরীরে প্রবেশ করলে হঠাৎ জ্বর, প্রচণ্ড দুর্বলতা, মাথা ব্যথা, গলা ব্যথা, ডায়রিয়ার মতো কিন্তু উপসর্গ দেখা যায়। আমাদের এই বঙ্গে নিযুক্ত নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোঅর্ডিনেটর জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে ইবোলা ভাইরাস সংক্রান্তের কোনো খবর নেই। তবে দমদম বিমানবন্দরে ঘোষণা করা হচ্ছে এই বিষয়ে, যারা বিশেষ করে বিদেশ থেকে আসছেন, বিশেষ করে আফ্রিকার দেশগুলি থেকে আসছেন, তাদের মধ্যে যদি কারো এমন উপসর্গ থাকে তাহলে সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র দিতে বলা হয়েছে। এখানে বলে রাখি যে বিশ্বের অন্যতম মারাত্মক সংক্রামক রোগগুলির মধ্যে একটা হচ্ছে এই ইবোলা ভাইরাস ডিজিজ। অতএব সাবধানে থাকতে হবে, যারা আসছে তাদের রোগভোগ লুকিয়ে রাখার কোনো প্রশ্ন নেই। আমাদের সমাজকে, আমাদের রাজ্যকে, আমাদের দেশকে বাঁচতে হলে বাঁচতে গেলে ফলে ইবোলার থেকে
3: বলল হরি হরি বল
2: এমনটা যাতে না হয় সেটা কিন্তু আমাদের ডেফিনেটলি ভাবতে হবে। ওকে ওকে, চলো চলো চলো পাল্টাই চল।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু গান মিলানের রিকোয়েস্ট, কে কে শুনতে চেয়েছে, কারা শুনতে চেয়েছে, অনেকেই কিন্তু এই গানটার জন্য রিকোয়েস্ট করেছে। কিন্তু আগে গান মিলিতে সুইপারটা শুনিয়ে দিই।
3: গান মিলান্তি, গান মিলান্তি,
2: তন্ময় তমনাস, সেই সঙ্গে রাবিন। রাবিন এই নামটা জানি না, এই প্রথম শুনলাম রাবিন নাকি, সেই সঙ্গে রাবেয়া, একই সঙ্গে রয়েছে কি হিবগ্ন। ওকে ওকে, এতজনের রিকোয়েস্ট কিন্তু একটা গানের জন্য রয়েছে, সেটা কোন গান, কোন গান, রাইট, কোন গান সেটা, ঘর কব আওগে, বড়া টু, এই মুভির গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107-এ। এই গান শুনতে শুনতে আমরা কিন্তু চলে যাব নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টায়, গানের হ্যাট্রিক নিয়ে আর পি ইন করবে। আর তারপর কিন্তু আপনাদের পাঠানো মেসেজ 9903653992 থেকে পড়ে ফেলবে ছটফট করে।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30 রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতার পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার আজ বৈঠক বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্ণাটকে আজ নেতৃত্বের পালাবদল ঘটছে। প্রবীণ কংগ্রেস নেতা ডিকে শিবকুমার আজ কর্ণাটকের 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। ভারতের ব্রিক্স প্রেসিডেন্সির আওতায় আজ ওড়িশার পুরীতে ব্রিক্স বিপর্যয়ের ঝুঁকি হ্রাস কর্মী গোষ্ঠীর প্রথম প্রযুক্তিগত বৈঠক শুরু হবে। 3 দিনব্যাপী এই বৈঠকে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির প্রতিনিধি, নীতি নির্ধারক ও বিপর্যয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা যোগ দিচ্ছেন। রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়া ভর্তির সময় ইউনিয়ন বা ছাত্র সংসদের নামে কোনো ফি আদায় করতে পারবে না বলে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। এক নির্দেশিকায় জানানো হয়েছে, ছাত্র সংসদ ফি হিসেবে সংগৃহীত টাকার পুরোটা একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে সুরক্ষিত অবস্থায় গচ্ছিত রাখতে হবে। এখনও পর্যন্ত ছাত্র সংসদ তহবিলটা কোথায় কিভাবে খরচ হয়েছে তার অডিট রিপোর্ট এক মাসের মধ্যে ডিরেক্টর অব পাবলিক ইনস্ট্রাকশনের কাছে জমা দিতেও বলা হয়েছে। বাংলাদেশের

0: বিদেশমন্ত্রী খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে খলিলুর রহমান পান 99টি ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রিয়াস কাকোরেস পেয়েছেন 91টি ভোট। খলিলুর রহমান আগামী সেপ্টেম্বর মাস থেকে এক বছর এই পদে আসীন থাকবেন। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা,
4: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায় আর ফিরে রয়েছে। আর তৃতীয় ঘন্টা মানেই তো একেবারে তিন একে তিন গানের হ্যাট্রিক। আর সেই গানের হ্যাট্রিকে আজ আপনার জন্য ঠিক কোন গান রয়েছে?
2: FM রেনবোতে তিন একে তিন, তিন একে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
4: কিলবিল ঝিলমিল

FM Rainbow-তে তিন একে তিন তিন একে তিন গানের হ্যাট্রিক গানের হ্যাট্রিক চোখে ঝিলমিল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। ওকে ওকে ওকে ওকে ওকে, আর এই মুহূর্তে কিন্তু আপনার জন্য রয়েছে ফুড ফান্ডা,
4: ফুড ফান্ডা।
3: আই যে আমের সময়, ওহো পুরো ব্যাপারটা হচ্ছে মো মো করে গন্ধ ছড়াচ্ছে। আম আম আমায়ন রচিত হচ্ছে আমাদের এই বাংলায়, রাইট? আসলে আম পাকার সময় কিন্তু তার ভেতর তৈরি হয় আসল মিষ্টত্ব এবং মন মাতানো সুবাস। অকালে যদি তাকে ঠান্ডা আবহাওয়ায় বন্দি করেন আপনি, তাহলে সেই সোগ্রার কি সুন্দর গন্ধ, স্বাদ অধরাই থেকে যায়। শুধু কি তাই, আমের মোলায়েম এবং মাখনের মতো, মাখনের মতো মসৃণ গঠনও কিন্তু যা তা হয়ে যেতে পারে আপনার অজান্তেই স্বাদের ফলটি ফ্রিজের ভেতরে একবারে ছিবড়ে হয়ে যেতে পারে। তাহলে কি করবেন, আম ঘরে এনে কিন্তু ফ্রিজে ঢোকাবেন না, আগে তাকে চিনুন, তাকে জানুন, ভালোভাবে দেখুন তার দিকে তাকিয়ে। আমের গায়ে হালকা চাপ দিয়ে দেখুন, যদি নরম ঠেকে এবং বোটার কাছ থেকে চুঁয়ে আসে তীব্র মিষ্টি গন্ধ, তবেই কিন্তু বুঝবেন আম এবার কিন্তু আপনার জিভটাকে তৃপ্তি দেওয়ার জন্য একেবারে পুরোপুরিভাবে ষোলো আনায় তৈরি। পুরোপুরি থেকে যাওয়ার পর তাকে ফ্রিজে রাখুন, তখন ঠান্ডা করলে ক্ষতি নেই, বরং কয়েকদিন তাজা থাকবে, অতিরিক্ত পাকার হাত থেকেও কিন্তু বাঁচবে। ফল কেনার পর এই সহজ নিয়মটুকু মানলে কিন্তু পাতের আম পাতেই পড়বে, রাইট? পাতের আম পাতেই পড়বে, এবং সেই সঙ্গে আপনার এই যে আমের যে সুঘ্রাণ, যে মিষ্টত্ব, সেগুলো কিন্তু বজায় থাকবে। আম নিয়ে এলেন আর টক টক টক করে আপনি ঢুকিয়ে দিলেন ফ্রিজের মধ্যে, যা ওখানে থাক, তো বের করে করে খাবো, দেখবেন ভেতরে ছিউড়ে। আর তারপর কর্তার উপর আপনি রাগ করতে পারেন, আমার নিচে দেখো কেমন ছিউড়ে ছিউড়ে। আরে ওটা যে ফ্রিজের গুণের কারণে আপনি যে চর জলদি ঢুকিয়ে দিয়েছিলেন সেটার কারণ যে ঘটেছে তার দিকে কিন্তু আমরা খবর খোঁজ খবর রাখি না।

শুধু হিট স্ট্রোক নয়, গরমের ছোবলে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হাড় এবং পেশিরও। সে কথা নিয়ে ফিরবে আরপি কোথায়, সে কথা নিয়ে ফিরবে আরপি অবশ্যই হ্যালো ডক্টর এই বিভাগে। কিন্তু তার আগে বাস এক ধারক

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। 9:22 হয়ে 43 সেকেন্ডস এই মুহূর্তে আপনার জন্য ঠিক কোন গান রয়েছে, গান মিলানতিতে ঠিক কোন কোন গান রয়েছে, কিংবা ফ্ল্যাশব্যাক সঙ্গে কোন গানটায় ফিরে ফিরে আসবে, হ্যাঁ সেসব কথা পড়ে থাকবে। বরং এই মুহূর্তে একটা গান শুনিয়ে দিই, ফ্ল্যাশব্যাক সং।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
2: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: এই মুহূর্তে কিন্তু আপনাদের পাঠানোর মেসেজ 9903652992 হ্যাঁ, সেই মেসেজ কিন্তু ওয়েট করছে, অনেকগুলো মেসেজ ওয়েট করছে। হ্যাঁ হ্যাঁ, ভেরি নাইস টপিক। কেউ লিখেছে, গুড মর্নিং আরপি, গান বিনতির জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে, লাগে উড়া ধোড়া। ওকে ওকে ওকে ওকে ওকে, আমাদের বন্ধু কে পাঠিয়েছে, সোমনাথ দমদম ক্যান্টনমেন্ট থেকে পাঠিয়েছে, সেই গান শোনানোর চেষ্টা করবে আরপি, লাগে উড়া ধোড়া। আর আর এদিকে কী লিখেছে, ভেরি নাইস টপিকে বলি, আমি কিন্তু গরম অ্যাভয়েড করবার জন্য বেশি টাকার সঙ্গে রাখি না।
4: ওকে ওকে, টাকার গরম
3: সেটা কিন্তু থাকে না ওর ক্ষেত্রে, অর্থাৎ সোমনাথের ক্ষেত্রে। আর এই সময় জল ফ্রুট বেশি করে কিন্তু খাই। আপনি ভালো থাকবেন সোমনাথ দমদম ক্যান্টনমেন্ট থেকে, এমনটাই লিখেছে। আর গোপাল সিনহা বসুনগর থেকে কী লিখেছেন, শুভ সকাল, প্রথমে বলি এই অসহ্য গরমে আমি চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকি, কখন আকাশ থেকে জল ঝরবে আর সেই জলে আমি ভিজবো। আর আছে বাথরুমে গিয়ে স্নান বিরাস, ঠান্ডা পানীয়তে চুমুক দেওয়া, আইসক্রিম, ফালুদা, ওহো, কুলফি, তরমুজের ঠান্ডা শরবত, কত কিছুই না আছে, জলযুক্ত সবজি খাওয়া আর সুতির ঢিলে ঢালা পোশাক পরা, সেই সঙ্গে খুব বেশি গরম পড়লে মাথা গরম হয়ে গেলে ফ্রিজের মধ্যে কিছু সময়ের জন্য, ফ্রিজের মধ্যে মাথাটা যদি ঢুকিয়ে দেন তাহলে কিন্তু মাথা ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যাবে। অবশ্য জলদি সমাধান হচ্ছে, ফ্রিজ খারাপ না হলেই হলো, এটা আমার প্রিয় ঘটিদার থেকে শিখেছি, জাস্ট ঠান্ডা ঠান্ডা কুল কুললি যত আছে যা ফুল নাকি ভুল কে জানে। তো যাই হোক, এমনটা কিন্তু লিখে পারিছেন গোপাল সিনহা। ওকে, এই মুহূর্তে কার্ড, বাবা ছন্দে ছন্দে গরমে এত কবিতা বেরিয়েছে, কার, শঙ্করের বারাসাত থেকে পাঠিয়েছে, গরমে যখন হট চেম্বার হয় সারা শরীর ইচ্ছা টানায় ভর করে যাই চলে কাশ্মীর, পাইন বনে ঘুরছি আমি নৌকা বিহার ডাল লেকে, লাগলে গরম মনে মনে কাশ্মীরে যাই থেকে, আমার টিপস মানলে পরে করবে না তো ভুল, তীব্র দহন জ্বালায় তুমি থাকছ ঠান্ডা কুল কুল, কাজ না থাকলে রোদে বাহির হই কম, হালকা মিষ্টি গান শুনলে লাগবে না গরম, ভাজা ভুজি বাদ হালকা খাবার, পাতলা মাছের ঝোল, মরশুমি ফল ছাতুর শরবত, টক দইয়ের ঘোল, ভালো করে এই টিপস করলে পালন, থাকবে শরীর কুল কুল কুল কুল, গরম করবে পলায়ন। জ্যৈষ্ঠের উষ্ণতায় শীতল শুভেচ্ছা জানিয়েছে কে, শঙ্কর বারাসাত থেকে। ওয়া ওয়া, প্লিজ না না, কল করবেন না, কল করে ডিস্টার্ব করবেন, যত ডিস্টার্ব করবেন তত কিন্তু কম মেসেজ পড়া যাবে। ওকে, থ্যাংক ইউ। এই মুহূর্তে কার গান, কোন গান? ওকে ওকে, জিন্দাবাদ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: মাথায় চুল না থাকলে, হ্যাঁ মাথায় চুল না থাকলে মুখের আদলটাই কিন্তু একেবারে বদলে যায়। মানুষ চিনে উঠতে পারলেও প্রযুক্তির কিন্তু না অত কি ক্ষমতা আছে নাকি? যতই এআই আমরা ব্যবহার করি না কেন, তার কিন্তু চেনার ক্ষমতা অনেক সময় থাকে না। আর তাই তেলেঙ্গানার এক শ্রমিকের মুখ কিছুতেই ফেসিয়াল রিকগনিশন অ্যাপ চিনতে পারছিল না, কিন্তু সেই মুহূর্তে দুর্দান্ত একটা আইডিয়া জেগে উঠল তার মনে। পাশে থাকা মহিলা সহকর্মীর চুল দিয়েই ঢেকে ফেললেন একেবারে কামানো মাথা। ভাবুন একবার, ভাবুন একবার। জানা গিয়েছে যে মাহবুবাবাদ জেলায় সম্প্রতি 100 দিনের কাজের ক্ষেত্রে ফেসিয়াল রিকগনিশন অ্যাপের ব্যবহার সেখানে কার্যকরী করা হয়েছে। অর্থাৎ কোনো শ্রমিক হাজিরা দেওয়ার সময় তাকে ওই অ্যাপে

মুখ দেখিয়ে নিজেকে চেনাতে হবে। কিন্তু শ্রীনিবাস নামের ওই শ্রমিক ভাবতেও পারেননি চুল কেটে ন্যাড়া হওয়ায় তাকে এতটা মুশকিলে পড়তে হবে। আসলে মন্দিরে গিয়ে নিজের চুল উৎসর্গ করেছিলেন তিনি, আর তারপর এসেছিলেন কাজে, কিন্তু প্রযুক্তির চোখে হয়ে উঠেছিলেন একেবারে অচেনা। যতবারই সুপারভাইজার তাঁকে অ্যাটেন্ডেন্স নিতে যাচ্ছেন, অ্যাপ অস্বীকার করতে লাগলো। স্বাভাবিকভাবেই এমন এক পরিস্থিতিতে কেবল শ্রীনিবাসই নন, সুপারভাইজারও কিন্তু একেবারে ঘেমে নিয়ে যা তা কাণ্ড হয়ে উঠেছিলেন। শেষে মুশকিল আসানে উঠলেন শ্রীনিবাসের এক সহকর্মী মহিলা। তিনি এগিয়ে এলেন আর তাঁর চুল এমনভাবে মেলে ধরলেন শ্রীনিবাসের মাথায় যেন তা শ্রীনিবাসেরই চুল। আর এবার দেখা গেল অ্যাপটি কিন্তু ঠিক চিনতে পেরেছে সেই শ্রীনিবাসকে, ফলে উপস্থিতিতে ঠিক পড়ে গেল। দ্রুত ভাইরাল হয় শ্রীনিবাসের এই কাণ্ড, অনেকেই কিন্তু আমরা মজা পেয়েছি, রাইট? আর এই মজাটা কিন্তু তখনই এসেছে তুমি আমার সহকর্মী শ্রীনিবাসের সহকর্মী চুল দিয়ে শ্রীনিবাসকে ছুঁয়ে দেওয়ার পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

সেই সব মেসেজ শর্মিষ্ঠা শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরেল হাওড়া থেকে পাঠিয়েছে। শুভ সকাল দাদাভাই, দাদুর বাড়িতে হিমসাগর আম্রপালি গাছ আছে, সেই আম আমার জন্য নিয়ে আসে, রেডি করে দেয় আমাকে, আর খেতে কি মিষ্টি লাগে কি বলবো, কি যে ভালো লাগে না। ও হো হো, সামনের গরমে তুমি এসো। আরে ভাই, এই গরমই পাঠিয়ে দাও না, পার্সেল করে আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, এটা পাঠিয়ে দাও না, তাহলে তো হেব্বি হেব্বি জমিয়ে খাওয়া যায়। ওকে, এই মুহূর্তে কার মেসেজ? মাধাই মেসেজ পাঠিয়েছে বহর ঘোষপাড়া থেকে। শুভ সকাল আর পি দাদা ভাই, নমস্কার, কলকাতায় গান মেলেছে, খুব ভালো গান শ্রোতারা চয়েস করছেন, খুব ভালো লাগছে, আমি জুবিন গর্গের মন তোকে দিলাম এই গানটা শুনতে চেয়েছেন। ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে, কি আর করা যাবে, চেষ্টা করবে আর পি শুনিয়ে দেওয়ার, কি আর করা যাবে। এই মুহূর্তে সৌভিকের মেসেজ, ঢাকুরিয়ার সৌভিক, সে মেসেজ পাঠিয়েছে, এই গরমে আম খাওয়া যায় সঙ্গে কিন্তু জুস করে খেলে মাথা পেট দুটোই কিন্তু ঠান্ডা ঠান্ডা ঠান্ডা ঠান্ডা ঠান্ডা ঠান্ডা কুল কুল লাগে। সৌভিক ঢাকুরিয়া থেকে এমনটাই পাঠিয়েছে। আর এদিকে কিন্তু দীপক পাঠিয়েছে বেলপকর তুংপাড়া থেকে, টুকটাক করে শ্যামপুর হাওড়া থেকে কি লিখেছে, শুভ সকাল, ফোন ঠান্ডা রাখতে ফোনকে ব্যবহার কম করুন, নেট সার্ভিস কম করুন, ব্যাক কভার থাকলে খুলে রাখুন, ব্যাটারি সেভিং মোড করুন, তাহলে দেখবেন ফোন ঠান্ডা ঠান্ডা থাকবে। বাবা, ফোন ব্যবহারই করতে বারণ করছে দীপক, এটা কি কোন দেশে থাকে? না না, এটা করা যাবে না, বরং এগুলো অর্থাৎ ব্যবহার করেও কিভাবে ঠান্ডা রাখা যায় সে বিষয়ে কিন্তু আজ টিপস দিয়েছে, অনেকগুলো টিপস কিন্তু আরপি শেয়ার করেছে নমস্কার কলকাতায়। তাহলে সব কিছু কিন্তু ঠান্ডা থাকবে যদি মাথা ঠান্ডা থাকে, দীপকের এটাই হচ্ছে লাস্ট কথা। উৎপল কি লিখেছে বেহালা থেকে, হাই আরপি, আমি কোল থাকি, লস্যি তো খাই সঙ্গে পুদিনার শরবত আর সফট গান, সফট গান আর তর্ক, একদম নয় তর্ক, একদম নয়, অ্যাভয়েড করে চলি তর্ক, তুমি ঠিক আমি ভুল, তুমি ঠিক আমি ভুল, এই গরমে এইভাবেই চলি, রাধে রাধে। ওকে ওকে, রাধে রাধে, গুড মর্নিং কেলে পাঠিয়েছে, সোমেন যাদবপুর থেকে পাঠিয়েছে, গুড মর্নিং আরপি দাদা ভাই, এই গরমে একদম ভাজা ভাজা হয়ে গেছে, তাই জল ঢালা পান্তা ভাত, ওকে পান্তা খাই শান্তা, সেই সঙ্গে জগন্নাথ দেব তিনিও কিন্তু খান এই গরমে পান্তা, পান্তা ভাত আর তার সঙ্গে লবণ কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু ভাজা ডালের বড়া পেঁয়াজি খেয়ে শরীর ঠান্ডা ঠান্ডা লাগছে। ওহো, এত কিছু কথা শুনে, এত কিছু খাবারের নাম শুনে জিভে জল আসে না বুঝি, ছি, সোমেন যাদবপুর থেকে পাঠিয়েছে এমনটাই, পান্তা পাঠাইনি, এটাই যা এটাই যা গণ্ডগোলে। শুভ সকাল আরপি, খুব ভালো থেকো, ভালো ভালো অনুষ্ঠান করো, এখন সময়টা অনেক কমে গেছে আমার তাই টেক্সট করতে পারি না, কন্যকোট নবগ্রাম থেকে শিখা ম্যাডাম এমনটাই পাঠিয়েছে। আরে শিখা ম্যাডাম, কতদিন বাদে আপনার মেসেজ পেলাম, ওকে দিল ঠান্ডা হয়ে গেল আপনার থেকে, ওকে গুড মর্নিং, গুড মর্নিং কে পাঠিয়েছে, বাবুল শান্তিপুর নদিয়া থেকে পাঠিয়েছে, ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা, গানের রিকোয়েস্ট ছিল, ওকে দেখা যাক। শ্যামসুন্দর কি মেসেজ পাঠিয়েছে, শুভ সকাল আরপি, গামে ভেজা তপ্ত শরীর করছি হাঁসফাঁস, নুন চিনির জল ডাকি সঙ্গে পাতি লেবুর স্কোয়াস, ব্যাংকে লাইন রেশনে লাইন কত রকম লিঙ্ক, টাক মাথায় আগুন ঝুরছে তাও নাচি তিড়িং বিড়িং, শান্তি দাও শান্তি দাও হে প্রভু, একটু দাও বৃষ্টি, বাঁচিয়ে রাখো তোমার তৈরি সুন্দর সুন্দর এই সৃষ্টি। শ্যামসুন্দর এমনটাই কিন্তু এত সুন্দর করে লিখে পাঠিয়েছে, ওকে এত সুন্দর করে যখন লিখে পাঠিয়েছে তখন কিন্তু আহা, তখন একটা পারাপাড়ি গান শুনিয়ে দিই, না এই দুপুর বেলার নয়, এই সকালবেলা নয়, একবার চাঁদনি রাতের গান।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: একেবারে শেষ বেলা পৌঁছে গিয়ে কতজনের নাম বলতেই হয়। বেশ কতগুলো মেসেজ রয়ে গেল, যেমন এই মুহূর্তে কার নাম বলতেই হয়। হাওড়া থেকে পাঠিয়েছে আমানুল্লাহ হালদার। ওকে, সেই সঙ্গে পুঁচকি। ও বাবা, পুঁচকির বোন যদিও তার নাম কি পুঁচকি? হ্যাঁ, সে পুঁচকিও কিন্তু মেসেজ পাঠিয়েছে। মেসেজগুলো পড়া সম্ভব হচ্ছে, কাদের কাদের মেসেজগুলো রয়ে গেল, তাদের নামগুলো চটপট চটপট করে বলে ফেলার চেষ্টা করছে। ওকে, গরমে কে কী খায়? অ্যান্ডি মেসেজ পাঠিয়েছে। ওকে, থ্যাংক ইউ অ্যান্ডি। কোথেকে পাঠিয়েছো? নেই। ওকে, এই মুহূর্তে কিন্তু পাঠিয়েছে বন্ধু। আরে বন্ধু তো বটে, মানে বন্ধু তো আমরা বটে, কিন্তু বন্ধুর নাম কি? আচ্ছা, বন্ধু রাই। আচ্ছা, বন্ধু রাই হচ্ছে নাম। বন্ধু রাই পাঠিয়েছে, সেই সঙ্গে বুবু পাঠিয়েছে, শ্যামাশ্রী পাঠিয়েছে মেসেজ, তোমরা কেমন আছো, খুব ভালো থেকো, টক ডাল খাও, হ্যাপি কোল থাকবে, এমনটা কিন্তু নির্দেশ দিয়েছে। আর এইটা বলতে বলতে জুবিডুবি গান শুতে শুতে আরপি বলছে, জয় গুরু, এনজয় গুরু এই গরমটাকে। আরপির সঙ্গে দেখা হবে, আরপির সঙ্গে কানে কানে কথা হবে, ডেফিনেটলি কথা হবে আগামী বুধবার FM রেইনবো ভোরাইতে। সেই সঙ্গে নমস্কার কলকাতায়।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলি শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে কুয়েত এও বাহরিনের দিকে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়েছে অথবা সেগুলিকে ধ্বংস করা হয়েছে। এর প্রত্যুত্তরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপে ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বর্তমান সংকটের সময় চীন ইরানকে সামরিক সাহায্য করেছে এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই। রুবিও বলেন, ইরানের কাছে চীনের তৈরি কিছু সামরিক সরঞ্জাম রয়েছে এবং দুদেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আছে, তবে সাম্প্রতিক সংঘাতের সময় চীন এমন কোনো পদক্ষেপ নিয়েছে বলে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য নেই যা পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রস্তাবে সই জালিয়াতির অভিযোগের তদন্তে দলের 3 বিধায়কের হাতের লেখা নমুনা সংগ্রহের জন্য CID-কে অনুমতি দিয়েছে ব্যাংশাল আদালত। তদন্তের স্বার্থে তৃণমূল বিধায়ক অরূপ রায়, সুভাষিস দাস ও বাহারুল ইসলামের হস্তাক্ষরের নমুনা নেবেন আধিকারিকরা। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মহিলা ও শিশুসহ 18 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তারা কুলতলির গোদাবর এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খল ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। 5 জুনের মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। আজ বিশ্ব বাইসাইকেল দিবস। সহজ, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব ও সাশ্রয়কারী মূল্যে ক্রয় করা সম্ভব এই বাহনটির গ্রহণযোগ্যতা স্বীকৃতি দিতে প্রতিবছর 3 জুন বিশ্ব বাইসাইকেল দিবস পালন করা হয়ে থাকে। এবছর বাইসাইকেল দিবসের থিম হল পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য সাইকেলে চড়ুন। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন 35 জন মন্ত্রীর দপ্তর বণ্টন করা হবে। শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে বিপুল পরিমাণ উইপোকা খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। কলেজের ভেতরে 5 তলায় 2টি এসি বেডরুমের হদিশ মিলেছে। কলেজ পরিচালন সমিতির প্রাক্তন সদস্য, তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা দেবাশিষ বন্দ্যোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠরা এই বেডরুম ব্যবহার করতেন বলে জানা গেছে। দেবাশিষের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মহিলা ও শিশুসহ 18 জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুলিশ। গত 2-3 বছর ধরে তারা কুলতলির গোদাবর এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে একাধিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসছে। নদিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে 173 জন পুরুষের অ্যাকাউন্টে লক্ষীর ভাণ্ডারের টাকা ঢুকত বলে জানা গেছে। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের কর্মী ভোলাশীল এই অনিয়মের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। অভিযুক্ত পলাতক। আজ বিশ্ব বাইসাইকেল দিবস। সহজ, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব এই বাহনটির গ্রহণযোগ্যতাকে স্বীকৃতি দিয়ে প্রতিবছর 3রা জুন বিশ্ব সাইকেল দিবস পালন করা হয়। এবছর দিনটি পালনের মূল ভাবনা পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য সাইকেলে চড়ুন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: ঘড়ির কাঁটা বলছে ঠিক এই মুহূর্তে 11

0: বিজে 3 মিনিট হয়ে 27 সেকেন্ড। আর এই সময়টা প্রত্যেক দিন আমরা নিয়ে আসি আপনাদের ভীষণ পছন্দের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে আরও একটা অনুষ্ঠান, গান দরিয়া। গান দরিয়ায় আজকেও রয়েছে আমরা, আপনাদের সঙ্গে রয়েছে আমরা,
1: আমি বিদিশা,
0: আমি জয়শ্রী।
1: আর আজকের গান দরিয়ে, আচ্ছা একটা কথা বলে দিই, টাইম চেকটা একটু বলে দিই, 11:03 হয়ে 45 সেকেন্ড। আর বুধবার মানেই তো আধুনিক গান গান দরিয়ায়, তাই আধুনিক গান তো থাকবেই, নানা ধরনের আধুনিক গান থাকবে। তার সঙ্গে কি থাকবে, কি থাকবে মানে যেটা থাকবে সেটা বরং একটু সাসপেন্স থাক, আমরা বরং গানে চলে যাই।
0: একদম গানে চলে যাই। আর তুমি যেটা বললে যে সাসপেন্সের কথা, তুমি বললে এই সাসপেন্সটা অবশ্যই থাক, কিন্তু যে গানটা শুনি, এই গানটা শুনতে শুনতে আপনি ভাবুন তো কেন এই গানটা আমরা শুনছি। কারণ সত্যি এই গানটা যে কথাটা বলছে, এক্স্যাক্টলি এই কথাটার পেছন পেছনই আজকে আমরা কিন্তু দৌড়বো।
1: মগজ প্রক্ষালিত করুন।

0: মনকে যে বোঝাচ্ছি, কেন বোঝাচ্ছি, তাও বা রোজ রোজ বোঝাচ্ছি না, আসলে মন আমাদের নিয়ন্ত্রণে তো সবসময় থাকে না। আর মন জিনিসটা এমনই দুষ্টু যে বারবার সে হাত ফসকে পালায়, তার যখন যেদিকে ইচ্ছা হয় সে সেদিকে ছুটে চলে যায়। তাই এই যে ছুটে যাওয়া, এই ছুটে যাওয়ার কিন্তু অনেক রকম দিক হয়। প্রথম কথা হচ্ছে, অনেক সময় আমরা একটা কথা ভীষণ বলি যে এই মনের কথা শুনিস না, মাথার কথা শোন। মন না ভীষণ এমন কথা বলে যেগুলোর কোনো বাস্তবতা নেই, মাথা কিন্তু ঠিকঠাক জবাব দেয়। কিন্তু ব্যাপারটা হয় কি যে আমাদের যেটা ভালো লাগা, যেটা ভালোবাসা, সেটা কিন্তু মন থেকেই হয়। আপনি এমন কথা শুনেছেন যে এই মাথা দিয়ে কিন্তু ভালোবাসতে হবে ব্যাপারটাকে? সবাই কিন্তু বলে যে ওকে ভীষণ মনে ধরেছে, ওকে ভীষণ ভালো লেগেছে। এই যে মনের সঙ্গে ভালোবাসা বা মনের সঙ্গে ভালো লাগা, এই যে সম্পর্কটা, এই যে ব্যাপারটা, এইটা কিন্তু শুধু যে মানে একজন নির্দিষ্ট মানুষের প্রতি সীমাবদ্ধ থাকে তা তো নয়, নানা রকম হতে পারে। সে ভালোবাসা রং রূপ অনেক রকম হতে পারে। আজকে কিন্তু আমাদের এই যে ভালোবাসার কথা বললাম, ভালোবাসা মানে মনকে জড়িয়ে যে ভালোবাসা, মনের ভালো লাগা, সেই ভালোবাসার নানা রকম ধরন, নানা রকম রূপ, নানা রং সব নিয়ে গান্দরিয়া।
1: মনের নানা রং, নানা জায়গায় মনের দৌড়দৌড়ি এবং ভালো লাগা ভালোবাসা, সেটা তো রয়েইছে। এই যে ভালো লাগা এবং ভালোবাসা শব্দটা একদম জীবনের প্রথম, একদম প্রথম থেকেই এটা জুড়ে থাকে, কারণ মায়ের গায়ের গন্ধ ভালো লাগে।

তখন একটি ছোট্ট বাচ্চা এমনি হেসে ফেলে, কিন্তু আর একটা পাশের বাড়ির মেয়ে এসে যখন তাকে কোলে নেয় সে তখন চিল চিৎকার করে। একদম সত্যি কথা, ভালো লাগা ভালোবাসা নানাভাবে নানা রঙে আমাদের কাছে ধরা দেয়। কিন্তু যাই বলুন বাপু, সেই দুটো ভালো লাগা যদি একসঙ্গে মিলেমিশে যায় তাহলে বোধহয় এই ভালো লাগার রূপই আলাদা।

এই যে প্রেম, প্রেম করে না দুইজন এমন সমান না হইলে, গানটার মধ্যে দিয়ে তো সেই সংকেতটা, ইঙ্গিতটা দিয়েই দিলাম যে প্রেম, নারী পুরুষের প্রেম, মানব মানবীর প্রেম, দুজন মানুষের মধ্যে প্রেম, দুজন মানুষের মধ্যে প্রেম বলতে গেলে অবশ্য সেটা আবার অন্যদিকে যায়, সেটা না, এটা ধরুন একেবারে খাঁটি প্রেম যাকে আমরা বলি, যাকে যাতে পড়ে মানুষ একেবারে হাবুডুবু ডুবুডুবু অনেক রকম হয়ে যায়, সেরকমই ধরুন প্লেটো বলছেন যে ভালো জিনিস ও সুখের প্রতি যদি কোনো সাধারণ আকাঙ্ক্ষা থাকে সেটাই কিন্তু প্রেম। আবার টলস্টয়

0: রায় বলছেন, ভালোবাসা সর্বদা ব্যক্তিগত সম্পত্তি ত্যাগের উপর ভিত্তি করে। স্পিনোজা বলছেন, প্রেম একটি বাহ্যিক কারণের সঙ্গে আনন্দ ছাড়ার কিছুই নয়। আবার অধ্যাত্মবাদ কি বলছে, ভালোবাসা একতরফা এবং সেটা তোমার নিজের মধ্যে, অন্য কোথাও না। এরকম ভালোবাসা নিয়ে অসংখ্য মতবাদ আছে। আপনার নিজেরও একটা থিওরি নিশ্চয়ই আছে, ভালোবাসা কি, কেমন, মানে এইরকম মনের মধ্যে ভাবটা হচ্ছে মানে এটা নিশ্চয়ই ভালোবাসা। আবার বলা যায় যে ভালোবাসা মানে পরিপূর্ণতা, ভালোবাসা মানে অসম্পূর্ণতা, ভালোবাসা পেলে পূর্ণতা মেলে, ভালোবাসার অভাব থাকলে বোঝা যায় ভালোবাসা কি, মানে ভালোবাসা যার জীবনে ছিল, ধরুন সেই ভালোবাসা হারিয়ে গেছে, তখন মনে হয় যে না, আমার জীবন থেকে কিছু একটা হারিয়ে গেছে, আমি কিছু একটা জিনিসের অভাব বোধ করছি। তো এবার ভালোবাসার ক্ষেত্রে ওই যে খাঁটি প্রেম ব্যাপারটা, মানে ধরুন এরকম যদি বলি যে যে অনুভূতি সব প্রাপ্তি অপ্রাপ্তি ভুলিয়ে দেয়, যেমন এক যুবরাজকে প্রেমে বাধ্য করে রাজসিংহাসন ছেড়ে পথে নামতে, কিংবা সর্বস্ব ছেড়ে দিয়ে দুজনে দুজনের হাত ধরে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে, কিন্তু তার মানে এই ভবিষ্যতের পথে যে হাঁটাটা, সেটার শক্তি কিন্তু তারা পাচ্ছে সেই প্রেম থেকে, ভালোবাসা থেকে। তাই প্রেম ব্যাপারটা, নারী পুরুষের মধ্যে প্রেমের ব্যাপারটা কিন্তু এর নানা রকম সংজ্ঞা হয়, সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমাদের যারা মানে প্রথিতযশা মানুষজন, যারা যারা যাদের কথা আমরা জীবনে আদর্শ হিসেবে মেনে চলার চেষ্টা করি, তারাও যেমন প্রেমের নানা রকম সংজ্ঞা দিয়েছেন, তেমন আমরা নিজেরাও প্রেমটাকে নিজের মতো করে দেখি। এবার এমনও তো হয় অনেক সময় যে ভালোবাসা, ভালো লাগা, সেটা প্রেম কি না সেটাই বুঝতে পারছি না, মানে সেই মানুষটা যে আমার জীবনে অপরিহার্য হয়ে উঠছে সেটা বুঝতে গেলেও তো একটু সময় লাগে। তাই মানে ওই যে বলা হয় না যে লাভ এট ফার্স্ট সাইট, একদম দেখেই ধপাস করে প্রেমে পড়ে গেছে, হ্যাঁ সেই রকম ব্যাপারটা আদৌ হয় কি না সেটা নিয়েও একটু মতভেদ আছে, কি বলো জয়শ্রী?
1: একদমই তাই। আর এই যে তুমি ভালোবাসার কথা বললে, এই ভালোবাসার কথা বলতে গিয়ে তুমি তো পুরো সায়েন্টিফিক সংজ্ঞাটঙ্গা সবই দিয়ে দিলে ভালোবাসা নিয়ে, কিন্তু আমার মনে হয় একদম বাংলায় একদম চলতি কথায় খুব সহজে যা বলা যায় বা যা বলা যায় না সেটাকে যদি এভাবে বলি, তোমারই নাম বলবো নানা ছলে, বলবো একা বসে আপন মনের ছায়া তলে, বলবো বিনা ভাষায়, বলবো বিনা আশায়, বলবো মুখের হাসি দিয়ে, বলবো চোখের জলে, বিনা প্রয়োজনে ডাকে ডাকবো তোমার নাম, সেই ডাকে মোর শুধু শুধুই পূর্বে মনস্কাম। শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে, বলতে পারে এই সুখেতেই মায়ের নাম সে বলে। সত্যি তাই, তোমারই নাম বলবো নানা ছলে, যাকে ভালোবাসি তাকে ভালোবাসার জন্যে কোনো শর্তের দরকার নেই, নানা ছলে নানা অছিলায় নানাভাবে তোমারই নাম বলবো। আর সেটা বলতে বলতে যেটা আমরা বলতে পারি,
0: মানে যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে একটা গান শুনিয়ে দিতে পারি।
1: একদমই,

0: এই যে বলতে পারো প্রেম নয় বেশ কাঙ্গালপনাই হলো, মানে একেবারে নিজেকে নিঃস্ব করে নিজেকে উজাড় করে যখন প্রেম হচ্ছে তখন কিন্তু আবার অনেকেই বলছে প্রেমে পড়া বারণ। মানে প্রেমে পড়া বারণ মানে অবশ্যই তারা ছ্যাঁকা ধোকা ইত্যাদি প্রভৃতি প্রেমে খেয়ে ফেলেছেন অলরেডি, তাই তারা বলছেন, মানে একটা দল বলছে এই প্রেমে পড়ো না কিন্তু এইসব হবে, আবার একদল বলছে যে প্রেমে পড়লে, মানে একদল না এবার বিজ্ঞানীদের দল বলছেন যে প্রেমে পড়লে কিন্তু বেশ কিছু হ্যাপি হরমোনের ক্ষরণ বেড়ে যায়, মানে তাতে কি হয় তাতে কিন্তু আপনার মন ভালো থাকে, তাতে আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়ে। হ্যাঁ, তো এই এই যে ব্যাপারগুলো হয় এটা অবশ্য সায়েন্সের ব্যাপার। হ্যাঁ, এবার এইটা ধরুন যার বদহজম হচ্ছে সে যদি এখন ভাবে যে না না এই হজমের প্রক্রিয়াটা ঠিক করার জন্য আমাকে একটা জম্পেশ ধরনের প্রেম করতে হবে তাহলেই আমার হজমের গণ্ডগোলটা ঠিক হয়ে যাবে, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম দাঁড়াচ্ছে আর কি। আমরা ঠিক সেটা বলতে চাইছি না, আমরা বলছি প্রেমের সুফল কুফল দুটোই আছে, কিন্তু আবার ধরুন কেউ মনে করছে প্রেমটা বেশ একটা অনুশীলনের মতো, বেশ করে মানে প্রেমটা করবো যত, ধরুন একাধিক প্রেমে পড়া, মানে কেউ একজনের প্রতি লয়াল থেকে প্রেম করে গেলেন সেটা যেমন আলাদা ব্যাপার, কিন্তু অনেক সময় হয়তো যে সম্পর্ক থাকে না দুজনের সম্মতিতেই, মানে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই দুজনে দুজনের থেকে আলাদা হয়ে যান, এবার সেটার মেয়াদ এক মাস হতে পারে, তিন মাস হতে পারে, এক বছর হতে পারে, সেটা তাদের সম্পর্কের ওপর নির্ভর করছে, কিন্তু তার মানে এই নয় যে এই সম্পর্কটা আমার টিকলো না বলে আমি আর এই ধরনের কোনো সম্পর্কে জড়াবো না। তার মানে কি, প্রেমের যে অনুভূতিটা সেটা কিন্তু মনের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে, এটাও অনেকে মনে করেন। তাহলে এই যে মানব মানবের প্রেম বা একটি ছেলে এবং একটি মেয়ের প্রেম, এর কিন্তু নানা রকম সংজ্ঞা আছে, নানা রকম অ্যাঙ্গেল রয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এটাকে দেখেন। আবার দেখুন এই যে ভালোবাসার নানা রূপের মধ্যে এই রূপটা কিন্তু সবচেয়ে বেশি, মানে এই এই ব্যাপারটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি কথা হয়, তাই না? মানে ধরুন কেউ অনেকে বলছেন যে যারা ধরুন মানে এই ব্যাপারটা থেকে একটু দূরে সরে থাকেন, মানে বিভিন্ন বন্ধু বান্ধবদের দেখে তার মনে হচ্ছে যে বাবা কেন জীবনে এত অশান্তি আমি ডেকে আনবো, এমনিতেই আমার জীবনে টেনশন করার কারণের অভাব নেই, তার মধ্যে শুধু শুধু আবার একজন মানুষকে ডেকে এনে তার ভালো লাগা মন্দ লাগা তার কথা শোনা তার মতো করে চলা এইসব কেন আমি আমার জীবনে আনতে যাব, তার চেয়ে আমি নিজের মতো থাকি নিজের মতো চলি, একা থাকতেও তো মানুষ ভালোবাসে, মানে কিছু মানুষ আছেন যারা একা থাকতে ভালোবাসে, আবার উল্টো দিকে যায় মানুষজন তারা বলছে কেন বাবা দুটো মানুষ একসঙ্গে থাকলাম বা একসঙ্গে একটা একটা সম্পর্কে থাকলাম, আমার যে মনের কথাগুলো সব কথা কি আর আমরা বাবা মা কিংবা আত্মীয় স্বজন কিংবা কাউকে বলতে পারছি, সে আমার মনের দোষর হলো তাকে আমি বলতে পারলাম, এইরকম নানা মানে কি বলবো পরস্পর বিরোধী মতবাদ কিন্তু এই প্রেমের ক্ষেত্রে প্রচলিত আছে, কি বল?
1: একদমই তাই। আর এক্ষেত্রে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, এত সুন্দর করে তুমি বললে, তারপরে এই গানটাই শুনতে পারি, শুনে ফেলি।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ভালোবাসা, প্রেম। প্রথম প্রেম ছিল লাজুক বিকেলের মতো, চোখে চোখ রাখলেই কাঁপতো নিঃশ্বাস, হাত ছুঁয়ে গেলে মনে হতো পৃথিবীটা কি স্তব্ধ নীরব সুন্দর। অকারণ হাসির ভেতরে লুকোনো থাকতো অদ্ভুত এক নরম স্বপ্নের আলো। রাতের আকাশে নাম লিখে ভাবতাম চাঁদই বুঝে সাক্ষী, ছোট ছোট কথাতেই জন্মে উঠত এক পৃথিবী বড়া ভালো লাগা। আজও স্মৃতির ভাঁজে রেখে দিয়েছি তাকে, প্রথম প্রেম। সবচেয়ে নিঃশব্দ অথচ গভীর প্রথম প্রেম। সে প্রথম প্রেম শুধু একটি মানুষ বা একজন মানবই কেন, সে প্রথম প্রেম অনেক কিছুই হতে পারে। সে প্রথম প্রেম হতেই পারে সেই ছোট্ট শিশুটি, যে শিশুটি একমাত্র মায়ের গন্ধ চিনতে পেরে একদম ছোট অবস্থায় যখন তার চোখই খোলেনি, যখন সে কিছু বোঝেই না পৃথিবীর কি শুরু আর কি শেষ, সে হেসে ফেলে, সে শান্ত হয়, সে তৃপ্তি পায়, সে শান্তি পায়। এও বোধহয় জীবনের একেবারেই প্রথম প্রেম। এমন প্রথম প্রেমের ফাঁদে যে আমরা প্রত্যেকবার প্রত্যেকজন ব্যক্তি মানে আঙুল গুনে হয়তো শেষ করতে পারবো না, কতশো বার কত লক্ষ বার পড়ে থাকি।
1: ঠিক ওই যে কথা আছে না যে প্রেমের ফাঁদ পাতা ভুবনে, মানে আপনি চান বা না চান, কোথাও থেকে কিভাবে যে আপনি প্রেমে পড়ে যান সেটা আপনি নিজেই বুঝতে পারবেন না। এবার এই প্রেম ভালোবাসার একটা রূপ তো আমরা নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ মানব মানবীর প্রেম, একটি নারী এবং একটি পুরুষের প্রেম। কিন্তু প্রেমের তো অনেক রূপ হয়। আপনি তো নিজের কাজের প্রতি প্রেমে পড়তে পারেন, নিজের বাড়ির প্রেমে পড়তে পারেন, গাছপালার মানে প্রকৃতির প্রেমে পড়তে পারেন, কোনো একটা নির্দিষ্ট বস্তুর প্রেমে পড়তে পারেন, আপনার কোনো একটা শখের প্রেমে পড়তে পারেন, এমন অনেক কিছুর প্রেমে পড়তে পারেন। মানে ভালোবাসা, ভালোবাসা যেখানে কোনো ধরুন চাওয়া পাওয়ার লেশ নেই, সেখানে আমি কি পেলাম তুমি কি, মানে তারা কি দিল, যদি সংখ্যাটা একাধিক হয় ধরুন পরিবারের ক্ষেত্রে তারা কি দিল, সেই জায়গার হিসেব নিকেশ নেই, শুধুমাত্র তাদের ভালোবেসে তাদের গুরুত্বকে গুরুত্ব দিয়ে, মানে নিজেকে নিজের থেকে বেশি তাদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে যখন আমরা তৃপ্তি পাচ্ছি, আনন্দ পাচ্ছি, তখন কিন্তু সেটাই প্রকৃত ভালোবাসা, প্রকৃত প্রেম। তবে হ্যাঁ, আবার আরও এক প্রেম আছে, নিজের প্রতি প্রেম, নিজেকে ভালোবাসা। এটা কিন্তু সবার আগে প্রয়োজন, কারণ আমি যদি নিজে ভালো না থাকি, আমি যদি নিজেকে ভালো রাখতে না পারি, তাহলে আমি আমার অপর দিকের মানুষটিকে বা অপর দিকের মানুষজনকে কী করে ভালো রাখবো। এটা কিন্তু সবার আগে আমাদের মনে রাখতে হবে যে মানুষটাকে নিজেকে আগে ভালোবাসতে হবে, নিজের চাহিদা, নিজের মন সবটা বুঝতে হবে, নিজেকেও একটু সময় দিতে হবে।

0: তুমি প্রথমে মানে কথার মাঝখানে মাঝখানে আমরা যখন মানব মানবীর প্রেম নিয়ে কথা বলছিলাম, তখনও কিন্তু একটা কবিতা পড়লে তুমি যেখানে ছিল শিশু আর মায়ের কথা, অর্থাৎ ভালোবাসা, ভালো লাগা, অন্তরের টান প্রথম অনুভূত হচ্ছে কিন্তু মাতৃ জঠর থেকে, যেখানে একটি শিশু যে তখনও জন্মায়নি সে কিন্তু প্রথম অনুভব করছে তার মাকে, প্রথম ওই গায়ের গন্ধ বলো, গলার স্বর বলো, প্রথম সে চিনছে কিন্তু তার মাকে, মায়ের প্রতি সে প্রথম টান অনুভব করছে, মায়ের কোলে তার প্রথম ভালো লাগা। যখন সে পৃথিবীতে আসছে চোখ মেলছে, মেলেই তো সে ভাবছে বাবা এ কোথায় এলুম রে বাবা, হ্যাঁ যেখানে ছিলুম তো বেশ ভালোই ছিলুম, এ আবার কোথায় টেনে টুনে নিয়ে চলে এলো। কিন্তু যখন সে মায়ের গলাটা শুনল, মায়ের স্পর্শটা পেল, তখন কিন্তু সেই যে ভালোবাসাটা, সেই যে ভালো লাগাটা আবার ফিরে পেল, না এই তো ঠিক জায়গাতেই আছি, এ তো আমার কাছেই আছে, এই তো আমার চেনা জায়গা। এই যে নিশ্চিন্ত আশ্রয়, এই জায়গাটা কিন্তু ভালোবাসার সঙ্গে ভীষণভাবে জড়িত। মানে আমরা একটা কোনো কিছুর কাছে গিয়ে একটা নিশ্চিন্ত আশ্রয় খুঁজছি, সারাদিনের প্রচণ্ড ক্লান্তি, কর্মব্যস্ততা, নানা রকম টেনশন, চাপ, দুশ্চিন্তা সব কিছু থেকে এমন একটা জায়গায় যাচ্ছি দিনের শেষে, বা এমন একটা মানুষের কাছে যাচ্ছি, কিংবা এমন একটা আশ্রয়ে যাচ্ছি যেটা আমাকে সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেবে, আবার নতুন উদ্যমে নতুন করে নিজেকে তৈরি করব আমি, যাতে সে আমাকে মানে পরের দিনের জন্য আবার আমি নতুন কি বলবো, নতুন প্রাণ শক্তিতে উজ্জীবিত হব। এই আশ্রয়ের জায়গাটা কিন্তু ভালোবাসার সঙ্গে ভীষণভাবে জড়িত। তাই একজন ছোট্ট মানুষের ক্ষেত্রে তার মা কিন্তু, বা বাবা অবশ্যই যখন সে বাবাকে চিনতে শিখছে, বা তার পরিবার, আস্তে আস্তে একটি শিশু যখন বড় হচ্ছে তাকে কিন্তু ঘিরে থাকছে পুরো পরিবার। এবং তাই আমাদের মানে জীবনে পরিবারের গুরুত্ব কিন্তু ভীষণ, বিশেষত আমাদের মতো আমরা যারা ভারতে বসবাস করি, আমাদের যে একটা পারিবারিক সংস্কৃতি আছে যে আমরা একে অপরের সঙ্গে ভালোবাসার টানে বেঁধে থাকি, যে কোনো পারিবারিক অনুষ্ঠান আমরা সবসময় চেষ্টা করি তাতে অংশগ্রহণ করতে, কারণ এমন অনেক মানুষজন আছে যাদের সঙ্গে বছরে হয়তো একাধবার দেখা হয় এইসব উৎসব অনুষ্ঠানে, তাই সেক্ষেত্রে মানে ওই পুরনো সম্পর্কগুলোকে আরও একবার ঝালিয়ে নেওয়া, তাদের সুখ দুঃখ, ভালোবাসা, ভালো লাগা, তারা কেমন আছে সেই খবরটা, যদিও এখন মুঠোফোনের দৌলতে বা আরও নানা রকম সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌলতে আমরা সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি, কিন্তু সামনাসামনি দেখা হওয়া, এই উষ্ণতাটার সঙ্গে তো এগুলোর তুলনা চলে না, তাই না? তাই পরিবারের প্রতি প্রেম, পরিবারের প্রতি ভালোবাসা, এটাও কিন্তু ভালোবাসার আরও একটা রূপ। এবং মা বাবার প্রতি ভালোবাসা সন্তানের, আর সন্তানের প্রতি ভালোবাসা মা বাবার, এই যে অপত্য স্নেহ, এবং বাবা মার প্রতি আসলে স্নেহ তো সর্বদা নিম্নমুখী, মানে বড় ভাইয়ের থেকে, মানে বড় ছেলের থেকে, বা বড় মেয়েটির থেকে, বা বড় সন্তানটির থেকে, যে সন্তানটি সবচেয়ে ছোট, যে সবার শেষে এসেছে পৃথিবীতে, তার প্রতি কিন্তু বাবা মার স্নেহটা একটু বেশিই হয়, ও সবার চেয়ে ছোট, হ্যাঁ ও অবুঝ, তোরা একটু বোঝ, এইরকম ব্যাপারটা। তো সেই অপত্য স্নেহ কিন্তু ভালোবাসার আরও একটা রূপ, কি বলো?
1: আসলে ভালোবাসা বোধহয় সবসময় আশ্রয়ই খোঁজে, কারণ আমি যাকে ভালোবাসি সে যে রূপই বাসি, সে আমার যেই হন না কেন, তার কাছ থেকে ওই ভালোবাসার নিরাপত্তা, ভালোবাসার আশ্রয় এবং প্রশ্রয় ভীষণ দরকার। কারণ এই প্রশ্রয়টুকু যদি না থাকে, তাহলে বোধ হয় মনের কোনো একটা জায়গা একটু দরকচা মেরে যেতে পারে, একটু কুচকে যেতে পারে, আর সেই জায়গাটায় প্রলেপ লাগানোর দায়িত্ব কিন্তু সেই সামনের মানুষটিরই। কারণ ভালোবাসা শুধুই আশ্রয়ে একটা নিশ্চিন্ত ভালো লাগা, যেটা শুধুমাত্র আমার জন্যে, আমার যতটুকু জায়গা সেটুকুর জন্য বোধহয় একটা জীবন বাঁচা যায়। আমরা সবাই হয়তো সেটা জানি, বুঝি, উপলব্ধি করি আমাদের মতন করে, আমাদের নিজেদের মতন করে। তাই ভালোবাসার আশ্রয় ভীষণ দরকার।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: দেখতে দেখতে ঘড়ির কাঁটা বলছে সেই ঝর্ণাতে, মানে ভালোবাসার ঝর্ণাতে ভিজে শুধু গেছি না আমরা, এখনো পর্যন্ত যতটা এসেছি এখনো অনেকটা যাবার ইচ্ছে, বাকি সম্পূর্ণ জীবনটাই হাঁটার ইচ্ছে। আপনারা এই মুহূর্তে বিদিশা জয়শ্রীর সঙ্গে রয়েছেন গান্দুরিয়ায়। ঘড়ির কাঁটা বলছে আমাদেরকে আর একটু একটু করে চলে যেতে হবে সংবাদ বিরতিতে। সংবাদ বিরতি থেকে আমরা ফিরে আসব এবং তার আগে আপনাদের সবার জন্য রইল এই গানটি। গানটি শুনতে শুনতে আমাদের সঙ্গে গান্দুরিয়ায় আপনি যাবেন সংবাদ বিরতিতে।
1: একদম একদম, এবং অবশ্যই বেলা একটা পর্যন্ত থাকবেন, তার কারণ আমরা কিন্তু রয়েছি গান্দুরিয়া নিয়ে বেলা একটা পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসেছে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সিআইডির দেওয়া নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চেয়ে দৃষ্টি আকর্ষণ আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের। 5 জুন গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা। বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত সোমবার ভবনী ভবনে তলব করেছিল সিআইডি, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি হাজিরা দেননি। এবার সেই নোটিশ খারিজ করার আবেদন নিয়ে হাইকোর্টে মামলা করেছেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে মহিলা ও শিশুসহ 18 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গত 2-3 বছর ধরে তারা কুলতলির গোদাবর এলাকায় একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে, বেড়েছে তাপমাত্রাও। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি বেশি। আগামী 3-4 দিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ বিশ্ব বাইসাইকেল দিবস। সহজ, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব ও সাশ্রয়কারী মূল্য ক্রয় করা সম্ভব এই বাহনটির গ্রহণযোগ্যতাকে স্বীকৃতি দিয়ে প্রতি বছর 3রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস পালন করা হয়ে থাকে। এই বছর বাইসাইকেল দিবসের মূল ভাবনা হল পরিবেশ বান্ধব, ভবিষ্যতের জন্য সাইকেলে চড়ুন। এই মুহূর্তের খবর শেষ হল।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: না না, এই মুহূর্তে কোথাও যাওয়া যাচ্ছে না, যাওয়া যাবে না, কারণ আমরা রয়েছি আপনাদের সঙ্গে 107 FM রেইনবো বিদিশা দর্শকের সঙ্গে, আপনি রয়েছেন গান দরিয়া, আর এই মুহূর্তে আমরা রয়েছি ভালোবাসায় মোড়া সেই প্রত্যেকটা সম্পর্কের সঙ্গে, যে সম্পর্কগুলো আমাদের কখনো না কখনো কোনো না কোনো সময় আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে।
1: স্টর্স ভালোবাসার নানা রকম প্রকারভেদ বোঝাতে বেশ কিছু টার্ম এই মুহূর্তে আমার হাতে এসেছে।
0: বেশ,
1: তার মধ্যে একটা টার্ম হচ্ছে স্টর্স, যার মানে হচ্ছে পরিবার, মা বাবা ও সন্তানের মধ্যেকার অকৃত্রিম স্নেহ এবং রক্তের টান। মানে আমরা যাদের ঘিরে, মানে যাদের কি বলবো, মানে সেই শাসন, ভালোবাসা, স্নেহ, তার যে নিশ্চিন্ত, একদম নিশ্ছিদ্র, নিশ্চিন্ত ঘেরাটোপে বড় হই, আমাদের ছেলেবেলাটা যাদের ছাড়া অসম্পূর্ণ, আমরা যখন মোটামুটি ধরো মধ্য বয়সে পৌঁছে যখন সেই ছোটোবেলার স্মৃতি রোমন্থন করি, এবং যারা, যাদের মধ্যে অনেকেই তখন আর আমাদের সঙ্গে থাকেন না পৃথিবীতে, তারা চলে গেছেন, তারা শুধু ছবিতেই রয়েছেন, সেরকম মানুষজনদের কথা মনে পড়ে এবং মনটা একটা ভীষণ ভালো লাগার অনুভূতিতে ভরে যায়। কারণ তাদের সঙ্গে কাটানো যে সময়গুলো ছিল সেগুলোর মধ্যে তো কোনো মানে কি বলবো, সে শর্ত সাপেক্ষে ভালোবাসা ছিল না, একেবারে নিঃশর্ত ভালোবাসা, শুধু স্নেহ, শুধু পাওয়া তাদের কাছ থেকে, মানে মানে কি বলবো, সেই ভালোবাসার যে আবদার, ভালোবাসার যে দাবি, সেইটা শুধুমাত্র তাদের সঙ্গে, সেই মানে সেই যে ফেজটা কাটানো, সেই যে আমাদের ছেলেবেলা, আমাদের মিষ্টি ছেলেবেলা, নস্টালজিয়া, যেটার প্রতি ভালোবাসাও কিন্তু ভালোবাসার একটা রূপ, তাই না? আমরা মাঝে মাঝে হয়তো নস্টালজিয়াটা, জানেন তো, যখন আমরা ভীষণ দ্রুত জীবন কাটাই, মানে একটার পর একটা ঘটনা আমাদের জীবনে ঘটছে, একটার পর একটা নতুন জিনিসের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি, নতুন সম্পর্কে জড়াচ্ছি, কিংবা কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসছি, প্রচণ্ড কর্মব্যস্ততা, সব কিছু মিলিয়ে জীবন একটা প্রচণ্ড গতিতে ছুটছে, তখন কিন্তু আমরা নস্টালজিক হওয়ার খুব বেশি সময় পাই না, কারণ আমাদের হাতে তখন ভাবনার অত অবকাশ থাকে না, একটার পর একটা ঘটনা জীবনে ঘটে চলে তো। কিন্তু যখন আমাদের জীবনে একটু স্থিরতা আসে, আমরা একটু থিতু হই, আমরা চারপাশটা একটু গুছিয়ে নিতে থাকি, তখন কিন্তু একটু পিছন ফিরে দেখি, নস্টালজিক হই, জীবনের চাওয়া পাওয়া, বোঝা পড়া, প্রাপ্তি অপ্রাপ্তির একটা যদি হিসেব ঠিক বলবো না, একবার এক ঝলক ওই রিভাইন্ড করে নিই, তখন যেটা সবার আগে আসে সেটা হলো আমাদের ছেলেবেলা, আমাদের নস্টালজিয়ার প্রথম এবং ভীষণ মানে আনন্দের একটা জায়গা, তাই না?
0: একদমই তাই, ছেলেবেলার প্রচুর স্মৃতি, প্রচুর কথা, প্রচুর ভালো লাগা এবং তার সঙ্গে ভালো না লাগাও। আমার ঠিক তোমার কথাগুলো শুনতে শুনতে আমার ঠিক মনে পড়ছিল যে প্রথম ভালো না লাগা যেটা, সেটা হচ্ছে রিক্সায় যখনই উঠি তখনই সিট পাই না কারোর না কারোর কোলে, তখন মনে হয় কখন বড় হব, ছাতা
1: জানলার ধারে একা বসবো,
0: হ্যাঁ অ্যাটলিস্ট আমার একটা সিট হবে, মানে রিক্সায় উঠেছে মানে বাচ্চা কোলে, ব্যাপারটা ওই জায়গাটা না, পৃথিবীর সব থেকে ভালো না লাগার একটা জায়গা
1: ঠিক
0: হলো। তারপরে বাড়িতে যখন রান্না বান্না হয়েছে, লোকজন এসেছে, একটা ভালো বেশ সুন্দর সুগন্ধ, তখনও তোমার জন্য যখন ওই সেদ্ধ ভাতটা মোটামুটি একটু সাদা মাটা, তখন মানে আমি কবে বড় হব, ওদের সঙ্গে একসঙ্গে বসে খাবো, না না না ওটা তোমার না, ওটা তোমার না, ওটা বড়দের, এটা তো
1: ঝাল,
0: মানে হ্যাঁ, মানে আমার জন্য সে পরিচিত স্বাদ, সেই স্বাদটাই চলছে
1: একদম। আবার দেখো কোন একটা উৎসব অনুষ্ঠান হচ্ছে, সবার আগে তোমাকে মানে বাড়ির ছোট সদস্যদের, এই যাও এবার ঘুমাতে যাও, রাত জাগবে না তোমরা ছোট,
0: মানে এই এই জায়গাটা রয়েছে। হ্যাঁ, এইরকম ভালো না লাগার অনেক, মানে এই ভালো না লাগাগুলো বোধহয় সবাই কখনো না কখনো ফেস করে, কখনো না কখনো অবশ্যই করে। এবং সব থেকে বড় কথা, বাপির ঘড়িটা যখন হাত দিতে যাই, সঙ্গে সঙ্গে মা বলেন, এখন নয়, বড় হও, ঘড়িটা নষ্ট হয়ে যাবে, পড়ে যাবে, রেখে দাও। তখন মনে হয় কি বিষয়, কবে বড় হব তাহলে আমার একটা ঘড়ি হবে। এইরকম ছোট্টখাট্ট জিনিসগুলো ভালো না লাগার একটা অনেক বড় জায়গা, কিন্তু বড় হয়ে যাবার পরে তখন মনে হয় যে এই ভালো না লাগাগুলোই বোধ হয় ভালো ছিল, কারণ তখন যেগুলো ভালো না লাগা সেগুলো সত্যি ভালোবাসা, আর যাদেরকে ঘিরে, যাদেরকে নিয়ে, যে পরিবেশ, যে সময়ে আমরা থেকেছি, সে ভালো লাগার তো কোনো শেষ নেই, কিন্তু তা আজ অনেক কিছু হাতছাড়া হয়ে গেছে, অনেক কিছু আমাদেরকে পেছনে ফেলে আসতে হয়েছে। সত্যি নস্টালজিয়া কখনো হাসায়, আবার কখনো বড়ই ব্যথার, কিন্তু ভালো লাগা আছে, থাকবেও।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: কে কে যাবেন কেন? আপনারা সবাই তো রয়েছেন আমাদের সঙ্গে রেডিও সেটের ওপারে কিংবা মুঠোফোনে, মানে মুঠোফোনের মধ্যে রয়েছেন আর কি আমাদের 107 FM রেনবো টিউন করে। আর এই যে কে কে যাবি, আমরা এই চল যাবো তোকে নিয়ে একদম খুব ভরসা করে কাকে বলতে পারি বলুন তো? বন্ধুকে, সেই বন্ধু যে বন্ধু কখনো পাড়ায়, কখনো স্কুলে কিংবা কখনো কলেজে। আমরা তো ছেলেবেলা পেরিয়ে এলাম, তাই না? নস্টালজিক আমরা এখন, নস্টালজিয়ার প্রতি ভালোবাসো, এবং সেই নস্টালজিয়াতে ছেলেবেলা, স্কুল, বন্ধু, তারপর এসে যায় কলেজের কথা। আসলে কলেজে এই যে স্কুল ব্যাপারটা একটু বেশ অনেকটা শাসনের মধ্যে, অনেকটা ঘেরাটোপের মধ্যে, অনেক বাধা নিষেধ শাসনের মধ্যে কেটে যায়, তাই না? তখন কিন্তু বন্ধুর সঙ্গে হ্যাঁ স্কুলে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এইটা চলে ঠিকই, কিন্তু সেই যে একটা ভীষণ কি বলবো, মানে বন্ধুত্বটাকে এনজয় করা, সেটা কিন্তু মোটামুটি শুরু হয় কলেজে গিয়ে, কি বলো?
1: আসলে কলেজ আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে একটা প্রথম মুক্তির স্বাদ
0: একেবারে,
1: এবং সেখানে ওই স্কুলের 12 ক্লাস পর্যন্ত ওই যে একটা রুটিন মেনটেন করা, সেই জায়গাটা নেই, এবং প্রথম ইউনিফর্ম ছাড়া আমি একটা আমার পছন্দ মতন একটা ড্রেস আমি পরতে পারছি, আমার পছন্দের মতন একটা হেয়ার স্টাইল আমি করতে পারছি, আমার পছন্দের মতন একটা ব্যাগ আমি নিতে পারছি, এবং বেশ ওই যে প্রথম যারা একা কলেজে যায়, বাসে ওঠা, ট্রেনে, ট্রামে যাওয়া, মানে এই যে প্রথম স্বাধীনতার স্বাদ, এটা একটা ভালো লাগা, এবং কোথাও গিয়ে মনে হয় যে আমি আমার অস্তিত্বকে আমি কোথাও গিয়ে খুঁজে পাই যে হ্যাঁ আমি এটা পারি, আমার এটা ভালো লাগছে, আমার এটা ভালো লাগছে না, আই ক্যান, মানে আমার পক্ষে এটা সম্ভব। আমাকে কেউ তখন গাইড করছে, ডান দিক দিয়ে যেও না, বাঁ দিকে যাও, ওইদিকে গাড়ি আসছে, আরে নিচের দিকে তাকিয়ে,
0: মানে ওই যে হাত ধরে নিয়ে চলা,
1: হ্যাঁ,
0: মানে সবাইয়ের কাছে মোটামুটি ভাবে এস্টাবলিশ হচ্ছে আমি এখন বড় হয়েছি এবং আমি একা একা অনেক কিছুই পারি।
1: এক্স্যাক্টলি, যে হাত ধরে চলা বললে

0: সত্যি কথাই, একটা এক ধরনের হাত ধরা থেকে হয়তো আমরা
1: আমরা বেরিয়ে
0: সেই সময়টা বেরিয়ে আসি, কিন্তু তারপরে অন্য একটা হাত ধরার খোঁজও বোধ হয় ঠিক এই সময়টা থেকে, আমি বলবো যে আইন সিদ্ধ ব্যাপারটা হয়ে যেতেই পারে। কারণ তার আগে পর্যন্ত তুমি ছোট, মানে সবার তুমি ছোট এখনো, দাঁড়াও তোমার সময় আছে, কিন্তু এই সময়টার থেকে বলে হ্যাঁ পড়াশোনাটা করো, ক্যারিয়ারটা তৈরি করো, একটা খুব সুন্দর ভবিষ্যৎ তৈরি করো, তারপরেও তো এসব রয়েইছে
1: একদম। আর এই যে হাত ধরা, মানে ধরো কলেজ এলে কলেজের সঙ্গে বন্ধুত্ব, এই ব্যাপারটা কিন্তু একেবারে মানে একে অপরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এই ফেজটাকে বলা যেতে পারে ফিলিও বা ফিলিয়া, মানে গভীর বন্ধুত্ব এবং পারস্পরিক বিশ্বস্ততার একটা বন্ধন। এটা কিন্তু স্বার্থহীন এবং একেবারে মনের সম্পর্কের সঙ্গে জড়িত, মানে বন্ধুর কাছে আমি সমস্ত কিছু বলতে পারি এবং বন্ধু আমাকে কোনো রকম কোনো বিচার বিবেচনা, মানে ওই যে বলি আমরা একটা কথা, একটা ফ্রেজ এখন ভীষণ চালু, জাজমেন্টাল, মানে সে আমার কোনো কথা মানে কোনো ব্যাপারে আমাকে আমার দোষগুণ বিচার না করে সে মন দিয়ে শুনছে। আসলে এখন আমাদের জীবনে না কথা শোনার মানুষ বড় কমে গেছে, এবং এই কথা বলা হয় না বলেই কিন্তু অনেক কথা, অনেক বলা স্তব্ধ হয়ে যায়, অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলি। তাই এরকম মানুষ, কথা শোনার মানুষ, জাজমেন্টাল না হয়ে একমাত্র বোধহয় বন্ধুরাই হয়।
0: আর ঠিক আরও একটা জিনিস, কলেজের কথা বললেই যেটা আমার মনে পড়ে, ঠিক সেই বিষয়ে একটি বিশেষ ঘোষণাও রয়েছে আপনাদের জন্য, এই মুহূর্তে আগে সেটাই বলি, তারপর আবারও ফিরে আসি কথায়। 11:55, মানে ঠিক আপনি 12টায় ধরুন, দুপুর 12টা থেকে নিয়ে আগামী 2-3 ঘন্টার মধ্যে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বিদ্যুৎ বইবে, পড়বে এবং বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি। কোথায় সেটা? কোচবিহার ডিস্ট্রিক্টের বেশ কিছু জায়গায়। তো এমন একটা সিচুয়েশনে সাবধানে থাকুন, সাবধানে রাখুন নিজেদের তো বটে, গবাদি পশু এবং চারপাশ প্রকৃতিকে এবং মানুষ জীবনকে, জনজীবনকে সুস্থ রাখুন, সুস্থ রাখার চেষ্টাই করুন, সেটাই বলবো। আর কলেজ মানেই প্রথম বৃষ্টি, আর প্রথম বৃষ্টি মানেই সেই মনের মানুষের সন্ধান যদি পেয়ে যাই বা নাই পাই, তাহলে আমরা কী বলতে পারি, কী করতে পারি, যেটা পারি সেটা এই মুহূর্তে মান্না দেই বলুক।

0: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: মনের দুয়ার খুলে কে কে গো তুমি এলে বলো না। সত্যি তাই, এই কে গো তুমি এলে বলো না সেটা কলেজে গেলেই যে একমাত্র হতে হবে বা হবে এমনটা কিন্তু নয়। আর প্রথম হয়তো কারোর ছক্কা মারা দেখেও মনে হতে পারে যে সত্যি মনেরও দুয়ার খুলে মানে অবলীলায় অবহেলায় বোধ হয় একটা মুখ দেখা দিয়ে যায়। কারোর হয়তো সিনেমায় ভীষণ ভালো একটা শট বা দেওয়া দেখে বা একটা ডায়লগ স্পিচ ডেলিভারি দেখে মনে হতে পারে, বা কোনো আর্টিস্টের গান শুনে মনে হতে পারে, হতেই পারে। সেক্ষেত্রে কলেজই একমাত্র রাস্তা তা কিন্তু নয়। তাহলে এই সার্বিক এই জায়গাটাকে ধরে আমরা কি বলতে পারি? ভালোবাসা মানে কাছে থাকা নয়, ভালোবাসা মানে অনুভবে বেঁচে থাকা। শুধু দেখা করা বা কথা বলা নয়, ভালোবাসা হয় নীরবে নিঃস্বার্থে দূরত্বে। যে ভালোবাসায় প্রত্যাশা কম থাকে সে ভালোবাসায় আঘাতও কম হয়। খোঁজ না নিলেও মন জানে কে আজও নিজের একমাত্র ঠিকানা। ভালোবাসলে যদি সব কিছু চাইতে হয় তবে সেখানে ভালোবাসা কম, চাওয়াই বেশি। ভালোবাসা হলো সেই অনুরব, সেই অনুভব যেখানে হাসি মুখে না পাওয়াটাও মেনে নেওয়া যায়। যদি ভালোবাসা শুধু সুখের মুহূর্ত হয় তবে কঠিন সময়ে কি ভালোবাসা থাকবে? যে মন্দকে ভালোবাসতে পারে ভালোবাসা শুধু তারই জন্যে।
1: একদম। এবং তুমি যে কথাগুলো বললে না, যে ছোট্ট কবিতাই বলবো যেটা বললে, সেটাকে আমি এক কথায় বলতে পারি প্র্যাগমা। দীর্ঘদিনের বোঝাপড়া, দায়িত্ববোধ এবং সহনশীলতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা পরিণত প্রেম, বা যদি সেই প্রেমটা পরিণতি পায় সেক্ষেত্রে পরিণয়। সব প্রেম পরিণতি যে পায় এমনটা নয়, তবে এই যে দীর্ঘদিন ধরে বোঝাপড়া, মানে যাকে আলাদা করে বলে দিতে হয় না, যার ছোট্ট ছোট্ট বোঝাপড়াগুলো, যার ছোট্ট ছোট্ট মনের কথাগুলো, যার কি বলবো মানে একটা ভুরুটা কুচকে গেল হয়তো কেন গেল, কিংবা তার ছোট ছোট ভালো লাগা খারাপ লাগা সবটা দীর্ঘদিনের অধেকাতেও মনে থাকে। এটাই বোধহয় দীর্ঘদিনের বোঝাপড়া, এটাই বোধহয় দীর্ঘদিনের বন্ধুত্ব, ভালো লাগা, ভালোবাসা একেবারে নিঃস্বর্তে।
0: মানে নিজের চারপাশ, নিজের গণ্ডির বাইরেও এমন কেউ, তার প্রতি একটা ছোট্ট টান কোথাও অনুভব হয়, সেটাই বোধহয় ঠিক বিদিশা যেটা বলতে চাইছে।

তোমার সঙ্গে দেখা না হলে, কিন্তু এই যে যার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা হয়তো তার দেখা হতো না, সেই মানুষটির সঙ্গে যে সারা জীবন দেখা হবে বা সেই মানুষটি যে সারা জীবন চোখের সামনে থাকবে এমনটা তো নাও হতে পারে। সব প্রেম যে পরিণতি পায় এমন তার তো নয়, সব ভালোবাসা যে সম্পর্কের মধ্যে আটকে মানে আটকায় এমনটাও নয়, বিভিন্ন কারণে সম্পর্কে ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু সেই সম্পর্ক যে সবসময় তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমাদের স্মৃতিতে থাকে তা তো নয়, ভীষণ ভালো একটা অভিজ্ঞতা নিয়েও আমাদের স্মৃতিতে থাকতে পারে, তাই না? একটা মানুষকে ভালোবাসা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। একটা মানুষের সঙ্গে যখন আমি থাকছি একটা সম্পর্কে, সেই মানুষটা মানে আমরা কি বলি যে আমরা যখন কোনো একটা অবস্থার মধ্যে যাচ্ছি, আমরা যখন নিজেদের অবস্থানটাকে কোনো একটা দিকে পরিবর্তন করছি, কোনো কিছুর সঙ্গে নিজেকে জড়াচ্ছি, তখন নিশ্চয়ই নিজের কিছুটা কি বলবো মানে উন্নতি সাধনের জন্য তো বটেই। তাহলে সম্পর্ক, যে মানুষটার সঙ্গে আমার সম্পর্ক হয়েছে বা যে মানুষটার সঙ্গে আমি সম্পর্কে রয়েছি, পরবর্তীকালে সেই সম্পর্কটা হয়তো চলে গেল, থাকলো না, কিন্তু সেই সেই সম্পর্কটা থেকে কিন্তু আমি একটা জিনিস তো আমার কাছে থাকবেই, খুব ভালো একটা স্মৃতি, আর দ্বিতীয়ত নিজেকে আরও একটু কি বলবো উন্নতি করা, আরও একটু ভালো করা, আরও একটু আলোর পথে চলা, মানে এই স্মৃতির ঝাঁপি যখন আমরা খুলি, নস্টালজিয়া তো বটেই কিন্তু স্মৃতির ঝাঁপি যখন আমরা খুলি, আমাদের জীবনে ফ্ল্যাশব্যাকে যখন আমরা যাই, যখন আমরা ঠিক একটা একটা করে অ্যালবামের পাতা উল্টাই, তখন কিন্তু এই স্মৃতিগুলো আমাদের খুব আনন্দ দেয়, ভালো লাগা দেয়, মনকে ভালোবাসায় ভরিয়ে দেয়, আবারও আমরা সেই সময়টায় সেই মুহূর্তটায় ফিরে যাই। কিন্তু তাই আমি বলবো যে হ্যাঁ, মানে আমি মানে আমরা আমরা এটাই বলার চেষ্টা করছি যে সম্পর্ক ভেঙে যাওয়ার বেদনা, সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট, সম্পর্ক ভেঙে যাওয়ার যে টালমাটাল অবস্থাটা সেটা তো থাকেই, সেটা তো একটা ফেজ, একটা পর্যায়, সেটাকে কাটিয়ে নিয়ে সম্পর্কটাকে একটা সুন্দর স্মৃতি করে আমরা যদি আমাদের মনের মণিকোঠায় রেখে দিতে পারি, সেটা কিন্তু আমাদের মানুষ হিসেবে বোধহয় আরও একটু উন্নত করে তোলে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

বিজ্ঞান কি বলে জানেন তো, আমাদের মাথার মধ্যে না ছটা কুঠুরি আছে, এবং সেই ছটা কুঠুরির মধ্যে আমাদের বিভিন্ন রকম জিনিসের প্রতি ভালোবাসা সেইগুলো সেই কুঠুরির মধ্যে বন্ধ থাকে। মানে যখন যে জিনিসের প্রতি ভালোবাসা জন্মায় তখন সেই কুঠুরির যে মানে সেই কুঠুরির যে অংশটা সেটা কিন্তু উদ্দীপিত হয়ে ওঠে, বা সেখানে সেই স্টিমুলেন্টটা কাজ করে, তখন সেই ভালোবাসাটা জন্মায় আর কি। যেমন কোনো একটি শিশুকে দেখে ভালো লাগা, তাকে কোলে নেওয়ার ইচ্ছা হওয়া, তাকে আদর করার ইচ্ছা হওয়া, এইগুলোর ক্ষেত্রে যেমন একটা কুঠুরি সক্রিয় ওঠে। কিংবা পোষ্যের প্রতি ভালোবাসা, মানে সেটা নিজের পোষ্য হতে পারে, কিংবা এমনি আমরা ধরুন অনেকেই হয়তো অ্যানিমাল লাভার, ভীষণ ভালো লাগে জীবজন্তুর জীবনচক্র বা তাদের জীবন মানে তাদের যে জীবনযাত্রা সেটা দেখতে ভালোবাসেন মানুষেরা, তো সেই ক্ষেত্রেও একটা আলাদা জায়গা আছে আমাদের মাথা। এরকম আমাদের মাথার মধ্যে না অনেক রকম জায়গা আছে, আবার এই সব জায়গায় গণ্ডগোল হয়ে গেলে না তখনই ওই ভুলে যাওয়া, রাগ দুঃখ আবেগ নিয়ন্ত্রিত না হওয়া, এই সমস্ত ঘটনাগুলো ঘটে মানে ঘটে আর কি। তাই ভালোবাসা বা ভালো লাগাটা নিতান্তই বেশ গোলমেলে জিনিস, কি বলো? মানে বিজ্ঞানও সেটা বলছে।

0: আর আঁকা বাঁকা পথ পেয়ে আমাদের কিন্তু চলে যাওয়ার সময় হয়েই গেছে।
1: একদমই তাই, আর ঘড়ির কাঁটা আমাদেরকে বলছে আজকের মতন টাটা বাই বাই বলতে হবে বিদিশা জয়শ্রীর সঙ্গে। আপনি এতক্ষণ ছিলেন গান দরিয়ায়, আর এই মুহূর্তে গান দরিয়া থেকে আমরা বলছি টাটা বাই বাই, কিন্তু আমরা আবার ফিরে আসবো। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 107 FM রেইনবো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কদের আলাদা গোষ্ঠী গঠনের জল্পনা তুঙ্গে আজ সকালে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 59 জন বিধায়কের সমর্থনে চিঠি নিয়ে বিধানসভায় পৌঁছেছেন বলে জানা গেছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের জয়ী বিধায়করা বিধানসভায় আসছেন। এদের মধ্যে রয়েছেন অরূপ রায়, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, চন্দ্রনাথ সিংহ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, আকরুজ্জামান প্রমুখ। বিধানসভায় নওশাদ আলী কক্ষে এই বিধায়করা নিজেদের মধ্যে বৈঠক করেন। এরপরই সমর্থনের চিঠি বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর কাছে জমা দেওয়া হবে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসেছে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করছেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুপ্রবেশের ব্যাপারে রাজ্য সরকারের কঠোর অবস্থানের প্রেক্ষিতে উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে। নতুন করে 250 জনেরও বেশি বাংলাদেশি সেখানে জড়ো হয়েছে। এর আগে একাধিক পর্যায়ে বাংলাদেশিদের তাদের দেশে ফেরত পাঠানো হলেও এখনও 3টি হোল্ডিং সেন্টারে রয়েছে 450 জন অনুপ্রবেশকারী। ভিড় বাড়লে হোল্ডিং সেন্টারের সংখ্যা আরও বাড়ানো হবে বলে প্রশাসন সূত্রে খবর। এদিকে সীমান্তে বিএসএফ ও রাজ্য প্রশাসনের আধিকারিকরা জড়ো হওয়া বাংলাদেশিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করছেন। এই প্রক্রিয়া শেষ হলে তাদের দ্রুত হোল্ডিং সেন্টারে পাঠানো হবে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই জানিয়েছে প্রায় 40,000 শিক্ষার্থী উত্তরপত্র মূল্যায়নের জন্য আবেদন জমা দিয়েছে। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য সিবিএসই গতকাল এক অনলাইন পোর্টাল চালু করে। এই মুহূর্তের খবর শেষ হলো।

1987-এর আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায় বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পুরমন্ত্রী তথা নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ নবান্ন

0: এই প্রকল্পের সূচনা করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রাজ্য মন্ত্রিসভার প্রস্তাবে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তাব নেওয়া হয়েছে। 20 জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বতন সরকার পয়লা বৈশাখ এই দিনটি ধার্য করেছিল। অনগ্রসর শ্রেণীর উন্নয়নে 354টি প্রস্তাব নিয়ে আজকের মন্ত্রিসভায় বৈঠকে আলোচনা হয় বলে পঞ্চায়েত ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের 58 জন বিক্ষুব্ধ বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার দাবি জানিয়েছেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতক হিসেবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামানকে মনোনীত করেছেন বিক্ষুব্ধরা। এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, কসবার বিধায়ক জাভেদ খানের নাম উপনেতা হিসেবে প্রস্তাবিত হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। এদিন বিধানসভায় সশরীরে উপস্থিত ছিলেন 58 জন। স্পিকারের কাছে দেওয়া চিঠিতে তাঁদেরই সই রয়েছে। পরে আরও 6 জন বিধায়ক সই করবেন বলে স্পিকারকে জানানো হয়েছে বলেই দাবি। দিল্লির মালব্যনগরের এক হোটেলে আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় 21 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। দক্ষিণ দিল্লির ডিএসপি অনন্ত মিত্তল জানিয়েছেন, দমকলের 8টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেকের নিকটাত্মীয়কে 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন। আহতদের 50,000 টাকা করে দেওয়া হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত জনজাতি উন্নয়ন সংস্থা এবং জনজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দেন। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে, নাটকের দুপুর, নাটকের দুপুর।

আজকের নাটক সংহিতা, রচনা অনিরুদ্ধ দত্ত, প্রযোজনা শ্যামল ঘোষ। নাটক সংহিতা।

काली मार का धेनु तुई काली महाकाली रामान नाम नीलकंठ तुई काली आमी शिव नीलकंठ डाक्टर नीलकंठ विश्वास सारा पृथ्वीर विष ए गलाय धरेछि सारा पृथ्वीर पाप ए हाथे छुएछि सारा पृथ्वीर अभिशाप आमार ए घरे डाक्टर नीलकंठ विश्वास मोर्गेर डाक्टर लाश काटा घरेर डाक्टर এদো শহরে তিন ঝরিয়া কটা মানুষই বা বাস করে এখানে তবু মর্গে লাশ কাটার বিরাম নেই মাঝে মাঝে মনে হয় এক এক করে শহরের সব কটা মানুষই বুঝি এই মর্গে এসে হাজির হবে আর অগন্তি মৃত্যুর মাঝখানে আমি একা প্রেত সিদ্ধ মর্গের ডাক্তার নীলকণ্ঠ বিশ্বাস শহরের নাম তিন ঝরিয়া আস্তানা লাশ কাটা ঘর হোলির বাতি বাজছে কবে হোলি

काल पुरुष के जाने हावी लाल रंग खून खराबी रंग কি দরকার, সারা বছরই তো রক্তের হোলি চলছে, আর এদিকে পচা গলা বিভৎস সব শরীর, দুহাতে ঘাটছি রোজ প্রতিদিন। বাজা বাজা আরো জোরে বাজা, বলের বাদ্যি না মৃত্যুর ডঙ্কা, বাজা বাজা মৃত্যুর।

0: কালিন, কি হলো রে, এত ব্যস্ত হয়ে বাইরে কি দেখছিস?
1: যাবো নাই, যাবো নাই, যাবো নাই, আমি কিচ্ছুতেই যাবো নাই। এখানে তোমার এখানে আমি লুকিয়ে থাকবো।
0: আরে কি হয়েছে বলবি তো?
1: ওরা আমাকে ডাকতে এলে তুমি বলবে কালিন্দি এখানে নাই।
0: কারা ডাকতে আসছে?
1: হোলির বাজনা হচ্ছে, শুনতে পাচ্ছ নাই? কালিন্দি নাই গেলে জমবে কি করে?
0: তুই না গেলে বুঝি ওদের জমে না?
1: হ্যাঁ, সেই জন্যে তো কালিন্দির এত খাতির।
0: ঠিক, তুই দাঁড়ালে আসলে জেল্লাই পাল্টে যায়। হ্যাঁ, ইউ সিম্বলাইজ লাইফ, ইউ সিম্বলাইজ ভাইটালিটি, গতি, জীবন, প্রাণ, প্রাচুর্য, ঝর্নার মতো, ফোয়ারার মতো, পাহাড়ি নদীর মতো, তিস্তা, বর্ষা, মাতলা, কালিন্দি।
1: আয় আয় আয়, একদম চুপ। তোমার ওসব সুক্ত সুক্ত কথা আমি কিচ্ছু বুঝি না।
0: তোর প্রশংসাই করছিলাম রে।
1: তাই করছিলে?
0: বুঝিস না বলেই তো তুই এখনো কালিন্দি।
1: বুঝি আর নাই বুঝি, আমি ওই হোলির আসরে যাব না, যাব না, গিজ যাব না, ওরা বললেও যাব না।
0: কারা বলছে তোকে?
1: ওই বিরজু, এক নম্বরের বদমাস, আমাকে দেখলে ওর জিভ দিয়ে জল পড়ে, বদমাস কাহাকা।
0: তুই না চাইলে কেউ তোকে এখান থেকে নিয়ে যেতে পারবে না।
1: সেই জন্যই তো তোমার কাছে পালিয়ে এসেছি, ওরা তোমাকে ভয় খায়।
0: আমি যে মরা কাটি তাই সবাই আমাকে ভয় খায়, আমি নিজেও।
1: ওরা তোমাকে কবজা করতে পারে নাই তো তাই ওরা তোমাকে পছন্দ করে না।
0: কেন করবে? আমি যে লাশ কাটা ডাক্তার। আমার বোতল, বোতল দে। আরে আরে, আমাকে কেউ পছন্দ করে না রে।
1: এ যাও দুয়ে যে বস্তির কাছে থেকে থেকে তোমার জাত গেছে, সন্ধে হতে না হতে ধিনো টানছ, ধিনো টানলে তোমাকে বিজ্জুর চেয়েও নোংরা দেখায়।
0: হ্যাঁ খবরদার, সাহস বেড়েছে তো, যা খুশি বলছিস, আর কেউ বললে।
1: আ
0: কি হলো আবার?
1: বুড়োটা আসছে।
0: কোন বুড়ো?
1: দেখো না কি।
0: আরে পাহাড়ি, এসো এসো এসো এসো। আরে বুড়ো বলছি কাকে? ও তো বর না?
1: হ্যাঁ বর, বুড়ো বর।
2: এ কালিন্দি,
1: যাবো না যাবো না যাবো না, বাস।
0: কি কি ব্যাপার? কি
2: কিছু না হুজুর, ও কালিন্দিকে ডাকছি।
1: কালিন্দিকে ডাকছি? নেকা, কেন ডাকছ তো সেটা তো বলছো না।
0: বাড়ি কেন তোমরা মেয়েটাকে নিয়ে টানাটানি করছো বলো তো? ও বেচারি যখন ইচ্ছে নেই।
2: না হুজুর, আমি তো কিছু বলিনি, আমি ঘরে ফিরছি তাই ডাকছি ওকে।
1: আহাহা, আমি যেন আর কিছু বুঝি না, সন্ধে না হতে তুমি ঘরে ফিরছো, তোমার মতলব আমি কিছু বুঝি না। না আমি যাব না, বাস।
0: কি চুপ কর ভারি, তোমাদের আসরে মেয়েটাকে নাই বা নিয়ে গেলে?
2: হুজুর আমার মানিব, আপনার কাছে আমি নৌকরি করি, আপনি যখন বলছেন না তখন না।
1: আমার বুড়া বর খুব ভালো আছে। বুড়ুয়া বাবু লেটার পটল সে বুড়িয়া কো লেকে আ চল, বুড়ুয়া কন্দে ঘর জানে।
2: হুজুর হুজুর, আমারও কি মন চায় কালিন্দিকে নাচের আসরে নিয়ে যেতে।
1: মন যখন চায় না তো ডাকো কেন?
2: আরে ওরা জবরদস্তি করে, আমি বুড়া মানুষ হাঁটতে পারি না। হুজুর দয়া করে রেখেছেন তাই এখনো এ ডুমের কাম করছি, মড়া ঘাঁটছি, আমার হিম্মত কি হুজুর? ওরা একদিন হুজুর, আমার মন বলে ওরা একদিন কালিন্দিকে ঠিক নিয়ে নেবে।
0: কেউ নেবে না, কেউ নেবে না, কালিন্দি থাকবে।
2: থাকবে না, থাকবে না।

0: হুজুর, ওদের নজর বড় খারাপ। আমি আমি চোখ বুঝলেই ওরা কালিন দিকে নিয়ে যাবে হুজুর।
1: অত সহজ না।
2: কেন কেন সারাক্ষণ মৃত্যুর পরোয়া না? জীবন কি এতই ছোট?
1: আমার বোতল কোথায় কালিন দিয়ে? আমার বোতল কোথায় রেখেছিস বোতল?
0: হুজুর হুজুর আমি যাই, এই কালিন্দি থাকলো হুজুর।
3: আবার ওখানে যাবে?
0: হ্যাঁ, গিয়ে বলি তোকে খুঁজে পেলাম না, না হলে হয়তো আবার আমায় খুঁজতে খুঁজতে চলে আসবে সেখানে।
3: বুড়োটা গেছে, এইবার হয়তো আসবে।
1: কে আসবে?
3: কে আবার? সাগর
1: কোথায়?
3: কোথায় আবার? এখানে
1: এখানে
3: তবে না তো কি, এমনি এমনি কি আর আমি এখানে বসে আছি?
1: ওরে বজ্জাত, এই মতলব? সেই জন্যই হোলির আসরে যাবি না?
4: হুজুর কালিন দিকে নিতে এলাম।
1: কোথায় যাবে?
4: একটু ঘুরবে বেড়াবে, কাল হোলি কি না?
1: হোলি তো কি, তোদের এই নাচের আসরে কালিন্দি যাবে না? বদমাইশের আড্ডা?
4: ছি ছি ছি ছি, কি বলছেন হুজুর, ওই শয়তানের আড্ডা আমি কালিন্দিকে নিয়ে যাবো?
1: রাজবার
4: মায়ের কিরা, আমি ডোমের ছেলে ডোম হতে পারি কিন্তু আপনাকে ঝুট বলবো না। আপনি আমার মনিব, আপনার লাশ কাটা ঘরে দিন রাত মরা তুলছি নামাচ্ছি, আমার ভয় ডর নেই। মনিবকে ঝুট বলে ওইসব মরা মানুষ আমায় ছেড়ে দিবে। তাহলে যাবো হুজুর।
1: বুড়ো মানুষের বউ নিয়ে ফসকি নাসকি? হ্যাঁ যাবো হুজুর।
3: তুমি সবসময় সাগরকে বকবে না তো?
1: না, পুজো করবে। ভাগ ভাগ এখান থেকে। এই সাগর,
4: হুজুর
1: কালিন্দিকে ঠিক সময় বাড়িতে রেখে আসবি।
4: হ্যাঁ হুজুর, 100 বার।
1: ভাগ এখন এখান থেকে, ভাগ।

0: মিশে যা, মিশে যা কালিন্দী সাগরে, মিশে যা চলে যা মোহনার দিকে, মিশে যা সাগরে। চারিদিকে শুধু মৃত্যু আর মৃত্যু, মরা মানুষের কারবার। সবাইকে ওরা জিতে নিচ্ছে, সবাইকে দখল করছে, সব মরা। সারা দুনিয়া জুড়ে শুধু পচা সবের দুর্গন্ধ, মরাগুলো হাঁটছে, চলছে, কথা বলছে।
1: পাঠিয়ে দাও সব কটাকে, আমার লাশ কাটা ঘরে পাঠিয়ে দাও। প্রেত সিদ্ধ আমি, নীলকণ্ঠ বিশ্বাস।
0: সব মরার মধ্যে বেঁচে আছে শুধু ওই কালিন্দী, মৃত্যুর মুখে থুথু দিয়ে বেঁচে আছে। মাই লাইফ, মাই স্পিরিট।

0: ও মৃত্যু বুড়ি, তুই আবার এসেছিস?
1: এসেছি কি গো, আমি তো তোমার সাথেই আছি। এই ঘরেই যে সব সাধনা, আমাকে ছাড়া চলবে কি করে? তোমার ভৈরবী চাই না?
0: চুপ কর, আমি তোকে ঘেন্না করি।
1: তাই জন্যই তো আমারও জেদ বেড়ে যায়। আমি কেন তোমাকে পাই না? কেন
0: পাবি না? পাবি না, কোনোদিনই পাবি না। আমি তোর সাথে ঘর করি, আমি জানি তুই কত নোংরা, কত বিভৎস, কত কুৎসিত। তুই চলে যা, চলে যা। ও ও

এক একটা লাশ এই মর্গে আসে আর আমি হাতে তুলে নিই দিশি মদের বোতল। মরার শরীরটা ফুলে থাকে, পচা দুর্গন্ধ ছড়ায়, দেশি মদের কড়া গন্ধে ঢেকে যায় সব। ছুরি হাতে দাঁড়ায় লাশ কাটা টেবিলে, চোখে কিছু দেখতে পাই না। হাতে হাতে মরার কপালটা খুঁজে বের করি, তারপর ছুরিটা শক্ত করে ধরে টেনে দিই কপালে। কপালটা আগে কাটতে হয়, সেটাই নিয়ম, সেটাই লাশ কাটার নিয়ম। কেন আসে বারবার, কেন? হ্যালো, আমার বোতল, আমার বোতল, বোতল। হ্যাঁ হ্যাঁ, বাসি মরার পচা গন্ধ, ফরমালিনের কড়া ওষুধের গন্ধ, আর আর এই দেশি মদ, তিনটে বিষ একসঙ্গে কণ্ঠে ধারণ করে আছি আমি। নীলকণ্ঠ ডাক্তার, নীলকণ্ঠ বিশ্বাস, মর্গের ডাক্তার, লাশ কাটা ঘরের ডাক্তার।

0: हजूर हजूर आमी हजूर सागर सलाम हजूर
1: आज सकाले एक तो भालो लगछे तो
2: कालिंदी कोई
1: काल राते बुधर नेशा ता तुम्हारे एक तो बेसी हुए गये चिलो
2: ना रे नेशा ना ওই মৃত্যু বুড়ি ওর সাথে বেশি কথা বললি এমনটা হয়।
0: আজ সকাল থেকে কোনো মরা আসেনি তো?
2: না,
0: এলে ভাগিয়ে দেবেন হুজুর। আজ হোলির দিন, আজ লাশ কাটা বন্ধ।
2: লাশ কাটা বন্ধ রাখতে পারিস, কিন্তু মানুষের মরাটা কি আটকাতে পারিস? তা কি করছিস আজ সারাদিন?
0: আমরা হোলির গান বেঁধেছি, আমি আর কালিন্দি। শুনবেন হুজুর?
1: না না, এহেরে গলায় আর গান শোনাতে হবে না তোকে। তাচ্ছে আমাদের তুমি গল্প শোনাও ডাক্তার বাবু। হ্যাঁ, ওই যে তোমার সেই বন্ধুর গল্প, কি যেন নাম তোমার সেই বন্ধুর?
0: শুভঙ্কর।
1: আর চুপ, তোকে কে জিজ্ঞাসা করেছে?
2: শুভঙ্কর, শুভঙ্কর আমার ছেলেবেলার বন্ধু। স্কুলে পড়েছি একসাথে, একসঙ্গে পাশ করেছি। আমি গেলাম মেডিকেল কলেজে পড়তে আর শুভঙ্কর পড়া ছেড়ে দিল, পড়া ছেড়ে দিল, বাড়ি ঘর ছেড়ে দিল, কয়েক বছর জেল খাটলো। এর মধ্যে আমি ডাক্তারি পাশ করে চাকরি পেলাম কাতারিয়া সদর হাসপাতালে। শুভঙ্করের সাথে কোনো যোগাযোগ নেই, ন মাসে ছ মাসে একটা চিঠি পাই কি পাই না। সদর হাসপাতালে তখন আমার বেশ দাপট, সার্জারিতে নাম ডাক হয়েছে। এমন এক সময় সে হাসপাতালে এলো শুভঙ্কর, অ্যাম্বুলেন্সে চেপে, পেছনে কালো ভ্যান। দুটো গুলি লেগেছিল কোমরে আর পায়ে, সহজে অপারেশন হয়ে গেল, ধীরে ধীরে ভালো হয়ে উঠছিল। আমি দু বেলা ওকে চেক আপ করতাম।

সেই আমার কাল হয়। শুভঙ্কর সারাক্ষণ আমার সাথে বকবক করত, ওর স্বপ্নের কথা বলতো। আমার মাথার মধ্যে কিরকম হয়ে গেল, একদিন রাত্রিবেলা ফিমেল ওয়ার্ডের বাথরুমের পেছনের দরজা দিয়ে শুভঙ্করকে বার করে দিলাম, ও পালিয়ে গেল। সামনের করিডোরে তখন পুলিশ পোস্টিং। কি করে যেন পুলিশ সন্দেহ করলো আমায়, প্রমাণ করতে পারিনি বটে, তাই জেল খাটতে হলো না, হলো ট্রান্সফার, ট্রান্সফার টু তিনঝরিয়া মর্গ। সার্জারির পাকা হাতি এলাম মরা মানুষ কাটতে। শুভঙ্কর জীবনের কথা শুনিয়েছিল, সেই জীবনের মানে বুঝতে গিয়ে জ্যান্ত মানুষের ডাক্তার লাশ কাটা ডাক্তার হয়ে গেল।

0: আপনার এই গল্পটা শুনলে আমার গায়ে কাঁটা দেয় হুজুর।
1: ডাক্তারবাবু, তুমি যখন দিন টিনে মাতলামি করো তখন মনেও হয় না যে তুমি এরকম।
0: একটা কথা বলবো
2: কি,
0: পাহাড়ি বুড়া মারা গেলে আমি কালিন্দিকে বিয়া করবো।
1: হ্যাঁ
0: হুজুর, আপনি অমত করবেন না।
1: আমি চলে যাচ্ছি।
0: কালিন্দি, কালিন্দি
2: চলে গেছে।
0: যাক, ওরা কালিন্দিকে বাঁচতে দেবে না হুজুর, ছিঁড়ে খাবে বংশী আর বীরজু। পাহাড়ি বুড়া আর বেশি দিন লাই, ও কালিন্দিকে আপনার জিম্মায় রেখে যাবে। আমি আপনার কাছ থেকে ওকে চেয়ে নিচ্ছি হুজুর। আমরা এখান ছেড়ে চলে যাব দূরে ওই লাল পাহাড়ির কাছে, এখানেও বাঁচবে না হুজুর।
2: ঠিক আছে, সময় আসুক তখন দেখা যাবে।
0: হুজুর আপনি দেবতা হুজুর, আমি চললাম। কালিন্দি, হ্যাঁ কালিন্দি।

0: চলে যা কালিন্দী, মিশে যা সাগরে, চলে যা ওই লাল টিলা পার হয়ে, আমার প্রাণ ভ্রমরীর লুকিয়ে থাক পাহাড়ের চূড়ায়, লুকিয়ে থাক সাগরের জলে। আমার বোতল, আমার বোতল কোথায়? আমার বোতল কোথায়? আমার মদের বোতল কোথায়? আমি মরণের সাথে খেলিব আজকে ঝুলনো খেলা নিশীত বেলা।
1: আমি পরাণের সাথে খেলিব আজকে ঝুলনো খেলা নিশীত বেলা। আমি শুভঙ্কর নিল।
0: শুভঙ্কর, আবার কেন এসেছিস?
1: তোর সঙ্গে দেখা করতে এলাম, গল্প করতে। তুই কার সঙ্গে কথা বলছিলি?
0: মৃত্যু বুড়ি।
1: কি বুড়ি?
0: মৃত্যু বুড়ি, মৃত্যু, ডেথ, সাদা তার রং, প্লেন অ্যান্ড সিম্পল ডেথ।
1: মতে এবার ছাড় নীলকণ্ঠ।
0: কেন, ভাই
1: বয়স হয়েছে, এখন এত অত্যাচার সহ্য হয় না। মদের নেশায় দিন রাত ভুল বকছিস।
0: ডোন্ট বি স্টুপিড। শয়ে শয়ে মরা ঘাঁটছি, আমি মৃত্যুকে চিনি না, সব জানতা কোথাকার।
1: ঠিক আছে ঠিক আছে, তবু শরীরটার কথাটা তো ভাবতে হবে। তুই না ডাক্তার, এত অত্যাচার কখনো সহ্য হয় এই বয়সে?
0: শুভঙ্কর মিত্র, তোমার অত্যাচার যদি সহ্য করে থাকতে পারি, তবে এর অত্যাচারও পারব। জানো না আমি নীলকণ্ঠ।
1: তাই বিষপান করছিস?
0: এক্স্যাক্টলি। 30 বছর বয়সে তোমার যে অত্যাচার সহ্য করেছি, 50 বছরে এ তো শিশু।
1: নীলু, তুই এখনো ভুলতে পারিস নি সে কথা?
0: না, পারিনি, পারিনি, ভুলতে চাইও না। কেন ভুলবো? ইচ্ছে করলেই তো ভুলতে পারি, কিন্তু আমি চাই না। আই চেরিশ মাই মেমরি। কি যে জীবনের গান শোনালি বাবা, মৃত্যুর মাঝে এসে পড়লাম।
1: নীলু, যেদিন থেকে তুই এই মরা কাটা ঘরে এসেছিস, সেদিন থেকে জীবন আপনি তোর পাশে এসে দাঁড়িয়েছে।
0: আই নো।

0: রাইট, এই মৃত্যুর মধ্যে আছি বলেই তো জীবন নিয়মিত এসে দেখা দিয়ে যায়।
1: মানে
0: মানে তুমি ইউ স্কাউন্ড্রেল, বদমাইশ, তুই এক নম্বরের বদমাইশ। শুভ শুভ, আমি আমি তোকে ঘেন্না করি। আই হেট ইউ।
1: না, তুই আমাকে ভালোবাসিস।
0: হেল উইথ ইউর ভালোবাসা, ভালোবাসা। তোর জন্যে সারা জীবন এই লাশ কাটা ঘরে কাটাতে হলো। শুভ, আমার দুটো জীবন আছে, দুটো টুকরো টুকরো জীবন এখনো ইন্ট্যাক্ট আছে আমার। দুটো জীবন দুজনের কাছে গচ্ছিত রেখেছি। একটা জীবন আছে কালিন্দির কাছে।
1: কালিন্দি মানে?
0: ইউ আর রাইট, ইউ আর রাইট, পাহাড়ির বউ। শি ইজ বিউটিফুল শুভ, বিউটিফুল। আমার আরেকটা জীবন আছে তোর কাছে।
1: আমার কাছে?
0: ইয়েস, এই স্কাউন্ডেল শুভঙ্কর মিত্রের কাছে। মৃত্যু বুড়ি জানে না সে কথা। ও ভাবে কালিন্দিকে নিয়েই আমার সব। ও শুধু প্রাণ ভ্রমরের কথা জানে, একটা যে প্রাণ ভ্রমর আছে সে খবরও জানে না। অ্যান্ড ইউ আর মাই প্রাণ ভ্রমর, ইউ ব্লাডি ওল্ড ফুল, ইউ আর মাই প্রাণ ভ্রমর। দেখ, এখন আর মৃত্যু বুড়ির পাত্তা নেই। ও তোকে ভয় পায় নিশ্চয়ই, তোদের সামনে তাই ও মুখ বের করে না।
1: এত মদ খেলে তুই মরে যাবি, তোর মাথা খারাপ হয়ে যাবে, তুই পাগল হয়ে যাবি।
0: কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না আমার। আমি নীলকণ্ঠ, তুই যা, চলে যা শুভঙ্কর, চলে যা। আবার যখন আসবি দেখবি আমি এমনি ভাবি বহাল তবিয়তে বেঁচে আছি। কি করে মরবো বল, আমার প্রাণ তো আমার কাছে নেই, তোদের কাছে। চলে যা তুই।
1: ঠিক আছে ঠিক আছে, চলি রে।

0: ডাক্তার ডাক্তার
1: মিথ্যে বলি, কোথায় তুই?
0: রাত গভীর, এখন সবাই যে যার মতো চলে গেছে।
1: জেগে আছি শুধু তুই আর আমি, তাই না?
0: আজ রাতটা, আজ রাতটা আমার সঙ্গে থাকো ডাক্তার।
1: চলে যা, চলে যা মিথ্যে বলি, চলে যা।
0: চলে যাব না, নতুন বধূর বেশে আসবো আমি, রাজেন্দ্রানীর বেশে। এত রূপ তুমি কখনো দেখনি, আমাকে তুমি চিনতে পারবে না। আমার সাদা শরীরে জেগে উঠবে গোলাপের বাগান, সাদা বকুলের মতো ছড়িয়ে পড়বে আমার হাসি, রক্তের চেয়েও রাঙা হবে আমার ঠোঁট। শুধু আজ রাতটা ডাক্তার।
1: মৃত্যু বলি দু হাতে আমাকে ঘিরে ধরেছে, এ তো মৃত্যু আলিঙ্গন। না না, চারিদিকে শুধু মৃত্যু ভুড়ি। বাজা বাজা বাজা, তোর ঢোল বাজা সাগর, জোরে বাজা। কালিন্দীর জলের আওয়াজ, মোহনার কল্লোল, সমুদ্রের ঢেউ, বাজা বাজা। শুনলারা কালিন্দী চিৎকার করে গন্ধর চিৎকার।

0: 가리시다 말이 가리시다 샨토하 샨토하
1: 브라 브라빈 자네메라를 배우죠
0: 이때 말이 মানুষমারা এখন খুব সোজা হয়ে গেছে
1: আর বউটাকে নিয়ে নেবে
0: মৃত্যু বুড়ির থাবা দিন দিন বড় হচ্ছে কি করে যে হলো ব্যাপারটা আমাকে একটু খুলে বলতো
1: কাল বিকেলবেলা হুজুর নদীর পাড়ে কালিনী ঘুরছিল আমি বারবার ওকে বলেছি যখন তখন বস্তির বাইরে যাবি না তবু আমার কথা শুনে না হুজুর ও বোঝে না আমি ওর আগে দুনিয়া দেখেছি
0: সাথে গেছিল সাগর
1: হ্যাঁ

0: কিভাবে হুজুর, ওর জন্য আরো ঝামেলা হচ্ছে।
1: আমি আমি সাগরের সাথে কথা বলবো, তারপর
0: তখনও তখনও সন্ধে হয়নি হুজুর, নদীর ধারটা এমনিতেই শুনশান, সে সময় চার ছটা লোক এসে ওদের ধরে কালিন্দিকে জবরদস্ত তুলে নিয়ে যেতে চায়, সাগরের সাথে ধস্তাধস্তি হয় তারপর ওরা ভিগে যায় হুজুর। কালিন্দি বড় মুশকিল সে ইজ্জাত নিয়ে পালিয়ে এসেছে।
1: জখম হয়নি তো?
0: হ্যাঁ, চোট এসেছে, চোট হাতে পায়ে মাথায়।
1: সাগর?
0: ওরও চোট এসেছে। না, আমি আমি ঠিক জানি না হুজুর।
1: কালিন্দি আর কিছু বলেনি?
0: আর কি বলবে হুজুর, বেয়জ্জতির কথা নিজের মুখে কি বলবে, এতটাও বলতে চাইছিল না, আমি অনেক জিজ্ঞেস করতে তবে বললো, সব ঝুট কি সাচ আমি জানি না হুজুর, কিছু জানি না।
1: সর্বনাশের আর বেশি দেরি নেই, বেশ বুঝতে পারছি দিন ঘনি আসছে, মৃত্যু বুড়িয়ার সময় দেবে না, ও মরিয়া হয়ে উঠেছে।
0: বউটাকে আর বেশি দিন রাখতে পারবো না হুজুর।
1: তুই যা পাহাড়ি, যা, মন খারাপ করিস না, যা, কালিন্দিকে বলবি সাবধানে থাকতে, আমি সাগরের সাথে কথা বলবো।
0: চলি হুজুর। আমি
1: সাগর, সাগর
2: ডাকছেন হুজুর?
1: হ্যাঁ, শোনলেন না, কাল বিকেলে তুই নদীর ধারে কি করছিলি?
2: একটু বেড়াচ্ছিলাম হুজুর।
1: কাল ওরা কালিন্দিকে তুলে নিয়ে গেলে তুই কি করতিস?
2: আমি ওদের রুখে দিয়েছি হুজুর।
1: চুপ! তোকে মেরে যদি ওরা কালিন্দিকে তুলে নিয়ে যেত।
2: ভুল হয়ে গেছে হুজুর,
1: কালিন্দিকে ছৌ মারার জন্য গন্ডায় গন্ডায় থাবা উঁচিয়ে আছে, এটা তুই জানিস না?
2: জানি হুজুর।
1: কতজন লোক ছিল?
2: পাঁচ ছজন হবে।
1: চিনিস ওদের?
2: ভালো করে দেখতে পাইনি, তবে ওরা নিশ্চয় বীরজুর লোক, বংশী আর বীরজু দুই ভাই, ওদের বিরাট গ্যাং, ওরা পারে না এমন কাজ নেই।
1: সবই যদি বুঝিস তবে কেন এরকম করিস বোকার মতো? দোহাই তোর, কালিন্দির দাম তুই বুঝবি না, তুই এরকম করলে ও হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে।
2: আর কখনো হবে না হুজুর।
1: ঠিক আছে, যা, সাবধানে থাকবি।
2: চলি হুজুর।
1: ভেতরে ভেতরে পাড় ভাঙছে, বেশ বুঝতে পারছি, মনে মনে দুর্বল হয়ে পড়েছি, বুঝতে পারছি মৃত্যু বুড়িকার বেশি দিন ঠেকাতে পারবো না। জীবন কি এতই ছোট, মৃত্যুর কি এতই শক্তি?

0: কালিন্দি, বাইরে কি দেখছিস? পাহাড়ি না ফেরা পর্যন্ত চুপ করে বসে থাকবি এখানে। পাহাড়ি ফিরে তোকে ঘরে নিয়ে যাবে, একদম একা বেরোবি না।
1: জানি গো জানি।
0: জানিস যদি তবে বাইরে উঁকি মারছিস কেন? চুপ করে বস।
1: উঁকি মারছি তার কারণ আছে। ওই শোনো
2: নীলকণ্ঠ, নীলকণ্ঠ
0: কি ডাকছে?
2: আমি শুভঙ্কর।
0: আরে আয় আয় আয়, কেমন আছিস?
2: ভালো। তোর সঙ্গে আমার একটু দরকার আছে।
0: আমার সাথে কি দরকার?
2: আজকের রাতটা তোর এখানে থাকলে কি তোর খুব একটা অসুবিধা হবে?
0: সারা ইউ ফুল, ন্যাকামি করবার জায়গা পাওনি, অসুবিধা হবে? কবে থেকে এত ভদ্র হলি রে? বস না, দাঁড়িয়ে রইলি কেন?
2: হ্যাঁ এই বসছি।
0: আসল ব্যাপারটা কি?
2: আমি একটা বিপদে পড়ে গেছি। সাম পিপল আর আফটার মি, কিছু লোক তাড়া করেছে আমায়। আই ডোন্ট ফিল ভেরি সেফ। আজকের রাতটা যদি তোর এখানে কাটাতে পারি তবে
0: তবে কাল সকালে ইউ উইল বি সেফ, তাই না? গুল মারিস না, গুল মারিস না শুভ।
2: হ্যাঁ
0: ইউ আর নেভার সেফ। বুড়ো বয়স পর্যন্ত ছেলে ছোকরাদের মতন বাদগামি করলে এই ফলই হয়।

0: জেলের ঘানিটা নাই তোর উপযুক্ত কাজ। দেখে চিনিস তো?
1: হ্যাঁ হ্যাঁ, ও পাহাড়ির মেয়ে।
0: মেয়ে না ইডিয়েট, বউ, পাহাড়ির বউ। মেয়ে বউ এর তফাৎ বোঝো না? দেশোদ্ধার করবে।
1: সরি সরি, ভেরি সরি।
0: এর নাম কালিন্দি।
1: ইয়োর লাইফ, ইয়োর স্পিরিট।
0: গতি, জীবন, মুক্তি। বুঝবে না বন্ধু, বুঝবে না, বুঝবে না। এরা সব তোর ফ্যান, দারুণ ভক্ত।
2: আপনার গল্প অনেক শুনেছি ডাক্তারবাবু। সেই গল্পটা শুনলে আমার গায়ে কাঁটা দেয়। আমরা তো এখনো মাঝে মাঝে শুনি সেই গল্প। এই রে, ওই পাহাড়ি বুড়া আসছে।
0: এসো এসো পাহাড়ি, এসো।
3: কালিন্দি চল ঘরে, চল। কালিন্দিকে নিয়ে গেলাম হুজুর।
4: পাহাড়ি, চিনতে পারছো?
3: বাবু কখন এলেন? ভালো আছেন? হুজুরের কাছে তো সবই শুনছেন। চলি বাবু, আমি।
0: পাহাড়ি সাবধানে যাস, কোনো গোলমাল হলে কালিন্দিকে বলিস চিৎকার করতে।
2: সে আমাকে বলতে হবে না, আমি এমনি চিৎকার করব। আরে চল রে বুড়া, চল।
5: ব্যাপারটা কি?
0: অনেক ব্যাপার, আগে তোরটা বল।
5: আমার আর কি, কিছু লোক পেছনে লেগেছে, তারা খেয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমার তো এসব নতুন কিছু নয়।
0: তোর এই খবর আমি একটু অবাক হইনি, আমি বেশ জানতাম এমনি একটা কিছু হয়েছে তোর।
5: বাজে বকিস না,
0: সত্যি তোর একটা বিপদ না ঘটলে আমি অবাক হতাম।
5: হেয়ালি করছিস?
0: মৃত্যুবুড়ি আমাকে রূপকথার গল্প শুনিয়েছিল।
5: মৃত্যুবুড়ি মানে তোর সেই?
0: ইয়েস, প্লেইন অ্যান্ড সিম্পল ডেথ।
5: সে কি, তুই এর মধ্যেই নেশা করেছিস? মদটা ছাড় নীলকণ্ঠ, তুই পাগল হয়ে যাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বল।
0: চোখের সামনে দেখতে পাচ্ছিলাম আমার একটা জীবন আজ বিপন্ন। কালিন্দির ওপর নানা দিক থেকে আক্রমণ আসছে। বংশীর বীরজুর লোকেরা ওকে তুলে নিয়ে যাবার চেষ্টা করছে দিন রাত। পাহাড়ি বুড়ো মানুষ পারবে কি করে? মৃত্যুবুড়ি দু হাত তুলে নাচছে, হাতে তালি দিচ্ছে, কালিন্দি ওর হাতের মুঠোয়। চোখের সামনে এটা দেখছি আর কেবলই ভাবছি তোর কথা। আমার আরেকটা জীবন, সেও কি একই রকম বিপন্ন? আমার গোপন লুকোনো জীবনটা?
5: তোর আশঙ্কাই ঠিক।
0: আমি জানতাম পারবি না, পারবি না শুভ। আমার জীবনটা তোর কাছে রাখতে দিয়েছি, কিন্তু তুইও পারবি না। মৃত্যুবুড়ির ক্ষমতা অনেক, ওর কাছে তুই আর কালিন্দি তুচ্ছ। হ্যালো শুভ,
5: কি
0: ধ্বংসের প্রতি, মৃত্যুর প্রতি মানুষের একটা সহজ আকর্ষণ আছে না রে?
5: তেমনি বাঁচার দিকে, জীবনের দিকে মানুষের টানটা আরো বেশি।
0: তাই
5: নিশ্চয়ই?
0: দেখ, মৃত্যুবুড়িকে আমি ঘেন্না করি, ওকে ভালোবাসি না। অথচ ওকে না দেখলে কেমন ফাঁকা ফাঁকা লাগে। জানিও নিঃশ্বাসে বিষ, তবু মনে হয় ডুবে যায় ওর মধ্যে, কদম্বের গন্ধ আসবে নাকে।
5: তুই যে বলিস মৃত্যুবুড়ি তোর সঙ্গে তোর কাছে আসে, কথা বলে,
0: আসতে চায়, ছুটে চায়। শি লাভস মি, অ্যাডোরস মি, ওয়ান্টস টু স্লিপ উইথ মি।
5: কই, আজ তো তোর কাছে মৃত্যুবুড়ি আসেনি? সবটাই তোর মনের ভুল নীলু, মদটা ছেড়ে দে।
0: মূর্খ মূর্খ তুই, আজও আসবে কি করে? আজ তো তুই আছিস। আমার জীবন তোর সামনে দাঁড়াবে কিভাবে? কিন্তু শুভ, বেশি দিন পারবি না। মৃত্যুবুড়ির ভালোবাসা দিন দিন তীব্র হচ্ছে, এরপর হয়তো তোর সামনেই আমার কাছে আসবে, তোকে তোয়াক্কাও করবে না।
5: নীলু, তোর সব কথা আমি ঠিক বুঝতে পারি না। এটা তোর মাতলামি না সুস্থ কথা?
0: কাল সকালে তুই চলে যাবি না?
5: হ্যাঁ,
0: একদিন তোর সাথে পাঠিয়ে দেবো কালিন্দিকে। ওই লাল পাহাড়ি মাথায় ওকে রেখে তুই চলে যাস। আমি সাগরকে বলবো মাঝে মাঝে গিয়ে ওকে দেখে আসবে। পাহাড়ি যে কদিন বাঁচে, পাহাড়িও যাবে, ওকে দেখে আসবে। আমি যাব না, আমি এখান থেকে দেখব ওকে। শুভ, পৌঁছে দিবি ওকে লাল পাহাড়ির গায়ে? ওর বড় বিপদ শুভ, নিয়ে যাবি ওকে? সামনে ছট পুজো আসছে। ছট পুজো, ছট পুজো মানে হই হই হই হুল্লোড়। তার আগে ওকে তুই নিয়ে যা, বংশী বীরজু ওকে ছুঁতে পারবে না। লাল

0: বাড়ি ওকে আগলে রাখবে, ছট পুজোর আগে নিয়ে যা, ওর বড় বিপদ শুভ, ওর বড় বিপদ।
1: বন্ধ কর, বন্ধ কর এই শব্দ, ঢোলের শব্দ না মৃত্যুর ডঙ্কা।
2: ঠিক বলেছো ডাক্তার, ঠিক বলেছো, আমাকে বরণ করে আনছে এই শব্দ। কালিন্দী, কালিন্দী তোমার প্রাণধর্মরী, তাই না? আচ্ছা, কালিন্দীকে যদি বংশীবুর বীর্য লুট করে নিয়ে যায়?
0: না
3: ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, সর্বনাশ হয়ে গেছে ডাক্তারবাবু।
0: কি হয়েছে, কি হয়েছে কালিন্দী, কি করেছো রে তোকে?
3: ডাক্তারবাবু আমাকে বাঁচাও ডাক্তারবাবু।
0: কি হয়েছে বল, বল আমাকে।
3: আমার পুরা মন কেটে কেটে ফেলেছে ডাক্তারবাবু। আমি আমি আর কিছু জানি না, আমি আমি ছুটতে ছুটতে চলে এসেছি, ওরা পিছন পিছন তা করছে, আমাকে আমাকে বাঁচাও ডাক্তারবাবু, আমাকে বাঁচাও।
0: বাইরে দরজাটা বন্ধ করেছিস, করেছিস? হ্যাঁ, ভয় পাস না, ভয় পাস না, চুপ করে বস, চুপ করে বস।
3: আমাকে আমাকে বাঁচাও ডাক্তারবাবু, ওরা ধরা করে আসছে।
0: ভয় নেই কালিনী, ভয় নেই, ভয় নেই, কোনো ভয় নেই। ওই লাশ কাটা খরচে সবাই ভয় পায়, পাপিরা এখানে ঢুকতে সাহস পায় না। চুপ করে বস, ভয় পাস না, আজকে রাস্তা আমাদের পার করতেই হবে, কাল সকালে তোকে পাঠিয়ে দেবো দূরে, এখান থেকে অনেক দূরে, লাল পাহাড়ির গায়ে, সেখানে কেউ তোকে খুঁজতে পারবে না। আজকের এই অন্ধকার রাস্তা যদি পার হই কালিন্দী, কাল সকালে ভালো হয়ে যাবে। আজ আমাদের কাল রাত্রি, শুধু আজকের রাতটা।
3: আমার বুড়া কেউ খেতে ফেললো, আমি এখানে চোখে দেখতে পাচ্ছি।
0: চুপ কর, চুপ কর, চুপ কর। কাল হয়তো বুড়ো পাহাড়ির লাশটা আসবে এই ঘরে, যে ঘরে কাজ করতো পাহাড়ি, সেই ঘরে ওকে কাটা হবে, মাথাটা আসবে। নীলকণ্ঠ, প্রেত সিদ্ধ তুমি, আর পারি আমার বোতল, বোতল, আমার বোতল,
3: আর কেউ না, আর কেউ না ডাক্তারবাবু, আর কেউ না, আজ আমার বড় বিপদ।
0: ঘরের বাইরে, ঘরের বাইরে ডাকাতের দল, হয়তো জানলা ভেঙে ঢুকবে এখুনি। আজকে রাস্তা কি পার হবে না কালিদি? দেখছো, দেখছো আকাশটা একটু নীল হয়েছে না আগের মতোই কালো?
3: আজ আজ তুমি মাতাল হয়ে না ডাক্তারবাবু, আজ তুমি ছাড়া আমার
0: মৃত্যুরি, তুই ভাবছিস জিতেছিস, আমাকে পেয়ে গেছিস, ভুল ভুল ভুল, আমার আমার একটা জীবন তুই পেয়েছিস, কিন্তু আমার আর একটা জীবন সন্ধান তুই জানিস না, সেটা আজও পালিয়ে বেড়াচ্ছে তোর নাগালের বাইরে, তাকে তুই চিনিস না।
4: হুজুর, হুজুর, কে কে ওখানে?
5: আমি সাগর, সাগর হুজুর।
0: সাগর, কে সাগর, তুই কোথেকে, কি করে ঢুকলি
5: বাড়ির সামনে? বিচ্ছুর লোক পাহারা দিচ্ছে হুজুর, পেছনে যে ঘরে মরা জমা হয়ে রাস্তার জানলা ভেঙে ঢুকেছি।
0: তোর কাঁধে ওটা কার বডি? এ কি, এ তো শুভঙ্কর।
5: হ্যাঁ, আপনার দোস্ত হুজুর।
0: কোথায় পেলি ওকে?
5: নদীর ধারে পড়েছিল বাবু, আপনার নাম করছিল, আমি দেখে চিনেছি, রক্তে ভেসে যাচ্ছিল, বললো গুলি লেগেছে। আমি কাঁধে তুলে নিলাম হুজুর, তখন হুঁশ ছিল, জল চাইল, আমি নদীর জল খাওয়ালাম। আপনি আপনি নারী দেখুন হুজুর, জান আছে হুজুর, আমি বুকে কান পেতে শুনেছি, দুঃখ দুঃখ করছে।
0: নারী খুব ক্ষীণ, বাঁচবে না বেশিক্ষণ।
3: কি কি হবে ডাক্তারবাবু?
0: কিচ্ছু হবে না কালিন্দী, কিচ্ছু হবে না। একটা প্রাণ যখন মৃত্যু বুড়ির হাতে, অন্য প্রাণটা কখনো দূরে থাকতে পারে? দেখ, তাকেও থাবা বসিয়েছে মৃত্যু বুড়ি। ও,
3: এখন কি করবে তুমি?
0: কি করবো, কি করবো, হাত মুঠো করে বসে থাকবো ভোরের আশায়। এই কাল রাত্রি যদি পার হয় তবে আবার সব আলো হবে, বেহুলার মতন আমি পাহারা দেব তোকে, পাহারা দেব শুভঙ্করকে।
3: কিন্তু বাবু তো এখনো বেঁচে আছে।
0: আছে, কিন্তু থাকবে না, মুখের শব্দ নিভে আসছে।
3: তবে কি ও এইভাবে পড়ে থাকবে?
0: আর কি করবো কালিন্দী, মৃত্যু বুড়ি এসে দাঁড়িয়েছে সামনে।
3: কি বকছো বাজে মাতালদের মতো, বাঁচাও ওকে।
0: আমি?
3: হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি তো ডাক্তার,
0: ডাক্তার। আমি ডাক্তার, আমি ডাক্তার। কালিনী, কালিনী, আমি তো মরা মানুষের ডাক্তার, জ্যান্ত মানুষের ওপর আমার ছুরি চলে।

0: না কি বলছেন হুজুর, বাবু এভাবে মরে যাবে।
1: কি করবো সাগর, কি করবো, লাশ কাটতে কাটতে আমি সব ভুলে গেছি, একদম ভুলে গেছি।
2: কি বলছো কি তুমি, বাবু গুলি খেয়ে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে।
1: হা নীলকণ্ঠ, বিষ শুধু পান করেছ, ধারণ করতে পারোনি।
2: ডাক্তার বাবু,
1: পারবো না, পারবো না কালিন্দি, পারবো না, আমি সব ভুলে গেছি, সব ভুলে গেছি।
0: চেষ্টা করুন, চেষ্টা করুন হুজুর, চেষ্টা করুন, আপনি আপনি পারবেন।
2: পারবে, পারবে, নিশ্চয় পারবে।
1: পারবো না, কিছুতেই না। ছুরি হাতে হৃৎপিণ্ডের শব্দ আমি সহ্য করতে পারবো না, ওই টেবিলে বুকের শব্দ শোনা যায় না।
0: হুজুর, হুজুর, এই যে আপনার ছুরি কাছে এনেছি হুজুর।
2: 30 বছর বয়সের কথা একবার ভাবো ডাক্তার বাবু, তুমি তো একবার বাবুর শরীর থেকে গুলি বের করেছিলে, তুমি আজ কেন পড়বে না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যন্ত্র যন্ত্র দে, হ্যাঁ
2: চেষ্টা করো, চেষ্টা করো, পারবে, পারবে, তুমি নিশ্চয়ই পারবে ডাক্তার বাবু, তুমি পারবে।
1: আমার গ্লাভস, আমার গ্লাভস, সাগর উপকার, উপকার মাটি, দুটো গুলি কোমরে আর পায়ে, আগে পায়ে দিকটা, চুলগুলো কামিয়ে দে, চুলগুলো কামিয়ে দে, এবার ছুরিটা দে, আমি কাটছি, আমি পাটা কাটছি। আরেকটা গুলি আছে, আরেকটা গুলি বার করতে হবে, আরেকটা গুলি বার করতে হবে,
0: এইবার আরেকটা গুলি খুঁজে কোমরে আছে।
1: হ্যাঁ বেরিয়েছে, বেরিয়েছে, বেরিয়েছে,
2: দুটো গুলি বেরিয়ে গেছে, দুটো গুলি বেরিয়ে গেছে,
0: বাবু বেঁচে যাবে, বাবু বেঁচে যাবে।

0: হুজুর,
1: ডাক্তার বাবু
0: আমরা যাচ্ছি হুজুর।
2: সাগর, শুভঙ্কর কোথায়?
0: বাবু তো চলে গেছে।
2: চলে গেছে কোথায়?
1: হুকে নিতে ওর লোকেরা এসেছিল। আপনি ঘুমাচ্ছিলেন তো, আমরা অনেক ডাকলাম, আপনি শুনতে পেলেন না বাবু, তাই ও বাবু বলে চলে গেছে, সময় পেলেই আসবে দেখা করতে।
0: ভোর হয়ে গেছে হুজুর।
1: আমরা যাচ্ছি ডাক্তারবাবু।
2: যাচ্ছিস? যা, কোথায় যাবি রে?
0: অনেক দূর, ওই লাল পাহাড়ির তলায়, যেখানে বংশী বেচু খোঁজও পাবে না কালিন্দিকে।
2: কি করে যাবি তোরা?
0: ভোর তো হয়ে গেছে, আর কোনো ভয় নেই ডাক্তারবাবু।
2: তুই যা, চলে যা, তাড়াতাড়ি চলে যা, অন্ধকার হওয়ার আগেই পৌঁছে যাবি লাল পাহাড়ি।
1: চলি ডাক্তারবাবু,
0: চলি হুজুর, চলি।

রই যাচ্ছে কালিন্দি, চলে যা চলে যা দূরে, শুভঙ্কর চলে গেছে ভোরের আলোয়, ও মিশে থাকবে আম কাঁঠালের বনে, মাঠের পাশে আলের ধারে, আকাশ পরিষ্কার হয়েছে, নতুন আলোয় ভেসে যাচ্ছে মাঝ বাদার। কালিন্দি তুইও চলে যা, চলে যা লাল পাহাড়ির গায়ে, দাঁড়াবি তুই পাহাড়ের চূড়ায় সূর্য ওঠার আগে, খোলা চুল আর কালো শরীর নিয়ে দাঁড়াবি তুই ভোরের লাল আলোয়। আমি এখান থেকে দেখতে পাবো আমার জীবন ভ্রমণকে, আমার জীবনকে। মৃত্যুপুরী আসবে আবার? পারবে না, পারবে না, আমার দুটো জীবনকেই পার করে দিয়েছি, পার করে দিয়েছি কাল রাত্রি। বার বার শুভঙ্করকে বাঁচিয়ে তুলবো আমি, যত খুশি গুলি।

আগুক হায় হায় মিষ্টি বুড়ি ধর দেখি আমায় ধর ধর আর কেউ ছুঁতে পারবে না তোদের ছুঁতে পারবে না আমাকেও চলে যা চলে যা তোরা চলে যা।

0: সংহিতা নাটকটির অভিনয় শেষ হল। রচনা অনিরুদ্ধ দত্ত। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন শুভঙ্কর, এন বিশ্বনাথন, মৃত্যুবুড়ি, আরতি মৈত্র, সাগর, সব্যসাচী দাশগুপ্ত, কালিন্দি, অঙ্গনা বসু, পাহাড়ি, সৌম্যদেব বসু এবং ডাক্তার নীলকণ্ঠের ভূমিকায় জ্ঞানেশ মুখোপাধ্যায়। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা শ্যামল ঘোষ।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ছয় বেহারা জোয়ান তারা গ্রাম ছাড়িয়ে আগ বাড়িয়ে নামলো মাঠে তামার কাঠে তপ্ত তামা যায় না থামা

ধীরে আবার মাঠে আমার কাটে কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে মাঠের মাটি রৌদ্রে ফাটে পালকি মাতে আপন নাটে শঙ্খ ছিলে সঙ্গে যেছে পাল্লা দিয়ে মেঘ চলে।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। রাজ্য মন্ত্রিসভার প্রস্তাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তাব নেওয়া হয়েছে। 20 জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্বতন সরকার পয়লা বৈশাখ এই দিনটি ধার্য করেছিল। রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পুরমন্ত্রী তথা নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ নবান্নে এই প্রকল্পের সূচনা করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে 28,25,769 জন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 3,000

টাকা করে পাঠানোর কাজে সূচনা হয়। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের 58 জন বিক্ষুব্ধ বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার দাবি জানিয়েছেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতক হিসাবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানকে মনোনীত করেছেন বিক্ষুব্ধরা। এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, কসবার বিধায়ক জাভেদ খানের নাম উপনেতা হিসেবে প্রস্তাবিত হয়েছে বলেও বিধানসভা সূত্রের খবর। এদিকে বিধানসভায় সরাসরি উপস্থিত ছিলেন 58 জন, স্পিকারের কাছে দেওয়া চিঠিতে তাদেরই সই রয়েছে। পরে আরও 6 জন বিধায়ক সই করবেন বলে স্পিকারকে জানানো হয়েছে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 40 জন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্টজন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমের এক বার্তায় বলেছেন, নিহতদের নিকটাত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে, আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় পুনরায় বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। একই প্রতিযোগিতায় এ নিয়ে দ্বিতীয়বার কার্লসেন প্রজ্ঞানন্দের কাছে পরাজিত হলেন। এই মুহূর্তের খবর এ পর্যন্ত। পরের খবর বিকেল 4টায়।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। রাজ্য সরকার পশ্চিমবঙ্গের ইতিহাস ও রাজনৈতিক ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 20 জুনকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বছরভর কর্মসূচির মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বছরভর কর্মসূচির মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এজন্য একটি বিশেষ উদযাপন কমিটি গঠন করা হবে, যেখানে মন্ত্রী, বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পুরমন্ত্রী তথা নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ নবান্নে এই প্রকল্পের সূচনা করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে 28,35,769 জন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা করে পাঠানোর কাজের সূচনা হয়। প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের 58 জন বিক্ষুব্ধ বিধায়কের সমর্থন নিয়ে

0: বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার দাবি জানিয়েছেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতক হিসেবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানকে মনোনীত করেছেন বিক্ষুব্ধরা। এন্টালের বিধায়ক সন্দীপন সাহা, কসবার বিধায়ক জাভেদ খানের নাম উপনেতা হিসেবে প্রস্তাব করা হয়েছে বলেও বিধানসভা সূত্রের খবর। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ সম্পন্ন করে। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় পুনরায় বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই, পরে খবর বিকেল 5টায়।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
2: আর ইলেকট্রিক বিলের
3: জিরো বিলে আবার টাকা দেব কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম, PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: হর ঘর সূর্য ঘর।
5: ওয়েল, স্টুডিও ক্লক এই মুহূর্তে বলছে যে 4:13 আর তুমি শুনছো অরিজিত আর অঙ্কিতার সঙ্গে
6: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে।
1: বাইরে যা অবস্থা, যা গরম, সেই গরমে আর আশেপাশের পরিস্থিতি দেখে সত্যি একটাই কথা বলতে ইচ্ছে করছে, হরিবোল। মানে কাম কি হয়েছে সেটা জানি না, মানে কাজ তো করতেই এসেছি, কিন্তু ঘটনা হচ্ছে নর্মালি এই বিকেলের দিকে তোমার আমার, মানে আমাদের নয় রাদার তোমার, কাজকর্মের বেশ কিছুটা শেষ হয়ে যায়। হ্যাঁ, আর কিছুটা যেটা হয় না সেটা তুমি বুঝতে পেরে যাও যে এই কাজটা আজকে হবার মতো নয়। ঠিক এইরকম একটা ট্রানজিশনাল পয়েন্টে অঙ্কিতা রোডিজিতে তোমার সঙ্গে এস স্কোয়ার, যখন তখন এই শোটা যে একটা মানে ইনফিনিটি লেভেল পাওয়ারফুল হবে সেরকম বলতে পারি।
2: মানে একদিকে তোমার গরমে কালঘাম ছুটে যাচ্ছে, দুমদাম মনে হচ্ছে এই একটু হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে, ঝড় আসবে, ঝড় আসবে, এরকম কিছু বললো, ঝড় মাঝে একটু হম্বি তম্বি দেখালো, তারপরে বলে দূর বাবা আসবো না, আমি যা আমি কলকাতা আসবোই না বলে চলে গেল। এইবার এই কাম সারছে সারাক্ষণ ধরে, আমাদের কাম সেরেই যাচ্ছে, কারণ একটু পর পর ঘাম ঝরে যাচ্ছে, ঘাম ঝরলে যেই জামাটা পরে আছি হচ্ছে একই এরকম টাইপের হয়ে যাচ্ছে,
1: মানে আশেপাশ দিকেও যেতে চাইছে না।
2: আমরা সেই সমস্ত এখন আমরা বাতানুকূলীন পরিস্থিতিতে পরিবেশে বসে তোমার সঙ্গে গল্প করছি। তোমার ঘরে যদি বাতানুকূলীন ব্যাপার না থাকে, পাংখা তো হ্যাঁ না, কোনো ব্যাপার না, আর বাকিটা আমরা গল্প করব, কবিত্ব ছড়াবো, তাই তো?
1: হ্যাঁ, কবিত্ব ছড়ানোর জন্যই আসা, এবং শুধু কেন কবিত্ব ছড়াবো, আরো অনেক কাজ আছে, কিন্তু যে কবিত্বটা নিয়ে আজকে মোটামুটি আড়াই ঘন্টা আমরা একটু মাখামাখি করব, সেই কবিত্বটা তোমাকে একটু শুরুতে শুরুতে শুনিয়ে দিই, কারণ তোমারও তো সময় লাগবে নাকি লিখতে, তাই তো?
2: একদম। আজকের দিনটা একটা স্পেশাল দিন, স্পেশাল তুমি বলতে পারো, এভরিডে ইজ স্পেশাল, তাই তো? কারণ এই সামনে ধরো মানে মেসি এখন গিয়ে ঠান্ডায় বসে হাওয়া খেলো, এই গরম থেকে গিয়ে তার হয়তো কোথায় যেন থাকে, পর্তুগিজ না ভদ্রলোক, তো উনি কলকাতা থেকে চলে গেছেন, ভালো কথা, কিন্তু এই চলে যাওয়ার পরে, হ্যাঁ পুরোপুরি চলে যেহেতু জাননি, মানে উনি আসবেন আসবেন করছেন আমাদের সবার কাছে, যখন আমাদের গরমের মধ্যে মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কাউকে মেরেই দিই, মানে তুমি ভাবলে পাটা জাস্ট তুললে, তো পাটা তুলে একটা ভদ্রভাবে মারতে না পারলে একটা ফুটবলে মেরে দেবে, কারণ ওয়ার্ল্ড কাপ ফুটবল আসছে, আর তার সঙ্গে সঙ্গে আজকের দিনটা যেটা সেটা হলো ওয়ার্ল্ড বাইসাইকেল ডে।
1: অ্যাবসলিউটলি, আজকে মোটামুটি একটা সাইকেল ফাইকেল নিয়ে একটা ব্যাপার স্যাপার রয়েছে, এবার এই সাইকেল কেন্দ্রিক অনেক রকমের কথাবার্তা হবে। হ্যাঁ, মানে বাইসাইকেল, সাইকেল এই শব্দটার সঙ্গে আমাদের প্রত্যেকের ছোটবেলার একটা হিউজ মেমরি, এবং তারপর বেশ বড়বেলায় ওই যখন সবে মনটা একটু প্রেম প্রেম করছে সেই সময়ও সাইকেল কিন্তু আমাদের অনেক সাথ দিয়েছে, এবং প্রচুর মানুষজনের, ধরো এই রাত্রিবেলা এটাই যদি চুপ কথা হতো, প্রচুর মানুষজন এভাবে বলতেন যে এই সাইকেলটা আমার সুখ দুঃখ, আমার প্রেম, আমার বিষাদ বিরহ সব কিছুর সঙ্গে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সাইকেল আমাদের জন্য কী কী করেছে সে তো করেছে, কিন্তু আপনাকে বা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছড়া কাটিংয়ে একটা লাইন দিয়েছি, বাকি লাইনগুলো লিখতে হবে, তো
2: 9903652992। আরে নাম্বারটা বলছি, ছড়া কাটিং এটা নয়, মানে তোমাকে WhatsApp কিংবা টেক্সট করতে হবে। কিন্তু এবার আসছি তোমার কবিত্ব, তোমার প্রতিভা, সমস্ত কিছু নিয়ে তুমি যখন আমাদের কাছে হামলাইয়া পড়বা আর কি, আর কি নাম্বারে টেক্সট করবে, দু লাইন লিখো, বেশি লিখো না। হ্যাঁ, মানে আমাদের আজকে ছড়া কাটিং হলো সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটবেলার কথা, এবার বাকিটা তুমি তোমার ফিসফাস করে লিখে ফেলবে, সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটবেলার কথা।
1: রাইট, এই কথার সঙ্গে মিলিয়ে কিছু একটা জুড়ে টুড়ে দাও আর কি। তবে মেলাতে গিয়ে মানে আমি একদিন, জানো অঙ্কিতা, ছড়া কাটিং এ কি একটা দিয়েছিলাম মনে নেই, কিন্তু সেখানে মেলাতে গিয়ে একবার গরু রচনা হয়ে গেছিল, বিষয়টা সেরকম না করলেও চলবে। তো তোমার জন্য থাকলো এই ছড়া কাটিং, আর তোমার জন্য থাকলো এখন এই সাউন্ড ট্র্যাকটা, তারপর অঙ্কিতা রঞ্জিত ফিরছে তোমার কাছে ক্যাফে কলকাতায়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: একদম, মানে এই বন্ধুত্ব আর সখাত্ব, মানে আমরা ছাড়বো না সখাত্ব, এই কারণে বলছি কারণ সখা সখী দুজনেই আছে। তো তুমি কোথায় যাবে ঠিক আমি বুঝতে পারছি না, মানে 6:30 অবধি কোথাও যেও না, আড়াই ঘন্টা পাক্কা গল্প করবো, আড্ডা দেবো, ইন্ডি পপ রয়েছে, আর কি কি রয়েছে আমাদের কাছে আজকে, তিনেকে তিন রয়েছে, আরও অনেক অনেক গল্প রয়েছে,
2: অনেক কিছু রয়েছে। হ্যাঁ,

0: স্পেসিফিক্যালি অনেক কিছু গল্প রয়েছে। আর এই গল্পের কথা যখন উনকে তুমি বললে, তখন আমাদের এই শহর কলকাতায় গল্পের কিন্তু একটা মানে কয়েক বছর আগে পর্যন্ত একটা জায়গা ছিল, সেটা হচ্ছে সেই হলুদ ট্যাক্সি। খোলা জানলা হলুদ ট্যাক্সি রেড রোড ধরে ছুটছে, পাশে প্রিয়তম বা প্রিয়তমার হাত ধরে, সেই গল্প আর শেষ হয় না। রেড রোড দু তিনবার ঘোরা হয়ে যায়, তবু গল্প শেষ হয় না। এইরকম একটা সময় আজকের দিনে দাঁড়িয়ে যেটা প্ল্যান করা হচ্ছে, যেটা পুরোপুরি এখনও অবধি কিন্তু ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে, যেটা হলো যে আমাদের যে হলুদ ট্যাক্সিগুলো রয়েছে তার কাঠামোটাকে একই রেখে যদি এটাকে কোনোভাবে ইলেকট্রনিক ভেহিকলসে ট্রান্সফার করা যায়, সেইটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। এবং সেই ভাবনা চিন্তায় দুজন বেশ বড় বড় মাথা একসঙ্গে কাজ করছে, একটা হচ্ছে ডিভিসি এবং আরেকটা হচ্ছে অবশ্যই আমাদের যাদবপুর ইউনিভার্সিটির একটা টিম। এবং এই বিষয়টাকে যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে আমাদের শহরে যেটা হবে সেই ঐতিহ্যও থাকবে, আবার এই হলুদ ট্যাক্সি বলে পেছন থেকে কালো ধোঁয়া বেরোনোর যে বিষয়টা সেটাও বাঁচবে, আর তার সঙ্গে সঙ্গে পেট্রোল বা মানে ডিজেলের জ্বালানি সাশ্রয় সেইটা তো হচ্ছেই। সুতরাং এই বিষয়টা যদি এফেক্টিভভাবে এবং মানে খুব ভালোভাবে কার্যকরীভাবে ব্যাপারটা হয় মার্কেটে, তাহলে কিন্তু ব্যাপারটা জমে যাবে।
1: হ্যাঁ, মানে মোটামুটি তুমি কি বলতে চাইছো, তাহলে তেল ফেল লাগবে না, তাই তো?
0: হ্যাঁ, মানে ইলেকট্রনিক ভেহিকলে যেটা হয় তেল লাগবে না, তারপরে ধোঁয়া নেই, সমস্ত কিছু ব্যাপার স্যাপারগুলো বেশ ভালো চলবে, বেশ ঠান্ডায় ঠান্ডায় কুল কুল ভাবে তোমার আশেপাশের পরিবেশকে একটু কুল একটা ফিল দিয়ে তুমি এগিয়ে যেতে পারবে।
1: এক্স্যাক্টলি। আর আমাদের এই জার্নির কথা ভাবলে পরেই আরেকটা ঘটনা মনে পড়ে যায়, মানে ধরো ওই হলুদ ট্যাক্সি, সেই সে আমি ভাবছিলাম সেই ইসে বলার পর তুমি হলুদ পাখি বলবে, তো তুমি হলুদ ট্যাক্সি বলেছো। এবার হলুদ ট্যাক্সি বললেই কলকাতা শহর মনে পড়ে, আর কলকাতা শহর বললে পরেই বলিউড থেকে আমার কাছে আরেকটা সিনেমার কথা মনে পড়ে যায়, দ্যাট ফিল্ম ইজ পিকু। এই পিকু সিনেমায় যেটা মজার কাণ্ড, আজকে আমাদের বাইসাইকেল ডে, তো এই বিগ বিকে আমরা দেখেছিলাম এটা সাইকেলের মধ্যে চড়ে, ওই তো লম্বা মানুষটা কি সুন্দর সাইকেল চালিয়ে নাকি গোটা কলকাতা শহর ভ্রমণ করেছেন, এবং পরের দিন বলে একদম তার পেট ক্লিয়ার করে দিয়েছেন। তো তুমি পেট ক্লিয়ার করে আপাতত আমাদের কাছে তোমার কবিত্ব সাহিত্য এই সমস্ত লিখে পাঠাও। হ্যাঁ, বাইসাইকেলের সঙ্গে তোমার কি কি মনে পড়ে আরেকবার ছড়াটা বলে দেবে নাকি?
0: এই ছড়াটা আরেকবার বলাটা আমার মনে হয় জরুরি, কিন্তু কোথায় লিখবে বা কেনই বা লিখলে লিখবে তার কারণ হচ্ছে এই ছড়া কাটিং এ তুমি যেটা লিখছো, মানে তোমাকে একটা লাইন দেওয়া হয়েছে, সেই লাইনটা আরেকবার অঙ্কিত করে বলে দাও।
1: লাইনটা আমি বলবো, তার আগে তোমাকে এইটুকু বলবো যে দু লাইনের বেশি লিখো না, আবারও বলছি আর নম্বরটা
0: নাম্বারটা বলে দি, 9903655992 9903655992, সেখানে তুমি আরামসে আমাকে টেক্সট বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর তার সঙ্গে যেটা করতে পারো মানে করতে হবে রাদার, সেটা হচ্ছে একটা পুষ্কে করে লিখে ফেলতে হবে। আর কি লিখে ফেলতে হবে সেই লাইনটা তোমাকে বলছি এই মুহূর্তে ছড়া কাটিং।
1: সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটবেলার কথা, আর ছোটবেলার কথায় আর কি কি ব্যথা আছে, আর কি কি মাথা কাজ করেছিল, সেটা দিয়ে তুমি একটা অন্তমিল দিয়ে একটা সুন্দর করে কবিত্ব ফলিয়ে ফেলো।
0: মানে আমাদের ওয়ান লাইনটা একবার ক্লিয়ার করে বলে দাও, নালে ভাববে এতখানি বড় একটা
1: এই লাইনটা তুমি সুন্দর করে তুমি আরেকবার বলো, আমি বারবার বলছি সবাই ভাববে যে আমি মানে পার্সিয়ালটি করছি তোমার সঙ্গে।
0: সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটবেলার কথা,
1: সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটবেলার কথা, আর তার সঙ্গে আপাতত হলুদ ট্যাক্সি চড়ে চলো একটু ঘুরে আসি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা। তুমি শুনছো অঙ্কিতা রঞ্জিতের সঙ্গে শুধুমাত্র 107 FM রেইনবোতে। আজকে যেহেতু ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, তাই এই ওয়ার্ল্ড বাইসাইকেল ডেতে আমরা খুব ছোট্ট, দেখো কোথা থেকে হয়েছে, কবে হয়েছে, কেন হয়েছে, কে করেছে, এগুলো তুমিও গিয়ে আমার মতো একটুখানি ইন্টারনেটে দেখলে গিয়ে খুঁজে পেয়ে যাবে। এটা নিয়ে কোনো মানে বিরাট কোনো ব্যাপার নয়, কিন্তু বিরাট ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তোমার সঙ্গে আমাদের আড্ডাটা, এইটা হচ্ছে বিরাট। আর সেই বিরাট ব্যাপারের মধ্যে দেখো আমাদের ছড়া কাটিংয়ে তো আমরা একটা লাইন দিয়েছি, সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটোবেলার কথা, এটা তো ঠিক আছে। কিন্তু কবিতার মধ্যে দিয়ে এই অন্তমিল মেলাতে গিয়ে সব কথা তো হয়তো বলা উঠবে হয়ে যাবে না, তাই 9903655992 তে অঙ্কিতা রয়েছে তোমার থেকে এটাই জানতে চাইছে যে এই সাইকেল নিয়ে ছোটবেলায় বাবা মার কাছে কেনার জন্যে সেই আবদার, হ্যাঁ মানে কত মার খাওয়া, কত বকুনি খাওয়া বা কত পরীক্ষায় ভালো করলে একটা নতুন সাইকেল পাওয়া যাবে, এবং সাইকেল শেখার জন্য প্রথমে সেই সেকেন্ড হ্যান্ড সাইকেল, তারপর কোনো রকমে বাবা মায়ের সে যেন দয়া হলে তবে একটা নতুন সাইকেল, আর সেই নতুন সাইকেল আসার পর সেই সাইকেলকে বিছানায় নিয়ে পারলে শুয়ে পড়া হয়, এই রকম একটা ফিলিংস, এই ছোটোবেলার ফিলিংসটা, এইগুলো অঙ্কিতার অরিজিৎ আজ জানতে চাইছে 9903655992 তে। কারণ সাইকেল কিছু মানুষের মানে অ্যাটলিস্ট আমাদের আগের জেনারেশনের, তারা তাদেরকে আমরা দেখেছি যে অনেক বয়স পর্যন্ত তারা সাইকেল চালায়,
2: মানে আমার বাবা ইভেন এখনো সাইকেল চালায়
1: একদম। কিন্তু এই জেনারেশনে আমরা মোটামুটি ওই ব্যাপারটা 14-15-16-17 পরে সাইকেলটা হাওয়া হয়ে যাচ্ছে, ফ্যানিশ হয়ে যাচ্ছে মোটামুটি করে, তখন আস্তে আস্তে বাইক স্কুটিটা আমাদের হাতে চলে আসছে। কিন্তু এই যে 17-18 ম্যাক্সিমাম কি 20 পর্যন্ত এই যে সাইকেল থাকা, সেখানে বন্ধু, নতুন বান্ধবী, কিংবা এই প্রচন্ড একটা স্যারের কাছে ঝাড় খেয়েছি সাইকেল নিয়ে একটুখানি গঙ্গার পাড়ে চলে যাওয়া, এত কিছু একটা সাইকেল সত্যি সত্যি আমাদের জানে। তো সেই তোমার ফিলিংসটা, তোমার সাইকেল তোমার কি কি জানে সেটা আমাদেরকে জানাও।
2: আর আমাদের কাছে অলরেডি শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল থেকে লিখে পাঠিয়েছে, শুভ বিকেল দিদি ভাই ও দাদা ভাই,

0: তোমাদের শুনছি, কিন্তু কি করে এলে, কেমন আছো, মানে আমরা কি করে আসবো,
1: কিছু হয়েছে কলকাতায়?
0: আমরা কি আজকে সাইকেলে চড়ে আসবো তুমি ভাবছিলে?
1: ওকে ফাইন, আমিও এসেছি একটা উড়ন্ত বাইকে, আর ও এসছে উড়ন্ত মেট্রো করে নাকি?
0: তুমি, আমি উড়ন্ত মেট্রোতে না এলেও রানিং মেট্রোতে এসেছি, দুরন্ত মেট্রোতে এসেছি। উড়ন্ত বলো না, তাহলে দেখা গেল মেট্রো আকাশ দিয়ে উঠছে, এটা ভাবলে কলকাতা শহর কেমন কেমন হয়ে যাবে। আর তার সঙ্গে এই যখন বাইসাইকেল নিয়ে আড্ডা চলছে আর কি, বাইসাইকেল নিয়ে আমার একটা মানে টপ সিক্রেট বলার আছে। সিক্রেটটা বলার পর আমি জানি না অরিজিৎ আমার দিকে কি এক্সপ্রেশনে তাকাবে, তাই আমি ঘড়ির কাটার দিকে তাকিয়েছি, স্টুডিও ক্লক দেখছি, আমি তোমাদের কথা ভাবছি, মিউজিক ভাবছি, কিন্তু বাকিটা কিছু বলতে চাইছি না। আসলে আমি না কোনোদিন বাইসাইকেল চালাতে শিখিনি। আমার সঙ্গে তুমি একটু আগে বিগবির কথা বলছিলাম, বিগবির ছেলে কেন বাদ পড়ে যাবে, বিগবির ছেলে অভিষেক স্যার আমাদের সেই টল বয় বলবো, এখন টল ম্যান, টল মানে কি বলবো, বুড়ো হতে যাচ্ছেন, অত বয়সে ঢুকতে হবে না, কিন্তু ওই বয়সের মাঝে মাঝে বলতে যাচ্ছি তখন সে প্রেম সেজেছিল, তারপরে দেখা গেল প্রেম সাইকেল চালাতে পারে না, আর সেখানে দাঁড়িয়ে আমার মতো
1: সে প্রেম চলে গেছিল।
0: হ্যাঁ অবশ্যই চলে গেছে, ম্যায় প্রেম কি দিওয়ানি হু, এটা করে দুজন প্রেম এক্সচেঞ্জ হয়ে গেছিল, কারণ ওই পাশে ঋতিক রোশন ছিলেন। তো তো করিনা কাপুর অবভিয়াসলি মানে তাকে ছাড়া আর কিছু ভাবতেই পারেনি।
2: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা। অঙ্কিতা অরিজিতের সঙ্গে তুমি রয়েছো 9903652999 তোমার প্রচুর মেসেজ আছে, সেই মেসেজে কোথাও তুমি লিখছো যে তোমার সঙ্গে সেই বাইসাইকেলের অভিজ্ঞতা কি, আবার তার সঙ্গে সঙ্গে কোথাও তুমি লিখছো আমাদের ছড়া কাটিং এর ছড়ার বাকি অংশটা, মানে আমাদের ছড়া কাটিং এ একটা লাইন দেওয়া ছিল যে সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটবেলার কথা।
2: অসীম ঘোষ নলপুর থেকে লিখে বাড়িয়েছে, সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটবেলার কথা, সেই চঞ্চলতার দিনগুলো যে বারে বারে স্মৃতিকে দেয় ব্যথা।
1: আহারে ভালো মিলিয়েছো, ভালো মিলিয়েছো।
2: তাহলে তুমি এরকম আহারে বলবে, মানে ব্যথা শুনলে পরে ব্যথার সঙ্গে একটা আহারে যুক্ত হয়ে যায় না, কোমরে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, না না এত ব্যথায় যেতে হবে না, প্রেমের ছ্যাঁকা সামলাতে সামলাতে আমরা অনেকটা এগিয়ে গেছি, মানে আজকে আমরা প্রেমের ছ্যাঁকা সামলাচ্ছি না, কিন্তু সাইকেলের সঙ্গে তো প্রেম কোথাও গিয়ে জড়িত,
1: জড়িত,
2: মানে ধরো সাইকেল মানে আমার কাছে আজকে প্রচন্ড সকাল থেকে মনে পড়ছিল আমি তোমার চোখের কালো চাই, এটাও মনে পড়ছিল। হ্যাঁ, কিংবা তোমার মনে পড়তে পারে 90s এর সেই

0: গানটা, যে গানটাকে কি বলবো আমরা সবাই চিনি একটা স্পেশাল নাম দিয়ে, কিন্তু যিনি গিয়েছেন তিনি আমাদের নচিকেতা চক্রবর্তী। আহা হা, একবার কি আমরা নাইনটিজে ফিরে যাবো?
1: শোনো, নাইনটিজে তো ফিরবই, তার আগে এই যখন সাইকেল নিয়ে তুমি যখন সেই নস্টালজিয়া থেকে একটা টুক করে টুসকি মেরেই দিলে, তখন দুটো জাস্ট কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে নাইনটিজের ওই সময় মানে আমাদের যখন একটু হালকা করে সাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরছি যখন লেট নাইনটিজ, তখন না সাইকেলে আবার সামনে রডটার সঙ্গে পেছনে একটা ক্যারিয়ার থাকতো।
0: আচ্ছা,
1: সেই ক্যারিয়ারে অনেকে আবার মানে আমি যেমন ক্যারিয়ারে কেউ বসলে আমার চালাতে পারতাম না, ক্যামেরা ডিসব্যালেন্স হতো, কিন্তু সামনেটা ঠিক ছিল। ওইখানে যদি কখনো কোনোদিন কোনো বান্ধবী হয়তো বলেছে এই মোড়টা অব্দি ছেড়ে দিবি, ও কিছু না বুঝে বলেছিল, বিশ্বাস করো।
0: তুমি এরকম কটা সাইকেল প্রেম করেছো একটু বলো।
1: শোনো, সাইকেল প্রেম আমার আছে, তিন চারটা কেস আছে, কিন্তু ঘটনা হচ্ছে এইটাতে আমি মারাত্মক রকমের কেস খেয়ে গেছিলাম। আমি ভাবলাম আমার সাইকেলে যাবে বলে ভেবেছে মানে আমি মোটামুটি সমস্ত হয়ে ফেলেছি, যে প্রেম হয়ে গেছে, যা যা মানে ওই ছোট বয়সে যা যা ভাবা,
0: মানে তোমাকে লিখতে দিয়েছিল শুধুমাত্র আমি, তুমি আমরা থেকে শুরু করে মধ্যপ্রদেশ, ইউপি, বিহার সব ঘুরে ফেলেছো,
1: সমস্ত ঘুরে ফেলেছি। তারপর কি, ওই যে মোড়ে নেমে চলে গেল, কোনোদিন আমার দিকে ফিরেও তাকালো না।
0: মানে মোড়ে নেমে ও ভি মুড় গেয়া, হ্যাঁ এসা হো গেয়া, ঠিক হ্যায় কোই বাত নেই হ্যায় এরকমই। আমি আমি নীলাঞ্জনায় যাচ্ছি না, তুমি যখন বললে নাইনটিজে পরে ফিরবো, তখন আমার মনে পড়ে গেল যে নাইনটিজে যাচ্ছি না আমরা, মোটামুটি 2000-এর কোটায় গিয়ে একটা খুব চঞ্চল মেয়ে ওই ধোকার ডাল না খেয়ে কিরকম ভাবে নীরব হয়ে গেছিল। হ্যাঁ, ওই যে তুমি বললে যেহেতু আমার মনে পড়ে গেল, তো সেই শান্ত ছেলেটা আবার যখন চঞ্চল হয়ে গেল, সেই কিসটা নিয়ে চলে যাচ্ছি। এখানেও সাইকেল ছিল একটু ভেবে দেখো, মনে করো, ইয়েস জব we made

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এক্স্যাক্টলি, মানে ওই মর্জি তেরি আয় না এটাই আমি বলতে চাই আর কি। মানে কাকে বলতে চাই? বলতে চাই যে বৃষ্টিকে, যে তুমি প্লিজ এসো। অনেক রিকোয়েস্ট করছি আর পারা যাচ্ছে না। 47 degrees সিমস লাইক, আর তারপরে বলে চলে হঠাৎ করে 45 degrees। কোনোদিন টেম্পারেচার, কোনোদিন হ্যাঁ হ্যাঁ করে জিভ বের করে মনে হচ্ছে ঘামের মধ্যে একটু বৃষ্টি আয় বৃষ্টি আয় বলে চেঁচাই।
3: কিন্তু আপনি যদি ভাবেন, হ্যাঁ ওকে কেন থামালাম জানেন, আপনি যদি ভাবেন যে একটা সুখবর দিতে চলেছে কলকাতায় বৃষ্টি,
2: একটুখানি সেফ থাকার চেষ্টা করো। আপাতত 40-50 kilometers পার আওয়ার বেগে আসতে চলেছে মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জায়গায়। তো মানে আমাদের কলকাতা থেকে অনেক দূরে, কিন্তু যারা মুর্শিদাবাদ নদিয়ায় বসে শুনছো আর কি, তাদেরকে বলছি 4:32 সময় থেকে মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে বিশাল ঝড় বৃষ্টি হতে চলেছে। তাই একটু সেফ থাকো আর বাড়িতে বসে না হয় আর কি, মানে একটা
3: সুখিয়ে শোনো, মুড়ি চপ খাও, চারধারে যা খবর টবর রয়েছে সেই সমস্ত দেখতে থাকো, নয় দুঃখ পাবে নয় আনন্দ পাবে। কিন্তু ঘটনা হচ্ছে 9903650992 তে তোমার মেসেজ রয়েছে ছড়া কাটিংয়ে। আমরা আরেকবার একটুখানি লাইনটা বলে দিই যে সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটবেলার কথা, সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটবেলার কথা। এই নিয়ে কি লেখা আছে?
2: এরপরে লেখা আছে যে সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটবেলার কথা।

0: এই ওয়েদার রে, এবং সারা বছর সবার স্বাস্থ্য ভালো থাকুক, এটাই রইল আমার আশা। রণজিৎ সিঙ্গুর থেকে, তুমি না ওই গরমে, সিঙ্গুর থেকে রণজিৎ দাস
1: মানে, এটা তুমি না, তুমি আমাকে খুব কষ্ট দিলে জানো তো, খুব ব্যথা পেলাম,
0: মানে অন্য লেভেলের,
1: মানে সাইকেলের সঙ্গে বছর গরম, আশা ব্যথা নিরাশা যাই হোক,
0: যখন তুমি এত

0: আগে ওই ছড়া কাটিংটা যেটা বলছিলাম আর কি, যারা যারা লিখে ফেলেছো তাদেরকে আর লিখতে হবে না, যারা লেখনি বা টিউন করতে, জাস্ট এক্ষুনি টিউন করলে এই ভাবছো এই মিস করে গেলাম না, তাদেরকে বলবো যে একদম মিস করোনি, কারণ অরিজিত আর অঙ্কিতা তোমার সঙ্গে রয়েছে ক্যাফে কলকাতায়। ফার্স্ট আওয়ার অলমোস্ট শেষ হতে চলেছে, কিন্তু তার মাঝে তোমার কবিত্ব ফলানোর সুযোগটা কিন্তু শেষ হয়ে যায়নি, সেখানে তুমি একটু বলে দাও কবিত্বটা কোথায় ফলাবে, কিভাবে ফলাবে।
1: দেখো আমরা একটা দুজনের মানে লাইন বের করেছি, এবার বাকিটা লেখার দায়িত্ব তোমার। তবে এটুকু বলতে পারি যে লাইনের সঙ্গে সামঞ্জস্য বাকিটা মিলিয়ে ভাই। হ্যাঁ, সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটবেলার কথা, সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটবেলার কথা।
0: আর বাকিটা ওই সাইকেল নিয়ে তুমি নাচতে নাচতে ওই বর্ষা আসছে এই আনন্দে একটু লাফাও, আর ফিরে আসছে ঠিক 5:02 একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পরিষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে। দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল ছাড়াও হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধ মন্ত্রক এবং কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক যৌথভাবে চলতি মাসের 5 তারিখে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সামুদ্রিক খাদ্য রপ্তানি সংক্রান্ত 2 দিনব্যাপী এক জাতীয় কর্মশালার আয়োজন করতে চলেছে। অন্ধ্রপ্রদেশ সরকারের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হল সব রাজ্য এবং অংশীদারদের সহযোগিতায় ভারতের সামুদ্রিক খাদ্য রপ্তানি ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা। অনুষ্ঠানে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, মৎস্য পশুপালন ও দুগ্ধমন্ত্রী রাজীব রঞ্জন সিং, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরা উপস্থিত থাকবেন। শ্রীলঙ্কার পরিকাঠামো ও শক্তিক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলি বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলিকে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। নির্বাচন কমিশন আজ নতুন দিল্লিতে নির্বাচনী প্রক্রিয়া এবং প্রচারে সংবাদ মাধ্যমের অনুশীলন ও উদ্ভাবন সংক্রান্ত 2 দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। এই সম্মেলনে সংবাদ মাধ্যমে প্রচারের প্রধান সমস্যা যেমন ভুয়ো তথ্য প্রচার এবং AI নির্মিত ডিপফেক সহ অন্যান্য সমস্যার উপর আলোকপাত করা হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রায় $12,000 কোটি মার্কিন ডলার মূল্যের সোনা বিক্রি করে থাকতে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল, সরকার তা খণ্ডন করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট ওই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে খারিজ করেছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। কার সঙ্গে শুনছো? আরে ভাই কে আছে? হ্যাঁ অঙ্কিতা আছে, অরিজিৎ আছে তোমার সঙ্গে। হ্যাঁ শুনছো 107 FM রেইনবো কলকাতায়। আর এই ক্যাফে কলকাতায় প্রায় আমরা ধরো 1 ঘন্টা 8 মিনিট মতো তো শো হয়ে গেছে। তো যেটা স্বাভাবিক সেটা হচ্ছে দুজনেরই হালকা হালকা একটু খিদে পেয়েছে। তো আমরা একটুখানি অফ এয়ারে ভাবছিলাম যে আফটার শো কি খাওয়া দাওয়া করা যেতে পারে।
2: মানে আমরা নিউজ ব্রেকের মাঝে খাওয়ার একটা প্ল্যান করছিলাম, কিন্তু দেখলাম হবে না। মানে খাওয়াটা তো বাঙালির কাছে একটা অন্যরকম বিষয়। যখন তুমি খাওয়ার কথা বললে, তাহলে আজকে একটু ফুড ফান্ডা হয়ে যাক নাকি? দেখো তুমি মানে ওই বেগুনি ফুলুরি আলুর চপ সন্ধ্যেবেলা মশলাপাতি এগুলো তো খেয়ে অভ্যস্ত। আমি তোমাকে একটুখানি অন্যরকম খাবার বলতে চাই।
1: বলো,
2: গ্রীষ্মকাল মানেই তোমার কাছে কি? কোন একটা ফল বা কিছু বললে?
1: ফল হলে আম আর লিচু। আর আর কি চাইছো বলো?
2: আমি তো আম নিয়ে চলে এসেছি অলরেডি। কিন্তু হ্যাঁ, মানে পাকা আম দিয়ে না, আমি বলবো কাঁচা আমের চপ খেয়েছো কখনো?
1: চপ?
2: ইয়েস, এটাই আমি তোমাকে বলতে চাইছি তখন থেকে। আর তোমাকে বলতে চাইছি মানে হ্যাঁ 9903659992 ওপারে যে তুমি বসে রয়েছো তাকে বলতে চাইছি যে আমের চপ বানানোর জন্য মোটামুটি কাঁচা আম, জিরে গুঁড়ো, গোটা জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এই বাদাম গুঁড়ো, আরও কিছু যদি তুমি দিতে চাও। দেখো সব কিছুতে কাজু বাদামটা তুমি দিয়ে দিও না, দিলেও মন্দ নেই, তুমি এক্সপেরিমেন্ট করতেই পারো। কিন্তু এগুলো দিয়ে বাকি ওই নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, আলু সিদ্ধ, এই সমস্ত দিয়ে ভালো করে মেখে তারপরে বেসন দিয়ে যেরকম চপ বানায় কি সর্ষের তেলে গরম গরম ভেজে ফেলো, তো দেখো বেশ অন্যরকম লাগবে। এবার তুমি কালকে এসে তুমি বলতে পারো কাঁচা আম এবং চিংড়ির চপ, মানে চিংড়ি কাঁচা আমের চপ, এরকম একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। গরমকাল এমনি মাথা বিগড়ে যাচ্ছে, জিভটা না বিগড়ে গেলেই হলো।
1: হ্যাঁ, এবং এই যে 30 সেকেন্ড আমি কোনো কথা বলিনি তার একটাই কারণ, আমার সঙ্গে রান্নাঘরের কোনো সম্পর্ক নেই।
2: তুমি খেতে ভালোবাসো কিন্তু তুমি খাওয়াতে, মানে রান্নাবাড়ি করে
1: ভালোবাসি, রান্না করতে,
2: রান্না করতে একদম ভালো লাগে না। মানে কেন? ও পারো না, সেটা তুমি কোনোদিন ট্রাই করোনি তাই জন্য।
1: ওর খুব একটা খুব ইন্টারেস্ট পাইনি, কিন্তু ঘটনা হচ্ছে যে টেস্ট করতে খুব ভালো পারি, মানে টেস্ট বাডটা ভালো।
2: ওটা তো আমি বুঝতেই পারছি যে তুমি ভালো করে ওই সমস্ত টেস্ট করতে পারো, এইটা বলার কারণটা হচ্ছে যদি একদিন রান্না করে খাওয়াই আর কি। হ্যাঁ নিশ্চয়ই রান্না করে খাওয়াবো, কিন্তু তোমাকে আমি রান্না করাটাও শেখাবো আমি ভাবছি। হ্যাঁ অতীতে প্রমাণিত, এবং সেটা কিন্তু ভালো হয়েছিল। হ্যাঁ
1: ইয়েস,
2: চিংড়ি বললাম বলে আর একটু মনে পড়ে গেল। যাই হোক, আমরা কাঁচা আমের চপে ছিলাম। তো তরকারি বানানোর ওই পদ্ধতি তুমি জানো, খোসা ছাড়িয়ে আর কি কাঁচা আমটাকে যেভাবে আর কি মিক্সিতে তুমি গ্রাইন্ড করতে পারো বা টুকরো টুকরো করে কেটে নিতে পারো। তারপর ওভেনের কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে সেটা হালকা একটু গোটা জিরা ফোড়ন দিয়ে তুমি ভেজে নিতে পারো। কিছুক্ষণ নাড়াচাড়ার পর ওই আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, বাদাম গুঁড়ো, এই সমস্ত দিয়ে আর কি তরকারিটা মিক্স করে ফেললে তারপরে যেরকম সিঙাড়া তৈরি হয় বা যেরকম চপ তৈরি হয় সেইভাবে গরমা গরম তেলে তুমি ভেজে বাড়িতে সার্ভ করে একবার খেয়ে রেখো। তারপরে বললাম না জিভে জল চলে এসেছে।
1: যাকে ছেড়ে দাও বুঝলে,
2: কেন
1: গান দাও, খুব বাজে ব্যাপার হয়ে গেল।
2: কি কি কি বাজে ব্যাপার হয়ে গেল?
1: বাজে ব্যাপার না, এটা বাচ্চা ছেলে দুটো ছেলে মেয়ে শো করছে, খিদে পেয়ে গেল, পাঁচটা বেজে গেছে।
2: ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি এইভাবে কিছু শোনাতে চাইছি না আপাতত, না হয় তুমি মনের একটা সাধনাই করো এইভাবে।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। অঙ্কিতা রয়েছে তোমার সঙ্গে, রয়েছে ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, আর সঙ্গে রয়েছে আমাদের ছড়া কাটিং এর প্রথম লাইনটা, মানে সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটবেলার কথা। আজকের ছড়া কাটিং এর আমাদের ফার্স্ট লাইন, সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটবেলার কথা। আর সেইখানে বাকি দুটো তিনটে লাইন মিলিয়ে আমাদেরকে পাঠিয়েছে সুভাষ চক্রবর্তী ফ্রম উত্তর বাওয়ালি। লিখেছে, সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটবেলার কথা, সাইকেল থেকে পড়ে গিয়ে পেয়েছি কত চোট।

0: ব্যথা অ্যাবসলিউটলি আমরা এই জায়গাটাকে ধরবার চেষ্টা করছি।
1: এই সবাই বলতো না যে সাইকেল চালাতে গেলে তো পড়তে হবে, কেটে ছুড়ে না গেলে কি করে চালাবে,
0: সাইকেল ক্যাজুয়াল না ব্যাপারটা, ব্যাপার
1: মানে মার খাওয়া আর সাইকেল চালাতে গিয়ে পড়ে
0: যাওয়া ছুড়ে যাওয়া এটা না নরমাল ব্যাপার। বানপুর নদিয়া থেকে আমাদেরকে রজত বিশ্বাস হোয়াটসঅ্যাপ করছে, ও দেখছে যে সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটবেলার কথা, পড়ে গেলেও মজা তখন লাগতো না কোনো ব্যথা, কেয়া বাদ। দুজনের মেসেজটা মোটামুটি একই রকম, কিন্তু এই যে দুটো মেসেজকে জাস্ট অন্যভাবে নেওয়া, মানে একজন যেহেতু সুভাষদা সেই পুরনো দিনের কথা মনে পড়ছে, আরও পুরনো দিনের কথাটাকে খুব পজিটিভ হইতে মনে পড়ছে, দারুণ লাগলো। আচ্ছা নেক্সট একটা মেসেজে যাই, সোহিনী কর্মকার ফ্রম গলফগ্রিন যাদবপুর লিখছে, সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটোবেলার কথা, সাইকেলকে সাইকেলই যে নিয়ে যেত স্কুলে বৃষ্টি ভেজা বিকেলে, সাইকেলই যে একমাত্র সখা। ও এখনকার মধ্যে এটাই বেস্ট বেস্ট।
1: এই যে তুমি বেস্ট বেস্ট বেস্ট বলে এত লাফাচ্ছ, মানে আমি তারপরে ভাবছি যে এই সাইকেলের সঙ্গে যে ছোটখাটো ব্যথার কথা বলেছে, বড় দুঃখ বড় ব্যথার কথা কেউ কেন বলছে না? এই যে বড় দুঃখ ছোটবেলাকার কথা মনে ছিল, এই প্রেমটা হয়েছিল সে আমার কাছে আর ফিরে এলো না, নীলাঞ্জনার গল্প বলবে কোথায়, এই সমস্ত বলবে না, বলছে না। কিন্তু আমি তখন ভাবছি যে আমি একটা নীলাঞ্জনার গল্প বলে দিই,
0: আমাদের একটু নীলাঞ্জনাটা না এলে না এই হাঁটু ব্যথা থেকে ব্যাপারটা বুক অব্দি, মানে ওই মন অব্দি হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে না। এইটার পরই আমি মানে তোমাকে হলপ করে বলতে পারি, এক্ষুনি 101 মেসেজ আমাদের কাছে আসবে যে সাইকেলের সঙ্গে কত প্রেম গড়ার প্রেম ভাঙার গল্প রয়েছে।
1: এক্স্যাক্টলি, বিকেল কিংবা সকাল সেই প্রথম প্রেম নীলাঞ্জনা। আমি জানি শুধু অরিজিৎ নয়, আরও অনেকেই মানে তোমরা ভাসবে এখন, ঘড়ির কাঁটা বলছে 5:18 আর তারপরে 5:37, তারপর আবার ফিরে আসবো।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ মানে গুলাবো সিতাবো যাই বলো, আজকে কিন্তু মোদ্দা কথা আমরা বাইসাইকেল নিয়ে গল্প করছিলাম। আর বাইসাইকেল মানে কোথাও গিয়ে ছেলেবেলা, কোথাও গিয়ে দুষ্টুমি, কোথাও গিয়ে অনেক বন্ধুদের সঙ্গে একটা মানে কি বলবো এই দেখে নেবো ব্যাপারটা চলে না ছোটোবেলায়, এই তুই আবার পাড়ায় আসবি না, মানে হ্যাঁ ওই রঞ্জনা আমি আর আসবো না টাইপের কেসও হয়ে থাকে অনেক সময়। তারপর নীলাঞ্জনার কথা বললাম, এত কিছুর পর গিয়ে তোমার কবিত্ব ফলানোর জায়গাটা তো আরেকবার বলতেই হবে, মানে যাতে করে তুমি তোমার প্রতিভার বিকাশ করে দিয়ে জানি যে উগড়ে ফেলো আর কি, মানে যতদিন ধরে তুমি চেপে রাখো এইভাবে, যখনই অরিজিৎ অঙ্কিতা বা যে কেউ আমরা যখন এসে একটা ছড়া কাটিং দিই তুমি হবো না, আজকে আমি প্রমাণ করেই ছাড়বো যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি ছোটবেলার থেকে খুব মেনে এসেছি।
2: অ্যাবসলিউটলি। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের এই কবিত্বর সঙ্গে সঙ্গে একটা ঔপন্যাসিকের ব্যাপার স্যাপারও চলে আসছে, কারণ আমি হোয়াটসঅ্যাপের দিকে যা তাকিয়ে বুঝতে পারছি সেই যে আমি বলেছিলাম মানে ধরো ছড়া কাটিংয়ে তো ওই লাইনটা আমরা দিয়েইছি, সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটোবেলার কথা, এটার পরের লাইন যোগ করে তুমি ছড়া কাটিংয়ে পাঠাচ্ছ, তার সঙ্গে সঙ্গে এই সাইকেল নিয়ে তোমার কাছে এক্সপিরিয়েন্স, একটা সাইকেল আর তুমি এই দুটো মানে সেই সাইকেলটা তোমার কত কি জানে, কত কিছুর সাক্ষী, এই সমস্ত কিছু তুমি লিখে পাঠাচ্ছ আমাদেরকে 9903659992। তার সেখানে সৌগত ব্যানার্জি ফ্রম বেহালা কলকাতা থেকে আমাদেরকে টেক্সট করেছে,
1: কিন্তু তিনি কবিত্ব ফলাতে গিয়ে কবিতার মানে কেটে বাদ দিয়ে মানে তুমি এত সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটবেলার কথা এত কিছু বলেছিলে, সে বলে দিয়েছে সাইকেল মানে আমার প্রথম প্রেমের গল্প, সে কি মধুর স্বপ্ন, কবিতার থেকে পুরো অন্য ট্র্যাকে চলে গেছেন এবং বলে
2: দিয়েছে সাইকেলের সঙ্গে এটাই সবচেয়ে বড় কথা,
1: এবং বলেছেন পড়ে গিয়েও হাত পা ছড়েছে কিন্তু সেই পুরনো দিনের প্রেমের গল্পটা মনে পড়ে আর কি।
2: পাগলা পাগলা পাগলা তুমি চালিয়ে যাও, হ্যাঁ মানে এইভাবেই ব্যাট করো, ফাটিয়ে দিয়েছো। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের এটা ছোট্ট করে একটা বিয়ে ছিল,
1: হ্যাঁ ওই ছোট্ট করে এটাতেই যাবো আর কি, ইয়ের পরে আবার তোমাকে একটা মিষ্টি ভাবে আজকের যে আমাদের তিনেককে তিন সেটা তোমাকে শোনাবো, কারণ এটা শুনে তুমি আজকে মানে ফাটিয়ে কি বলবো মানে তুমি ভাবতে পারবে না, একদিকে গরম, তারপরে তুমি গরম থেকে ছুটি কাটাতে অন্য কোথাও যেতে চাইছো, এবং তারপরে আবার তোমাকে বলবো প্লিজ বি কেয়ারফুল, এই গরমে বেশি করে জল খাও এবং নিজেকে যতটা পারো হাইড্রেটেড রাখো।
2: আচ্ছা তার মানে দুটো বিষয় তোমাকে জানিয়ে দিই, এখন একটা ছোট্ট করে বিজ্ঞাপন বেরোতি, তারপর তিনেককে তিন, তারপর অঙ্কিতা আর অরিজিৎ তোমার সঙ্গে ফিরছে, আর বাকি যা যা ছিল সব তো থাকছেই ক্যাফে কলকাতায়।
3: জানো আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
4: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
3: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবো তে।

0: এই যে দিল হারা দিল হারা করতে করতে চলে এলাম আর কি, মানে হ্যাঁ আমার দিল তোমার কাছে হারা হয়ে গেছে, আর অরিজিতের দিলও তোমার কাছে হারা হয়ে গেছে। মোটামুটি আর 40-45 মিনিট হাতে গুনে আমরা পাবো হয়তো, আর তার মধ্যে আমাদের আড্ডা চলছে ছড়া কাটিং নিয়ে, এবং আজকে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। তো অরিজিত আর অঙ্কিতা তোমার কাছে কিছু আপডেট রেখেছিল। সৌগত ব্যানার্জি জাস্ট একটু আগে যখন কবিতাটাকে একটুখানি কেটে ছুটে বাদ দিয়ে ওটি করে ফেলেছিলেন, তারপরে আবার সুন্দর করে ছড়া কাটিং করে পাঠিয়েছেন। সাইকেল মানেই মনে পড়ে সেই পুরনো দিনের কথা, স্মৃতির পাতায় জমা হয়ে আছে কত না ব্যাকুলতা। আহা, থ্যাংক ইউ সো মাচ। এবার তারপরে আমাদের কাছে মাধাই দাসের মেসেজ চলে এসছে। অরিজিৎ অনেকক্ষণ ধরে চুপ করে আছে, অরিজিৎ ভাবছে কিছু একটা বলবে আর কি।
1: না আমি কিছু বলবো না, আমি শুধু এখন বাইসাইকেল গুলো তুমি যেটা পড়ছো সেগুলো শুনছি।
0: আচ্ছা, মানে কবি সৃষ্টি করেছিলেন প্রথম লাইন, তারপরে
1: কোন কবি?
0: তুমি তুমি তুমি
1: ও আচ্ছা।
0: এই প্রথম লাইন সৃষ্টির পরে দ্বিতীয় লাইনগুলো ঠিকঠাক পরীক্ষায় পাশ করলো কিনা সেটা দেখছেন আর কি, গম্ভীরভাবে টিচারের মতো, মানে
1: চেক করতে হবে না?
0: হ্যাঁ, একজন লিখেছেন, তপ্ত দহনের বিকেলে ঠান্ডা শরবতের মিষ্টি শুভেচ্ছা জানালা। এই তো বুঝে গেছি আজ প্রচন্ড গরম, কিন্তু ক্যাফে কলকাতার শুরুটা খুব সুন্দর। এবার ছড়া কাটিং এ আসি। এই মাথাইদা লিখলে পরে এই যে এতগুলো বিশেষণ দেন তখন ঠিক বুঝে যায় এরা মাথাইদা লিখে
1: মিষ্টি করে লেখে তো।
0: হ্যাঁ, এবার আজ বাইসাইকেল দিবস স্মরণে ছড়া কাটিং। আচ্ছা, সময় উপযোগী। সাইকেল মানে মনে পড়ে সেই ছোটবেলার কথা, ছোটবেলায় সাইকেল চালানো শিখতে গিয়ে পড়ে গিয়েছিলাম খালে, ভেঙেছিল হাত, লেগেছিল খুব, পেয়েছিলাম ভীষণ ব্যথা। কথা মাধাই দাস, বহরু ঘোষপাড়া থেকে।
1: মানে ব্যথা দুটোই মাধাই দাস।
0: হ্যাঁ, মানে আসলে কথাটাকে কোথাও একটা বসাতে চেয়েছিলেন আমার মনে হচ্ছে, সেটা মানে
1: হলেই হলো,
0: বসবো বসবো করছিল কিন্তু বসতে পারেনি।
1: কিন্তু ঘটনা হচ্ছে এই যে ছোটবেলায় খালে যেটা পড়ে গেছিল মাধাইদা, এটা বেশ গন্ডগোলের বিষয়।
0: হ্যাঁ, মানে ওই খালে পড়ে যাওয়া, তারপরে কেটে ছুঁড়ে একদম যাচ্ছে তাই হয়ে যাওয়া, ওই যন্ত্রণাটা বেশ গন্ডগোলের। না
1: ওই একবার প্রোগ্রাম করতে যাচ্ছিলাম বর্ধমানের কোনো একটা ইন্টেরিয়ারে বুঝলে, তখন স্পেসিফিক্যালি টাটা সুমো হচ্ছে সবাই ওই গাড়িতে করে প্রোগ্রাম করতে যেত।
0: আচ্ছা,
1: বেশ কয়েক বছর আগের কথা, তখন আমি পুচকে একটা ব্যান্ডের সঙ্গে গেছি কো ভোকালিস্ট হিসেবে। হ্যাঁ, তারা সব গাইবে, আমি একটা দুটো গানের মাঝখানে মাঝখানে একটা করে লাইন ডাবল গাওয়ার জন্য, কোরাস গাওয়ার জন্য গেছি।
0: ওকে,
1: যাওয়াটা ইম্পর্টেন্ট। তো ওইখানে বর্ধমানের একটা আলের মধ্যে দাঁড়িয়ে আমরা জিজ্ঞেস করেছি, মানে গাড়িটা দাঁড়ানোর পর ওখানে আর কোনো জায়গা নেই, ঠিক আছে,
0: মানে কি জায়গা নেই,
1: দুটো ধারে আর কোনো জায়গা নেই, গাড়িটা আলটায় দাঁড়ানোর পরে আর দুটো ধারে কোনো তেমন কোনো জায়গা নেই। তো আমরা জিজ্ঞেস করছি যে ওই জায়গাটা কোথায়, তার মোটামুটি এক ঘন্টা আগে থেকে শুনছি আর 2 মিনিট।
0: আচ্ছা,
1: সেটা এক ঘন্টাতে এসে পৌঁছয়নি। এইবারে যেটা ঘটনা সেটা হচ্ছে এই যে আমরা দাঁড়িয়ে আছি গাড়িটা নিয়ে, উল্টো দিক থেকে একজন সাইকেল নিয়ে আসছে, তার বয়স মোটামুটি ধরে নাও ওই 50-55 ওই সময়, এবং তার মুখে অনাবিল একটা হাসি। তিনি আমাদের দেখে তার কেন তো হাসি পেয়েছে আমরা আমি আমি জানি না, তখন বুঝতে পারি,
0: মানে এটা কি ভৌতিক কাণ্ড কিছু হতে যাচ্ছে?
1: কোনো ভৌতিক কাণ্ড নয়, তিনি হেঁটে আসছেন, মানে সাইকেল চালিয়ে আসছেন, আস্তে আস্তে আস্তে আস্তে দেখে আসছেন আমাদের দিক থেকে। ওই তখন না গাড়ির সামনে ওই আলো ফালোর ওখানে একটা করে বাম্পার থাকতো, মানে আর একটু এগিয়ে গিয়ে কিছু রডফড ওরকম লাগানো থাকতো আর কি।
0: আচ্ছা,
1: সেটা শুধু টাচ হলো, উনি হাসতে হাসতে উল্টে গিয়ে পড়ে গেলেন খালে, এবং চোখের সামনে দেখা। এবং সবচেয়ে বড় কথা, আমরা যদি ওরকম কখনো ধাক্কা লেগে খালে পড়ে যেতাম, মোটামুটি সেই গাড়ির লোক তুলে তাকে মানে ভুলভাল বলে তো সেই অন্ত রাখতাম না।
0: ঠিক,
1: উনি পড়বার আগেও হাসলেন, পড়ে গিয়েও হাসলেন।
0: এই লোকটা তো আমার মতো, মানে আমার যখন

0: কিন্তু চোর চুরি করতে এসে এবার আগের বার চুরি করে গেছিল, এবার না আমি ঠিক জেগে গেছিলাম, লোককে জাগিয়ে দিয়েছি বলে খুব, সে বলছে মানে মানে সে খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে যে মেয়েটা কি সুস্থ আছে, স্বাভাবিক আছে, এই ধরনের মনে করছে। বেসিক্যালি কিছু মানুষের যেটা হয়, আমি যেটুকু তোমার কথা শুনে বুঝলাম, আমার মতো কিছু পাবলিক যারা থাকে আর কি, তারা ওই বাইরের থেকে হাইড করতে করতে, যে আমার কষ্টটাও থাক আমার কাছে এবং খারাপ লাগাটাও থাক আমার কাছে, এই করতে করতে সে পকেটে পুড়তে থাকে এবং বাইরে শুধু হাসতেই থাকে। সে হাসতে হাসতে মানে দুঃখটাও ওই হেসে বলল এবং অনেকক্ষণ পরে গিয়ে কিন্তু ইনস্টলমেন্টে ব্যাপারটা বেরিয়ে আসবে। মানে ধরো এই ব্যথা লেগেছে, বাড়ি গিয়ে হয়তো সেন্সেশনটা ফিল হবে যে ব্যথা লেগেছে,
1: এত আমার দুঃখের দরকার নেই, অ্যাট লিস্ট পড়বার সময় তো লোকে কিছু একটা বলে তিনি পড়েও একটা হাসি। মানে আমার মনে হলো ট্রেনে না একটা সময় একজন বিক্রি করতেন নির্মলের ধূপ, তার মতো হাসছিল। যাই হোক, তুমি কি কিছু শোনাবে আমাদের?
0: হ্যাঁ আমি ডেফিনেটলি শোনাবো।
1: আমি তার আগে আমি একটুখানি, তুমি ওদিকে ঘাটাঘাটি করো, আমি এদিকে একটু ঘাটাঘাটি করি। প্রশান্ত ফ্রম জগৎবল্লভপুর,
0: না না না এইখানে এখানে তুমি আপাতত পজ হয়ে থাকো না, আমি যেহেতু তুমি এই লোকটার কথা বলেছো আর কি, সে পড়ে যাওয়ার পরে তো তারপরে আবার মনে হলো যে আমি তোমাকে কি গান শোনাতে পারি, কি গান শোনাতে পারি, তো আপাতত গায়া থেকে থাকলো তোমার জন্য এই।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ওয়েল, স্টুডিও ক্লক যা বলছে আর কি, একটা ছোট্ট নিউজ ব্রেকের সময় হয়ে গেছে। আর আপাতত যখন নিউজ ব্রেকের কথা হলো আর কি, তোমার আমার এই যে সানা নানার গল্পটা তো চলবেই। আর একটু আগে একজন প্রেমের দুঃখ ব্যথা সব কিছু লিখেছিল, প্রেম এখন হাইওয়ে চড়ে ইন্ডিয়া থেকে একটু বেরিয়ে গেছে, নাকি মাউন্ট এভারেস্টে উঠে গেছে, নাকি বাইসাইকেল করে বিশ্বভ্রমণ করছে, সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, তুমি না হয় শুনতে থাকো তানসেনের তানপুরা থেকে সোমলতার গাওয়া এই গানটা, ফিরে আসছে ঠিক ছটা দুয়ে।

0: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। উন্নয়নের কাজে রাজ্য সরকার শাসক বা বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকা এলাকায় কোনো বিভাজন করবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। নবান্ন সভাঘরে আজ কলকাতা, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার প্রশাসনিক আধিকারিক ও বিধানসভা কেন্দ্রের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তাৎপর্যপূর্ণভাবে নবান্নের বৈঠকে বিজেপি বিধায়কদের পাশাপাশি বিরোধী তৃণমূল কংগ্রেসের তিন জেলার 20 জন বিধায়ক উপস্থিত ছিলেন। এর মধ্যে প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, জাভেদ খান, নয়না ব্যানার্জি, কুণাল ঘোষ উল্লেখযোগ্য। রাজ্য সরকার চলতি সপ্তাহে মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করার সিদ্ধান্ত নিয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামী শুক্রবার শপথ নেওয়া নতুন 35 জন সদস্যকে তাদের দপ্তর বণ্টন করা হবে। প্রশাসনের দক্ষতা ও সময়ানুবর্তিতার লক্ষ্যে সরকারি অফিসে কর্মসংস্কৃতি গড়তে রাজ্য সরকার সব সরকারি দপ্তরে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে। অর্থ সচিব প্রভাত মিশ্রের তরফে জারি করা এক নির্দেশিকায় সকাল 10:15 থেকে 11:00 মধ্যে অফিসে উপস্থিত হলে তা লেট হিসেবে গণ্য করা হবে বলে জানানো হয়েছে। সকাল 11:00 পর উপস্থিতিকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। বিকেল 5:15 আগে অফিস ত্যাগ করলে আগাম প্রস্থান হিসেবে নথিভুক্ত করা হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। একই দিনে দেরিতে আসা এবং আগে চলে গেলে সেটাও অনুপস্থিত হিসেবে দেখা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রম এবং অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: বকুলতলার মেলায় তুমি পৌঁছে গেছো কিনা জানি না, কিন্তু আপাতত আমাদের বাংলার মেয়ে পথরেখা সিং স্টাইলিস্ট, তিনি মোটামুটিভাবে আমাদের কাছে

0: যেই বাংলার হয় না যে বিষ্ণুপুরী সিল্ক, এই সমস্ত যে খুব দামি দামি আমাদের কাছে শাড়ি, সেইগুলোকে পৌঁছে দিয়েছে একদম কান ফেস্টিভ্যালে এবং কানে কান পাতা যাচ্ছে।
1: অ্যাবসলিউটলি, মানে পত্রলেখা যেটা করেছে সেটা হ্যাটস অফ বলাই যায়, কারণ ও যখন কানে যাওয়ার সেই সুযোগটা পেয়েছে এবং সেখানে অবভিয়াসলি ও নিজের রুটকে ভুলে যায়নি, কারণ পত্রলেখার জন্ম বাঁকুড়ায়, যদিও তার সবকিছুই মুম্বাইতে, কিন্তু এই যে বাঁকুড়াকে ভুলে না যাওয়া, নিজের রুটকে ভুলে না যাওয়া এবং এটাকেই থিম করে নেওয়া কানেতে গিয়ে যে নিজের রুটকে ভাই ভুলবো না, সেটা করে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, আর যেটা করে দেখানোর বিষয় সেটা হচ্ছে আশেপাশে কিছু একটু ঝড় বৃষ্টির খবর রয়েছে, যদিও আমাদের আশেপাশে নয়।
0: এই দেখলে তো আমাকে বলতে দিল না, আমি বলতে যাচ্ছিলাম যে এই যে সুখবর দেবো তোমাকে বলেছিলাম, না না সেটা আমি বলবো। এই আরে দাঁড়ো, আমাদের সুখবর বলে এরকম ভ্রুকুটি ভঙ্গ করে তাকালে হয় না।
1: ভালো লাগছে না,
0: শোনো, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে, একটু আগে আমরা মুর্শিদাবাদ আর নদিয়ার কথা বলছিলাম, এখন এই সমস্ত জায়গায় মোটামুটি বিকেল ৫:১২ থেকে দু তিন ঘন্টার মধ্যে ৪০-৫০ কিলোমিটার বেগে পার আওয়ার আসতে চলেছে, মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর কি হতে চলেছে। সেই ঝড় বৃষ্টির মাঝে বীরভূমকে পার্টিকুলারলি আলাদা করে বলা হয়েছে, কারণ বীরভূমে আরো হয়তো ঘোরতরভাবে ব্যাপারটা ঘনিয়ে আসবে।
1: তো যারা আর কি অরেঞ্জ ওয়ার্নিং রয়েছে, আরেকটাতে ইয়েলো ওয়ার্নিং, তো অরেঞ্জটা কি সব বীরভূমে?
0: অরেঞ্জটা রয়েছে তোমার বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে, পশ্চিম বর্ধমানে, আবার সরি,
1: পশ্চিম বর্ধমান আর বীরভূম, এখানে যারা যারা রয়েছেন, যারা যারা সেখান থেকে আমাদেরকে শুনছেন, তাদের জন্য বলা যে যদি বাইরে থাকেন তাহলে যদি সম্ভব হয় তাহলে বাড়িতে একটু তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করুন, আর একটু সাবধানে থাকুন, গাছের তলায় বা এরকম কোনো জায়গায় দাঁড়াবেন না, কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এবং ঝোড়ো হাওয়া বইবে। তো একটুখানি সাবধানে থাকা, বৃষ্টি এনজয় করা, বিশ্বাস করুন কলকাতায় আমাদের সেই সৌভাগ্য।
0: আর তোমার এই যে কান্নাটা বেরিয়ে আসছে আর কি, তার জন্য তোমার ফিলিংসের জন্য আমি আপাতত মধুবন্দি বাক্সটি তোমার কাছে রাখলাম, ফিরে আসছি ঠিক এই ধরো ৪ মিনিট ৪ সেকেন্ড পর।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। সাইকেল মানেই মনে পড়ে ছোটবেলার কথা। আসলে 30-35 বার কেন আমাদের পড়তে একটু সময় লাগলো, একটু গন্ডগোল হয়ে গেছে, দাড়ি কমা ব্যাপারটা ঘেটে গেছিল বলে অঙ্কিতা রুজি এতটা সময় নিল। সাইকেল মানেই মনে পড়ে ছোটবেলার কথা। আমি সাইকেল পারি না চালাতে, তবে বান্ধবী সাইকেলের ক্যারিয়ারে বসে ঘুরতে ঘুরতে, আচ্ছা বান্ধবীর সাইকেলের ক্যারিয়ারে ঘুরতে ঘুরতে আমি পৌঁছে যেতাম তার সঙ্গে স্বপ্নের রূপকথায়। আমার মনে হয় নিশ্চয়ই এই মেসেজটা করার পর রাজু তার বান্ধবীকেও জানিয়েছে, ভাই টিউন ইন কর, আমাদেরকে শুনতে পাবি, আমার নাম বলছে, তোর নামে বলেছে, আমার যতদূর মনে হচ্ছে।
1: এই এই এই কি সাংঘাতিক বিষয়, মানে গোয়েন্দাগিরি করলে ভালো হয় না? কে টেক্সট করেছে, আনন্দ পেয়েছে, কবিতা লিখেছে? আচ্ছা তুমি যখন সেটা তো ডেফিনেটলি বলবে। আর 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা চলছে, আর মাত্র 14 মিনিট আমাদের হাতে সময় রয়ে গেছে বলতে পারো, কারণ 15 মিনিটের 1 মিনিট এই মুহূর্তে আমি বক বক বক বক করবো, তোমার সঙ্গে গল্প করবো আর তোমাকে একটু ঘুরতে নিয়ে যাবো।
2: হ্যাঁ, ঘোরার আগে একটুখানি সাইকেলের গল্প বলবো।
1: আচ্ছা সাইকেলের গল্প আবার বলো।
2: গণেশ আমাদেরকে টেক্সট করেছে, গণেশ লিখছে যে শুভ, এটা বুঝলাম না, হ্যাঁ শোনো, শুভ শীতল স্টুডিও, মানে আমাদের স্টুডিওটাকে বললো ঠান্ডা ঠান্ডা কুল কুল বলে,
1: হতে পারে
2: শুভ শীতল স্টুডিও। দাদাভাই দিদিভাই, সাইকেল মানেই মনে পড়ে সেই ছেলেবেলার কথা, দল বেঁধে ঘোড়া আর পাড়ার অলিগলি ছেড়ে একটু বড় রাস্তায় যাওয়া, মাঝে মাঝে আছাড় খেয়ে পড়া।
1: আচ্ছা বেশ, এই একটা কবিতা এসছে, মানে এই কবিতাটার মানে কি বলবো, মানে কবিতা সম্পর্কে আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে।
2: তুমি ভাই বাঁকুড়া যাও, ঘুরতে চলো তো।
1: আমি ঘুরতে যাব, ঘুরতে যাওয়ার আগে তোমাকে একটুখানি গান শোনাই আর কি করতে পারি। আর যখন তুমি ছোটবেলার সাইকেলের কথা বলছো, সাইকেলে চড়ে আরেকজনকে খুব মিষ্টি লাগছিল দেখতে, কোথায় বলো তো?
2: কোথায়?
1: বরফিতে।
2: ও
1: তো ওই বরফির পাহাড়ের জায়গায় তুমি যখন ঘুরতে যাওয়ার কথা বললে আর কি, এসে আমি তোমাকে ঘুরতে একদম কথায় কথায় নিয়ে চলে যাবো, আপাতত গানে গানে যাই এবং তারপর অরিজিত আরোগ্যটা আবারও ফিরে আসবে।

0: ইরোমেরা ফাটাফাটি ইয়ারা জার্নি, এই জার্নিটা না লাইফে আমাদের অলওয়েজ দরকার হয়। আর লাইফে যখন জার্নি থাকে তখন কোথাও গিয়ে মনে হয় না যে লাইফটা থেমে গেছে। আসলে অনেক সময় দিয়ে আমাদের মনে হয় মানে এই যাওয়ার আগে আমরা একটু জ্ঞান দিয়ে যাচ্ছি আর কি। অনেক সময় আমাদের মনে হয় যে দূর বাবা লাইফ খুব বোর হয়ে যাচ্ছে, তো সেই বোর যাতে না হয় তার জন্য অঙ্কিতার অরিজিৎ অ্যাটলিস্ট ক্যাফে কলকাতা এটা ট্রাই করছে যে তোমার মধ্যে জার্নিটা থাকুক, সেটা অফিসের ব্যস্ততার মধ্যেই থাকুক আর কোনো উইকেন্ডে হঠাৎ করে পাওয়া একটা ছুটিতে কোনো একটা জায়গার খোঁজই থাকুক।
1: এক্স্যাক্টলি, মানে এই যে উইকেন্ডের কথাটা তুমি বললে, আমি যেই ঘুরতে যাওয়ার কথাটা আজকে বলতে চাইছি, একদম আমি দার্জিলিং পাহাড় এই সমস্ত জায়গায় তোমাকে নিয়ে চলে যাব না। হ্যাঁ, আবার কালকে সুযোগ পেলে আবার কালকে পাহাড় নিয়ে যাবো, কিন্তু আজকের পাহাড়টা হলো বাঁকুড়ায়। এবার তুমি বলবে সেই শুশুনিয়া পাহাড়, সেই বিষ্ণুপুর, মুকুটমণিপুর, এখানে রয়েছে এমন এক জায়গা যেই জায়গাটায় তুমি গেলে মনে করবে যে এটা একটা মেঘালয় ছোটোখাটো। এক্স্যাক্টলি, মানে মিনি মেঘালয় বলতে পারো। ডাউকি নদীর স্বচ্ছতা যেই রয়েছে সেখানে একটা ছোট ঝর্ণা দেখতে পাবে যা তোমার মানে নিমেষে মনটা ভালো করে দেবে, এরকম একটা জায়গা রয়েছে। তার সঙ্গে পাশাপাশি তুমি যদি যেতে চাও আর কি, বাঁকুড়া শহর থেকে মাত্র 37 কিলোমিটার তোমার লাগবে, একটা প্রাইভেট গাড়ি করে তুমি চলে যেতে পারো। সেখানে এই ঘাগর জলপ্রপাত বলে একটা জায়গা রয়েছে, সেই জলপ্রপাতটা মানে মোটামুটিভাবে বর্ষা তো ঢুকছে, মানে যদিও পোস্টপন্ড হচ্ছে বারবার করে, এই দক্ষিণ ভারতে ঢুকবে বললো আবার চলে গেল। এই তুমি যেমন একটু আগে বলছিলে মন খারাপ করছে মন খারাপ করছে, তো আমি বর্ষাকালে এই জলপ্রপাতটা দেখতে খুব সুন্দর লাগে। তালডাংরা ব্লকের যে শিলাবতী নদীর তীরে এই ঘাগর সুন্দর একটা মনোরম গ্রাম, তার ধারে এই জলপ্রপাত রয়েছে। তো তুমি যদি পিকনিক স্পটও করতে চাও সেখানেও যেতে পারো, আর শীতকালে পিকনিক তো হয়েই থাকে, বর্ষাকালে যদি তুমি চাও সেখানে গিয়ে তার মনোরম দৃশ্যটা উপভোগ করতে পারো আর ঘুরে আসতে পারো।
0: অঙ্কিতা অরিজিৎ এটাই চাইছে যে তুমি দুহাত ভরে মানে মুঠো ভরে সেই জার্নিটাকে উপলব্ধি করো, সেই জায়গাটাকে নিজের মনের মধ্যে রাখো।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আগে খুব ভালো অনুষ্ঠান হচ্ছে নস্টালজিয়া। ছোটবেলায় আমরা সাইকেল শিখতাম, তখন আমাদের বড়রা বলতো সাইকেল চালানো শিখতে গেলে পায়ের রক্ত বের হতে লাগবে, পা না কেটে গেলে কি পা না কেটে গেলে সাইকেল চালানো যায় না। আজকে খুব অবাক লাগে কথাগুলো শুনলে পরে বা ভাবলে পরে। দুর্গানগর থেকে সমর দে একটা এরকম কথা শেয়ার করে পাঠিয়েছে।
2: সমর, ট্রু, মানে এটা ভীষণ সত্যি কথা, যেমন না পড়লে সাইকেল চালানো শেখা যায় না, ঠিক তেমনি এই দিনের শেষে মানে প্রচণ্ড কর্মব্যস্ততার পরে ক্যাফে কলকাতা বা উইকেন্ড ক্যাফে না হলে যেমন আমাদের ঠিক পুরো বিষয়টা জমে না, আর ঠিক তেমনি একেবারে শেষে এসে আমাদের যেতে চাই না বললেও কিন্তু যেতে হয়, এটা কিছু করার থাকে না। তো আজকে অঙ্কিতার অরিজিৎকে টাটা ভেবে বলতে হচ্ছে।
1: আর ছোট্ট করে দু লাইন শাওনের কবিতাটা বলতে চাইবো, অনেক বড় একটা কবিতা, আমাদের কাছে এতটা সময় নেই যেহেতু। সাইকেল মানেই লিখেছে কি, সাইকেল মানেই মনে পড়ে সেই ছোটবেলার কথা, সবাই মিলে বিকেলবেলা যেতাম হেথা হোথা, চারটে থেকে ছটা ছিল আমাদের সময়, রোজ ঘন্টা দুয়েক জীবন ছিল সাইকেলময়, এই গলি ওই গলি খুঁজতাম নতুন রাস্তা, কখনো সফল হতাম কখনো আসতো নিরাশা, দুটো সাইকেল হারিয়ে এখন চালাই তৃতীয়।

0: বছর কুড়িতে চললো সে আমার সখ্য, আচ্ছা বছর কুড়ি হতে চললো সে আবার সখ্য। থ্যাংক ইউ সো মাচ সায়ন, এবং সায়ন বারাসাত থেকে খুব সুন্দর একটা মেসেজ করেছে, সত্যিই বাইসাইকেল মানে আমাদের কাছে নস্টালজিয়া।
1: এইভাবেই নস্টালজিয়াকে বাঁচিয়ে রাখো, নিজের পুরনো সাইকেল তো অনেকে বাড়িতেও রেখে দিয়েছো। চলো আজকের মতো টাটা বাই বাই, টেক কেয়ার, খুব ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে,
0: টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পুরমন্ত্রী তথা নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ নবান্নে এই প্রকল্পের সূচনা করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার চলতি সপ্তাহে মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আগামী শুক্রবার নতুন সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করা হবে। মন্ত্রিসভার এক প্রস্তাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তাব নেওয়া হয়েছে। 20 জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্বতন সরকার পয়লা বৈশাখ এই দিনটিকে ধার্য করেছিল। অনগ্রসর শ্রেণীর উন্নয়নে 354টি প্রস্তাব নিয়ে আজকের মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয় বলে পঞ্চায়েত ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। দলের সমস্ত সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বুধবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক কমিটি এবং দলের সমস্ত শাখা সংগঠনকে ভেঙে দেওয়া হচ্ছে। আরও জানানো হয়েছে, দল প্রতিটি স্তরে আত্মসমালোচনা, কাজের মূল্যায়ন এবং সাংগঠনিক পর্যালোচনা শুরু করবে। অনুপ্রবেশের ব্যাপারে রাজ্য সরকারের কঠোর অবস্থানের প্রেক্ষিতে উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে। নতুন করে 250 জনেরও বেশি বাংলাদেশি সেখানে জড়ো হয়েছে। এর আগে একাধিক পর্যায়ে বাংলাদেশিদের তাদের দেশে ফেরত পাঠানো হলেও এখনও 3টি হোল্ডিং সেন্টারে রয়েছে 450 জন অনুপ্রবেশকারী। দলের দুই তৃতীয়াংশ বিধায়কের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অষ্টাদশ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু আজ বিধানসভায় তার ঘর খুলে দেন। মুখ্য সচেতক নির্বাচিত হয়েছেন আখরুজ্জামান। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পুরমন্ত্রী তথা নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ নবান্নে এই প্রকল্পের সূচনা করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশের ব্যাপারে রাজ্য সরকারের কঠোর অবস্থানের প্রেক্ষিতে উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে। নতুন করে 250 জনেরও বেশি বাংলাদেশি সেখানে জড়ো হয়েছে। এর আগে একাধিক পর্যায়ে বাংলাদেশিদের তাদের দেশে ফেরত পাঠানো হলেও এখনও তিনটি হোল্ডিং সেন্টারে রয়েছে 450 জন অনুপ্রবেশকারী। রাজ্য সরকার চলতি সপ্তাহে মন্ত্রিসভার নতুন সদস্যদের দপ্তর বণ্টন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আগামী শুক্রবার নতুন সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করা হবে। রাজ্য সরকার আজ প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তার নিরাপত্তা ব্যবস্থা জেড ক্যাটাগরি থেকে কমিয়ে করা হল ওয়াই ক্যাটাগরি। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বিশিষ্ট ব্যক্তি ও ভিআইপিদের নিরাপত্তা ব্যবস্থা নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা ও পরিবর্তন করা হয়। দুই তৃতীয়াংশ বিধায়কের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অষ্টাদশ বিধানসভায় নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু আজ বিধানসভায় তার ঘর খুলে দেন। মুখ্য সচেতক নির্বাচিত হয়েছেন আখরুজ্জামান। তিনি বলেন, এর আগে দুইবার বৈঠকের পরেও পরিষদীয় দলনেতা নির্বাচন সঠিকভাবে না হওয়ার জন্যই আজ দলের তরফে অধ্যক্ষের কাছে নতুনভাবে চিঠি দেওয়া হয়েছে। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় ফের বিশ্বের এক নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: বাংলা গান রয়েছে, তো সেগুলো জাস্ট অসাধারণ, সেটাই।
1: বিলকুল পায়েল, আপনি আমি এই জানকারি দিয়ে ইসকে লিয়ে বহুত বহুত শুকরিয়া। আর জি তো দোস্তো, হম বিলকুল আপনি অন্তিম ছোর পর আ চুকে হ্যাঁ কার্যক্রম কে, আর বস ইহি কে সকতে হ্যাঁ কি এসে পল বহুত কম আতে হ্যাঁ জব ট্রেডিশনাল মিউজিক সে হট করকে সঙ্গীতকারোনে আপনি সঙ্গীতময় কেমিস্ট্রি সঙ্গীত কি দুনিয়া মে বনাই আর এক ইতিহাস মে অমিট ছাপ ছোড়ি হ্যাঁ। মপ্পি লহরি আর উষা উত্থপ কি জোড়ি এসি হি এক জোড়ি হ্যাঁ জিসনে দর্শকো তক আপনি বাত কো পৌঁছায়া হ্যাঁ দশকো তক পৌঁছায়া, মতলব কাফি দিনো তক উন্হোনে শ্রোতাওঁ কে বীচ ধূম মচাই হ্যাঁ। ইহ বাত ইসি বাতে জানি যা সকতি হ্যাঁ কি জব উষা উত্থপ ইয়ে কহতি হ্যাঁ কি মে বিনা কিসি অতিশোক্তি সে কহ রহি হুঁ কি পিছলে বর্ষো সে মানে জিতনে ভি শো কিয়ে হ্যাঁ উনমে ভে শামিল রহে হ্যাঁ, মানে উনকে বিনা এক ভি শো নহিঁ কিয়া, উনকে সঙ্গীত কে বিনা মেরা কোই ভি শো সম্ভব নহি থা, মেরে কিসি ভি শো মে হরি ওম হরি ওয়ান টু চা চা চা কোই ইহাঁ আহ নাচে নাচে নাকাবন্দি লকেট মে আ গই সুপারস্টার জেসে গানে শামিল না হো। আপ হমারে শো মে হর গানে কা নাম লিজিয়ে, উনকে বিনা কোই শো নহি, কোই উষা উত্থপ শো নহি, ও এসা কহতি হ্যাঁ। উনকা লগাব সিফ প্রফেশনল নই থা দোস্ত, উনকে অন্দর উনকে আপস মে এক নিজি দোস্তি থি, আর যো সঙ্গীত কি দুনিয়া মে গুঁজতি থি, জব উনকে সাথ কলকাতা স্থিত এক সঙ্গীত রেকর্ডিং স্টুডিও মে সদস্য বতাতে হ্যাঁ কি হমনে দেখা হ্যাঁ কি লাড়ি বাবু উষাজি কে সাথ আপনা দুপহর কা ভোজন সাজা করতে, আগর কোই খানা নহি লাতা তো লাড়ি বাবু উনে খানা দে দেতে থে। আগে কহতে হ্যাঁ কি উষাজি ও লাড়ি বাবু হমেশা সময় পর আতে আর আপস মে হাসি মজাক করতে, শায়দ ও দিন অব কভি নহি আয়েঙ্গে, সচ বাত তো ইহি হ্যাঁ কি ও দিন আব কভি নহি আয়েঙ্গে। উষা উত্থপ আর বপ্পি দা কি যে সাংস্কৃতিক ভাবনায় হ্যাঁ বোভি একসি থি, মুম্বই কি আম জীবন শৈলী উনকো রাস নহি আই থি, লেকিন ভে আখরি সাঁস তক যে মছলি প্রেমী হতে হ্যাঁ বঙ্গালী, ও উনকো প্রেম থা বঙ্গালি সংস্কৃতি সে প্রেম থা, বঙ্গালি পরম্পরা সে উস ফুড সে উস খানে সে, তো আপনে লম্বে প্রবাস কে দৌরান বম্বই মে ভি উনহোনে আপনে উস বঙ্গালী সংস্কৃতি কো আত্মসাত কিয়ে রক্ষা থা বপ্পি দা নে। উষা উত্থপ আর বপ্পি লহরি কি জোড়ি ভারতীয় সঙ্গীত ইতিহাস কি সবসে প্রতিষ্ঠিত জোড়িও আর লোকপ্রিয় জোড়িও মে সে এক হ্যাঁ। 1970 আর 1980 কে দশক মে কই এভারগ্রিন আর সদাবহার গানে আয়ে যো ইনহোনে মিলকর কে বনায়ে আর লোগোকো আপনি ধুন পর নচায়া, ডিস্কো ক্রান্তি আর ভারতীয় সিনেমা মে ডিস্কো আর ইলেকট্রনিক সঙ্গীত কো লোকপ্রিয় বনানে মে দোনো কা বড়া যোগদান রহা হ্যাঁ। বপ্পি লহরি কা শানদার সঙ্গীত আর উষা উত্থপ কা ভারি ঊর্জাবান আর দমদার আওয়াজ, ইয়ে এক বেহতরিন কোম্বো হ্যাঁ যো স্টেজ পারফরমেন্স তো কতো মজেদার বনাতে হি হ্যাঁ, সাথ মে ইয়ে ইনহোনে জিতনি ভি গানো কি রেকর্ডিং কি ও ভি গানে এসে হ্যাঁ জিনকা পর কি হাম বিনা ঝুমে নহি রহ সকতে, আর ইস বাতে দোস্তো আপ ভি ইত্তেফাক রাখতে হোঙ্গে। আব মেরে সাথে এক আর দোস্ত জুড় রহে হ্যাঁ তো দেখে ও ক্যা কহতে হ্যাঁ, ডাইরেক্ট হাম উনকো লে লেতে হ্যাঁ। হ্যালো,
2: হ্যাঁ মে নন্নে বল রহা হুঁ।
1: নন্নে জি জি বতাইয়ে ক্যা কহনা চাহতে হ্যাঁ।
2: জি আপকো প্রোগ্রাম বহুত আচ্ছা লাগ রহা হুঁ।
1: আচ্ছা লাগ রহা আপকো?
2: হ্যাঁ মুঝে আচ্ছা লাগ রহা হুঁ। দিদি একটু হালকা দিয়ে বপ্পি লহরি কে গীত শোনা দোগে?
1: আপ তো একদম কার্যক্রম কা অন্তিম গীত হ্যাঁ ও মে শুনবাউঙ্গি বপ্পি দা কি আওয়াজ মে, কিউকি ইয়ে প্রোগ্রাম হাম উনি কে লিয়ে কর রহে হ্যাঁ।
2: ঠিক হ্যাঁ ঠিক, আপ জো ভি প্লে করে হমকো শুনে আচ্ছা লাগেগা।
1: হ্যাঁ আর ইয়ে আর জো অন্তিম গীত হ্যাঁ না, আই এম শিওর ও আপকো পছন্দ আয়েগা, কিউকি ইয়ে বড়া হি প্যারা গীত হ্যাঁ বপ্পি লহরি আর সুলক্ষণা পণ্ডিত কি আওয়াজ মে হ্যাঁ ইয়ে না।
2: ঠিক হ্যাঁ
1: ঠিক
2: হ্যাঁ
1: জি
2: ঠিক হ্যাঁ রাখ দে রাখ।
1: ওকে ওকে নন্নে জি, তো দোস্ত মেরি প্লে লিস্ট মে অভি আর ভি কই গানে থে, লেকিন ঘড়ি কি সুইয়া অব হমে সময় দিখা রহি হ্যাঁ 8:53 আর 49 সেকেন্ড, ইয়ানি বক্ত বহুত থোড়া সা বচা হ্যাঁ আর কার্যক্রম

0: আকাশবাড়ি কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। দুই তৃতীয়াংশ বিধায়কের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অষ্টাদশ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিধানসভায় তার ঘর খুলে দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভায় নৌশের আলী হলে দলের ৫৮ জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। সে বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন বিধায়ক আখরুজ্জামান। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আজ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিককে পুলিশ আটক করেছে। এদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তারা কুলতলির গোদাবর এলাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আরও জানা গেছে, দালালদের মাথাপিছু ৫-১৫ হাজার টাকা দিয়ে তারা সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করেছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি স্মিতা দাস দের বেঞ্চ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বেআইনি অংশ ভাঙার ব্যাপারে কলকাতা পুরসভাকে স্পিড পোস্টে ফের নোটিশ পাঠাবার নির্দেশ দিয়েছে। বিচারপতি বলেছেন, কলকাতা পুরসভা ইতিমধ্যে যে নোটিশটি পাঠিয়েছে তা অসম্পূর্ণ। এ রাজ্যে আটকে থাকা বিভিন্ন রেল প্রকল্পগুলিকে ত্বরান্বিত করতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। ওই দিন তিনি নবান্ন সভাগৃহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার কালীঘাট রোডের বাড়িতে গিয়ে আজ সমন ধরিয়েছেন ইডি আধিকারিকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আগামী ১৫ জুন ইডির দপ্তরে তলব করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে রাজ্য সরকার সীমান্তরক্ষী বাহিনীকে আরও ৩২ একর জমি হস্তান্তর করেছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিএসএফের হাতে সীমান্ত বেড়া নির্মাণ, সীমান্ত চৌকি গঠন এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে এই বিপুল পরিমাণ সরকারি জমি চিরস্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে।

0: যদিও সময়টা বসন্তের নয়, প্রখর দাবদাহের মধ্যেই রয়েছি আমরা, কিন্তু এমন একটি কণ্ঠ, এমন এক মাধুর্য, আর সেই মাধুর্য ভরা কণ্ঠে পুলক বন্দ্যোপাধ্যায় লেখা রতন মুখোপাধ্যায় সুরে এই গানটা শুনলে যার কথা মনে পড়ে, তিনি সত্যি সত্যি তার গানের মতোই আমাদের ছেড়ে কিন্তু চলে গেছেন। কিন্তু এই ছেড়ে চলে যাওয়াটা শিল্পীর জন্য একেবারেই প্রযোজ্য হয় না, তার জীবনের শুরু তাই কিন্তু একটা শিল্পসত্তার মধ্যে দিয়ে। তবে হ্যাঁ, সেই শিল্পসত্তা পরবর্তীকালে সঙ্গীতে পরিবর্তিত হয়, আর সেখান থেকেই জন্ম হয় একজন এমন শিল্পীর, এমন একজন স্রষ্টার, যার নাম সুমন কল্যাণপুর। ওল্ড ইজ গোল্ড ব্লকবাস্টার বুধবারের প্রথম সেগমেন্ট, আজ আমরা সুমন কল্যাণপুরকে জানাব শ্রদ্ধাঞ্জলি। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু তিনি আছেন তার গানের মধ্যে দিয়ে। সৌমি আর বাসু, তোমার কানে 107 FM রেইনবোতে।
1: সবই সৌমি বলে দিয়েছে, নতুন করে আর কিছু বলার নেই। তবে 9903659992 এই নম্বরে তোমাদের রিকোয়েস্টের গান তোমরা অবশ্যই আমাদেরকে বাজাতে বলো, আমরা চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্টের গান বাজানোর। প্রথম সেগমেন্টে আমরা সুমন কল্যাণপুরের গান বাজাচ্ছি, চেষ্টা করো যদি সম্ভব হয় তাহলে সুমন কল্যাণপুরের তোমাদের পছন্দের কোনো গান আমাদেরকে যদি রিকোয়েস্ট করতে পারো তাহলে অবশ্যই খুব ভালো হয়। আর হ্যাঁ, তোমায় পড়েছে মনে থাকবে, তিনটা কুইজ থাকবে 3 ঘন্টায়, সেটার উত্তর তোমরা 9903659992 নিজেদের নাম আর শর্ট লোকেশন দিয়ে অবশ্যই আমাদেরকে জানিও।
0: সুমন কল্যাণপুরের গান, তার জীবন নিয়ে কথা হবে অবশ্যই, তিনি বাংলা গান তো গেয়েছেন, যদিও তার পরিচিতিটা অবশ্যই একজন মহারাষ্ট্রিয়ান বা মারাঠি শিল্পী হিসেবে। এরপর অজস্র ভাষায় গান, প্রায় 11টি ভাষায় গান তিনি গেয়েছেন, বিভিন্ন ধরনের গান তিনি গেয়েছেন, এবং সেগুলো এখনও আমরা কিন্তু যাকে বলে ইয়াদ করতে থাকি। দিল্লি ফির ইয়াদ কিয়া, সুমন কল্যাণপুর, মোহাম্মদ রফি এবং মুকেশের গাওয়া এই গানটি দিল নে ফির ইয়াদ কিয়া, এই ছবির টাইটেল ট্র্যাক।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: ইনি একজন অভিনেত্রী ও সুগায়িকা। তপন সিনহা পরিচালিত হারমোনিয়াম সিনেমাতে অভিনয়ের পাশাপাশি তার কণ্ঠে আমরা গানও শুনেছি। সাত পাকে বাঁধা সিনেমায় তিনি সুচিত্রা সেনের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। বলুন তো কোন অভিনেত্রীর কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে।

ওল্ড ইজ গোল্ড। হ্যালো এন্ড ওয়েলকাম ব্লকবাস্টার। বুধবারে ওল্ড ইজ গোল্ড চলছে, আর এই মুহূর্তে প্রথম ঘন্টায় আমরা কথা বলছি সুমন কল্যাণপুরকে নিয়ে। আমরা আমাদের প্রথম ঘন্টার তোমায় পড়েছে মনের কোয়েশ্চেনটা তোমাদেরকে শোনালাম, তোমরা সঠিক উত্তরটা চটপট লিখে পাঠিয়ে দাও আমাদেরকে 9903653992 তে। কারণ এই ঘন্টা শেষ হওয়ার আগেই

ওল্ড ইজ গোল্ড। হ্যালো এন্ড ওয়েলকাম ব্লকবাস্টার। বুধবারে ওল্ড ইজ গোল্ড চলছে, আর এই মুহূর্তে প্রথম ঘন্টায় আমরা কথা বলছি সুমন কল্যাণপুরকে নিয়ে। আমরা আমাদের প্রথম ঘন্টার তোমায় পড়েছে মনের কোয়েশ্চেনটা তোমাদেরকে শোনালাম, তোমরা সঠিক উত্তরটা চটপট লিখে পাঠিয়ে দাও আমাদেরকে 9903659992 তে, কারণ এই ঘন্টা শেষ হওয়ার আগেই

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: ইনি একজন অভিনেত্রী ও সুগায়িকা। তপন সিনহা পরিচালিত হারমোনিয়াম সিনেমাতে অভিনয়ের পাশাপাশি তার কণ্ঠে আমরা গানও শুনেছি। সাত পাকে বাঁধা সিনেমায় তিনি সুচিত্রা সেনের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। বলুন তো, কোন অভিনেত্রীর কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
4: রমা রায় গোলপার্ক থেকে এই গানটা শুনতে চেয়েছেন, রইল আপনার জন্য, সবার জন্য। শুনছেন ব্লকবাস্টার বুধবার, 9903659992 নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে নিজের নাম, শর্ট লোকেশন আর পছন্দের গানের রিকোয়েস্ট অবশ্যই পাঠান। আর হ্যাঁ, তোমায় পড়েছে মনের কুইজের আনসারও।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Old is gold, old is gold, old is gold.

0: ওয়েলকাম ব্যাক টু ব্লকবাস্টার বুধবার। আর এই মুহূর্তে প্রথম ঘন্টায় আমাদের ওল্ড ইজ গোল্ডে আমরা কথা বলছি এবং গান শুনছি সুমন কল্যাণপুরের। সুমন কল্যাণপুর একজন ভীষণ ভীষণ ভীষণ ফেভারিট সিঙ্গার তাদের জন্য, যারা ষাট এবং সত্তরের দশকের গান শুনে বড় হয়েছে। এবং সৌমী এতক্ষণ যে কথাগুলো বললো, যে ট্রিভিয়াসগুলো বললো, তার সঙ্গে আমি একটা কথা অবশ্যই অ্যাড করবো যে সুমন কল্যাণপুর এই নামটা শুনলে প্রথমত ছোটবেলায় আমি ভাবতাম যে কোনো হয়তো ভদ্রলোকের নাম, ঠিক আছে, কারণ আমাদের তো বাঙালিদের সুমন নামটা খুব ছেলেদের নাম হয়। তো একদিন রেডিওতে বেতারে আকাশবাণীতে বাজছে যে সুমন কল্যাণপুরের গান শুনবো, আমি অপেক্ষা করে আছি। একটা মহিলা কণ্ঠ বাজছে বাজছে বাজছে বাজছে বাজছে বাজছে বাজছে বাজছে বাজতে আমি ভুলেই গেছি যে আমি কোনো সুমন কল্যাণপুর নামক পুরুষের কণ্ঠ শুনবো বলে বসেছিলাম। এবং গানটা শেষ হয়ে যাওয়ার পর আমার মনে হলো যে আরে, তাহলে কি সুমন কল্যাণপুর এই ভদ্রমহিলা যিনি গাইছিলেন? ইন্টারেস্টিং ভয়েস। এতক্ষণ তো মনে হচ্ছিল লতা মঙ্গেশকর। একটু আগে সৌমী বললো যে অনেকে গুলিয়ে
1: ফেলতেন, হ্যাঁ, ওই কম্প্যারিজনটা সারা জীবন ওনার সঙ্গে জড়িয়েছিল আর কি।
0: কিন্তু মজার ব্যাপার হচ্ছে সুমন কল্যাণপুরের গায়কীর মধ্যে একটা স্পেশাল ব্যাপার ছিল যেটা ওনাকে একেবারেই লতা মঙ্গেশকরের থেকে আলাদা করত। লতা মঙ্গেশকরের যে ক্লাসিক্যাল ঘরানার কণ্ঠ, যে মুড়কি থাকতো, যে কাজ থাকতো, সুমন কল্যাণপুরের মধ্যেও থাকতো অবশ্যই, কিন্তু সুমন কল্যাণপুরের গলা যদি তুলনা করতে চাই বা যাই, তাহলে বলতে হয় যে পুরুষদের মধ্যে যেটা কিশোর কুমার, একজন অদ্ভুত সিঙ্গার যিনি প্রপারলি ক্লাসিক্যাল ট্রেন্ড নন, অথচ হ্যাঁ পরবর্তীকালে করেছিলেন, প্রথম থেকে একদম ছোটবেলা থেকে ক্লাসিক্যাল ট্রেন্ড নন সেভাবে, কিন্তু এমন গানে গিয়েছেন যে আমরা তাকে ভুলতে পারিনি।
1: হ্যাঁ, তো যে গানটা অ্যাকচুয়ালি রয়েছে এর পরে হাসরাত জয়পুরীর কথায় এবং শঙ্কর জয়কিষণের সুরে, সেই গানটা, হ্যাঁ, আমরা শাস্ত্রীয় সঙ্গীতের কথা বললাম, এটা কিন্তু একটা শাস্ত্রীয় সঙ্গীতের আঙ্গিকেই তৈরি হওয়া একটা গান, সম্পূর্ণ শাস্ত্রীয় সঙ্গীতের আঙ্গিকে তৈরি হওয়া একটা গান। এবং গানটি গেয়েছেন আরও একবার সেই কালজয়ী জুটি মোহাম্মদ রফি এবং তার সঙ্গে সুমন কল্যাণপুর। এই গানটা, হ্যাঁ, কমার্শিয়াল গানের থেকে খানিকটা আলাদা, কিন্তু গানটা না আমরা মনে রেখেছি ভীষণ রকমভাবে, ভৈরবীর আগে আধারিত একটি গান। আর সুমন কল্যাণপুরকে নিয়ে কথা বলতে বলতে একটা কথা আমার মনে হলো, একটু বোধহয় বলা দরকার, তাই বলি। 1976-76 সময়টায় বাইরে গিয়ে কনসার্ট করা, যেটা এখন আমরা শিল্পীদের ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাই, সেই যে ট্রেন্ডটা সেই সময় 60-70 দশকে, সেই ট্রেন্ডটা কিন্তু যাকে বলা যায় তিনি হোল্ড করতেন সুমন কল্যাণপুর। মানে তিনি বোধহয় একমাত্র শিল্পী ছিলেন যিনি ওইভাবে রেকর্ড শোজ করেছেন, বাইরে কনসার্ট করেছেন, এবং একটা দুটো শহরে নয়, বাইরের বিভিন্ন শহরে, সেটা ইউএস থেকে, ক্যান্ট থেকে, ইংল্যান্ড থেকে, ওয়েস্ট ইন্ডিজ থেকে, বিভিন্ন জায়গায়। একটা বিশেষ কারণে 1976-এর পরে উনি আর কোথাও কোনো কনসার্ট করেননি, ওনার একটি বিশেষ কারণে উনি ভীষণভাবে মনোকষ্ট পেয়েছিলেন কিছু আচরণে, তারপর থেকে বিদেশে গিয়ে কনসার্ট করা কিন্তু তিনি বন্ধ করে দেন। তবে যারা তার সঙ্গে কাজ করেছেন, সিনেমায় কাজ করেছেন, প্রত্যেকটা ডিরেক্টর, বিশেষ করে মনমোহন দেশাইয়ের কথা এখানে বলবো, মনমোহন দেশাই কিন্তু তিনি সুমন কল্যাণপুরকে মানতেন তার লাকি চার্ম হিসেবে। এই জন্য সুমন কল্যাণপুরের গান তার ফিল্মে থাকলে সেখানে কিন্তু গানের জন্য একটা করে আলাদা মুহূর্ত শ্যুট হতো। এমনই ইন্টারেস্টিং কিছু গল্প আজকে শেয়ার করলাম। আর যে গানটা এখন তোমার জন্য থাকবে ব্লকবাস্টার বুধবারে, সাঁজ ওর সবেরা মুভি থেকে, আজ না আয় বলবা সাবন বিতা যায়।

0: তোমায় পড়েছে মনে।
1: 9:57 হয়ে 29 সেকেন্ড, টিউন করেছো 107 FM রেইনবো, তোমার কানে তো রয়েছে। আর সৌমি আর বাসু রাত 12টা পর্যন্ত থাকছি এই বিভিন্ন সময়কার গান নিয়ে। আপাতত ফার্স্ট আওয়ার, আর ফার্স্ট আওয়ারে ওল্ড ইজ গোল্ড, মানে 60 এবং 70-এর দশক, যেখান থেকেই একটা প্রশ্ন ছিল, তোমায় পড়েছে মনে তিনটে ব্যাক টু ব্যাক ক্লু ছিল, এবং ক্লু শুনে তোমাকে একজনের কথা মনে পড়লো কিনা সেটা জিজ্ঞেস করেছিলাম। তিনি একজন অভিনেত্রী এবং অবশ্যই একজন গায়িকাও, তার গানও আমরা শুনেছি, তো তার নামটা কি, উত্তরটা কি সেটা তো বলবই, তার পিছনে একটা কারণও আছে আজকে তাকে নিয়ে কথা বলার। তবে কারাগারে দিয়েছে সঠিক উত্তর বাসু?
2: সঠিক উত্তর অনেকেই দিয়েছিল, তার মধ্যে একজন ভুল উত্তরও দিয়ে ফেলেছে, ফলত তার নামটাকে আমাকে ক্যান্সেল করতেই হচ্ছে। এবার সঠিক নামগুলো বলে ফেলি। সুরজিৎ দত্ত গোয়া বেনাগান থেকে, দীপঙ্কর মাল গঙ্গাধরপুর থেকে, সুব্রত মাল গঙ্গাধরপুর থেকে, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, রীতা সামন্ত হাওড়া থেকে, বিজুলি চক্রবর্তী মহেশতলা থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, শঙ্কর চন্দ্র দে বারাসত থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, গণেশ ডোমজুর থেকে, মোনালী মণ্ডল দশবাগা থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, রুনা বাসু বড়নগর থেকে, মনিরুদ্দিন দক্ষিণ সাকরাইল থেকে, আভা হাওড়া থেকে, বরুণয়ন দাস বেলঘড়িয়া থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, জয়দীপ রায় বাঘা যতীন থেকে, সোনালী কালীঘাট থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, অর্চনা সাফুইপাড়া থেকে, এবং রিয়া কর্মকার বিহালা থেকে সঠিক উত্তর দিয়েছে। তন্ময়ও সঠিক উত্তর দিয়েছিল, কিন্তু তন্ময় এবং সম্ভবত সোনালী একই নাম্বার থেকে মেসেজ করে, তাই দুজনের মধ্যে থেকে একজনের নামই নিয়েছে।
1: সবার জন্য আগে হাততালিটুকু হয়ে যাক। হ্যাঁ, তো যে উত্তরটা পেয়ে আমরাও খুব খুশি, এবং যে উত্তরটা ছিল আজকে তোমায় পড়েছে মনে, আজ তারিখটা যদি মিলিয়ে দেখি বাসু, আজ হচ্ছে 3rd June, আজ কিংবদন্তি অভিনেত্রী এবং গায়িকা ছায়া দেবীর জন্মদিন, তাই সেই সেলিব্রেশনটা তো একটু হওয়া দরকার, তাই না? অজস্র ভালো ভালো সিনেমা, দাপুটে অভিনয়ে তার কিছু বলার নেই, মানে তিনি বাংলা চলচ্চিত্রের জগতে একজন এমন নক্ষত্র যার কথা বারে বারে আসবে, যুগে যুগে আসবে। এবং শুধু বাংলা সিনেমার কথা বললাম কারণ বাংলা সিনেমাতে তিনি কাজ করেছেন, কিন্তু ছায়া দেবী নামটা আমার মনে হয় ওয়ার্ল্ড সিনেমার ইতিহাসে অবশ্যই

0: একটি উজ্জ্বল নাম। আর হারমোনিয়াম সিনেমার কথা উঠেছে, তার কথা উঠেছে, সেটা কিন্তু আজকের তোমায় পড়েছে মনের উত্তর ছায়া দেবী। তাহলে
1: তাহলে
0: গানটা শুনবো, হ্যাঁ ওই হারমোনিয়াম সিনেমার তার গাওয়া গানটা শুনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। বুধবারের রাতে শুনছ ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।

যেই মানুষটা 16খানা ভাষায় 40,000-এরও বেশি গান গেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, তার গান নিয়ে মানে তার জন্মদিনের ঠিক আগের রাত্রে যখন তার গান বাজানোর কথা আসে, একটা প্লেলিস্ট তৈরির কথা আসে, তখন কি এত ইজি হয় মাত্র 5-6টা গান কি 7-8টা গান বেছে নেওয়া? 40,000 গান, হ্যাঁ মানছি 40,000টা গান নিশ্চয়ই সেটা হিন্দি গান নয়, কিন্তু আমরা মূলত হিন্দি গানই বাজাবো, কারণ হিন্দি গান 80s 90s হিন্দি বাংলা সব কিছু মিলিয়েই তো গান ভালোবেসে গান, মানে ব্লকবাস্টার বুধবারের এই দ্বিতীয় ঘন্টাটা। কিন্তু যার কথা বলছি, এই রাত পেরোলেই যার জন্মদিন, SB বালাসুব্রহ্মণ্যম, সেই ভদ্রলোক, সেই আমাদের পছন্দের শিল্পী, তার অজস্র অগুন্তি হিন্দি গানের মধ্যে থেকে মাত্র কয়েকটা বেছে নেওয়া সত্যি খুব কঠিন। সৌমিয়ার বাসুর সঙ্গে শুনছো ব্লকবাস্টার বুধবার, আর যেমন বলেই দিলাম, গান শুনিয়েও দিলাম যে এই ঘন্টা কিন্তু গান ভালোবেসে গানে খুব ভালোবেসে যার কথা হবে, যার গান হবে, তিনি নান আদার দ্যান SP বালাসুব্রহ্মণ্যম। এবং আজ নয়, আজ পেরিয়ে ঠিক কালকের দিন মানে 4th অফ জুন তাঁর আ ভেরি ভেরি ভেরি হ্যাপি বার্থডে।

0: Bumper Birthday. Bumper Birthday. Bumper Birthday. Bumper Birthday.
1: এই সেলিব্রেশনে মানে করতে সেই সেলিব্রেশনটা চলাকালীন যে কথা বলতেই হয় যে 21টা গান তিনি একদিনে রেকর্ড করেছিলেন, ভাবা যায়। এবং বিভিন্ন ভাষায় গান যেহেতু গেয়েছেন, এত অসাধারণ তার গায়কী যে বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি 4টে ডিফারেন্ট ডিফারেন্ট ভাষাতে গান গেয়ে তিনি কিন্তু বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত, পদ্মশ্রী এসপি বালা সুব্রমণিয়াম। তুমসে মিলনে কি তমন্না হ্যায় গানটা শুনছিলাম আমরা সাজনের সাউন্ডট্র্যাক থেকে। এবং এই টিজ যখন শেষ হচ্ছে, ঠিক সেই সময়কার গান এবং নাইনটিজটা জুড়ে তার অজস্র ভালো ভালো গান রয়েছে। আমরা জানি প্রত্যেকটা গানই ভীষণ পছন্দের। আর 9903653992 নাম্বারে চাইবো আজ তুমি এসপি বালা সুব্রমণিয়াম স্যারেরই গান যদি রিকোয়েস্ট করো তাহলে খুব ভালো হয়। আমাদের প্লে লিস্ট নিশ্চয়ই একটা রয়েছে, কিন্তু তার পাশাপাশি তোমার রিকোয়েস্টের গানও তোমাকে শোনাবো। 80 এবং 90 দশকের গান রিকোয়েস্ট করবে। আর 9903653992 এই হচ্ছে নাম্বার, SMS করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, সঙ্গে নিজের নাম আর শর্ট লোকেশন। পরে যে গানটা তোমার জন্য থাকবে, এই যে গানটা আছে না, ম্যানে পেয়ার কিয়ার, এই সাউন্ডট্র্যাকটা, যেই গানটাতে তার ওই মেরে সওয়ালো কা জবাব দো, ওইটা এসপি বালা সুব্রমণিয়ামের একটা আইকনিক টোন, ওই আইকনিক জায়গাটা। আমরা কিন্তু এসপিজির যখনই কেউ নকল করে বা তার মতো করে গান গাওয়ার চেষ্টা করে, তখন এই মেরে সওয়ালো কা জবাব দো ঠিক ওইভাবেই ওই টোনেই গাওয়ার চেষ্টা করা হয়। এতটাই ইউনিক, এতটাই ভার্সেটাইল এবং এতটাই লেজেন্ডারি এসপি বালা সুব্রমণিয়াম।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই গানটি একান্ত আপন সিনেমার। গানটি গেয়েছেন আশা ভোঁসলে। এই গানের দৃশ্যে বিনা মাউথ অর্গান, হারমোনিয়াম এই বাদ্যযন্ত্রগুলি দেখতে পাওয়া যায়। বলুন তো কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে, এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে, তোমার রিকোয়েস্টের গান।
4: ডায়মন্ড হারবার থেকে অয়ন হালদার, SP বালাসুব্রমণিয়াম এবং লতা মঙ্গেশকরের একসাথে গাওয়া একটা গান রিকোয়েস্ট করেছো, সেই গানটাই তোমার জন্য। ফিল্মের নাম এক দুজে কে লিয়ে, ভীষণ ভালো লাগার একটা গান। আর অয়ন জানিয়েছো, দাদা দিদি আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে, অনেক সুন্দর গান প্লে হচ্ছে, আর তোমার রিকোয়েস্ট তোমাকে শুনিয়ে দিলাম 9903659992 নম্বরে। রিকোয়েস্ট আসুক, আর অবশ্যই আসুক

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই গানটি একান্ত আপন সিনেমার। গানটি গেয়েছেন আশা ভোঁসলে। এই গানের দৃশ্যে বিনা মাউথ অর্গান, হারমোনিয়াম এই বাদ্যযন্ত্রগুলি দেখতে পাওয়া যায়। বলুন তো কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903653992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান। ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
3: লাভ মুভির এই গানটা যেটা ডুয়েট গেয়েছেন এস পি বালাসুব্রহ্মণ্যম এবং তার সঙ্গে চিত্রা, গানের রিকোয়েস্ট পাঠিয়েছ দিনেশ সাহা দুর্গানগর থেকে, রইল তোমার জন্য।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই গানটি একান্ত আপন সিনেমার। গানটি গেয়েছেন আশা ভোঁসলে। এই গানের দৃশ্যে বিনা মাউথ অর্গান হারমোনিয়াম এই বাদ্যযন্ত্রগুলি দেখতে পাওয়া যায়। বলুন তো কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান,
3: গান ভালোবেসে গান, ব্লকবাস্টার বুধবারে। আর তোমরা এই মুহূর্তে রয়েছো বাসু আর সৌমির সঙ্গে। আমরা আমাদের এই ঘন্টার প্রায় অর্ধেক পৌঁছে গেছি এবং কথা বলছি, গান শুনছি SP বালাসুব্রমণিয়ামের, কারণ আগামীকাল ওনার বার্থডে।
4: আর সেই জন্যে তার গাওয়া 80s এবং 90s এর গান নিয়ে আমাদের আজকের গান ভালোবেসে গান। আর তার সঙ্গে একটা তোমায় পড়েছে মনের কুইজও রয়েছে। একটু আগে শুনেছ সেই তোমায় পড়েছে মনের কুইজ, সেটা সঠিক উত্তর ক্লুগুলো শুনে যে গানের কথা তোমার মনে পড়ছে সেই গানটার কথাই তুমি লিখে 9903659992 নম্বরে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সটের মাধ্যমে, আর তোমার নাম শর্ট লোকেশন অবশ্যই সেখানে লিখবে। তোমার জন্য তিনটে ব্যাক টু ব্যাক গান থাকবে 90s এর, SP বালাসুব্রমণিয়াম মিউজিক্যাল বলা যেতে পারে আজকের তোমার তিনেককে তিন গানের হ্যাট্রিক এই সেগমেন্টটাকে। তো এমন একজন মানুষ, তার কণ্ঠ 90s এর সময় কিন্তু সলমান খানের কণ্ঠ হিসেবেই তিনি সেই সময় পপুলার হয়েছিলেন, যে সলমান খানের ব্যাক টু ব্যাক গান তার প্রথম ফিল্ম। ইনফ্যাক্ট আজকে গানও শুনছিলাম ম্যানে প্যার কিয়া থেকে, মেরে রঙ মে রঙনে ওয়ালি বা ম্যানে প্যার কিয়া টাইটেল ট্র্যাক বা দিল দিওয়ানা বিন সজনা কে মানে না বা কবুতর যা যা যাই বলো না কেন, সলমান খানের প্রত্যেকটা গান, সলমান খানকে যখন আমরা দেখছি অন স্ক্রিন তার পিছনের ভয়েসটা কিন্তু থাকছে SP বালাসুব্রমণিয়ামের। এবং একটু আগে যে গানটা শুনছিলাম লাভ, সেটাও সলমান খান, সাজন সেটাও সলমান খান, হাম আপকে হ্যায় কন সেটাও সলমান খান। তো সলমান খানের একটা আইডেন্টিটি হয়ে গিয়েছিলেন তিনি। ইনফ্যাক্ট আজকে তিনেককে তিনে যে দুটো গান রয়েছে, একটা অবশ্যই থাকছে হাম আপকে হ্যায় কন থেকে, আরেকটা রয়েছে আন্দাজ আপনা আপনা থেকে। দুটোতেই কিন্তু আবারও আমরা সলমান খানকেই পাচ্ছি অন স্ক্রিনে এবং প্লেব্যাকে সেখানে SP বালাসুব্রমণিয়াম। তো তিনেককে তিন গানের হ্যাট্রিক, ব্যাক টু ব্যাক তিনটে গান শুনতে থাকো 107 FM রেইনবো, রয়েছি বাসু আর সৌমি।
5: FM রেইনবোতে তিনেকে।

0: FM Rainbow Tee, Tine Ke Teen, Tine Ke Teen, Ganer Hat Trick, Ganer Hat Trick.
1: তোমায় পড়েছে মনের দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দাতাদের নামটা আমি এবার বলে দিই, আর সঠিক উত্তর কি সেটা সমী বলবে। সঠিক উত্তর দিয়েছেন সুরজিৎ দ গোয়া বাগান, টগরী ঘোষ হাওড়া, অ্যান্ডি কলকাতা, পঙ্কজ সিংহ মহাপাত্র জোকা, দেবর্ষী সাউ চন্দনদহ, বিজলী চক্রবর্তী মহেশতলা, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি, শঙ্কর চন্দ্র দে বারাসত, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট, শঙ্কর নন্দী ব্যারাকপুর, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর, গণেশ ডোমজুর, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল, আভা হাওড়া, রমাদত্ত বেলতলা রোড, গোপাল সিনহা মধ্যমগ্রাম, সপ্তক মজুমদার হাওড়া, সঞ্জীব সাঁতরাগাছি, পুষ্পিতা দাস হাওড়া, রুনা বাসু বড়ানগর, জবা সিংহ হরিপাল, অভিষেক ঘোষ লেকটাউন, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা, তন্ময় ভবানীপুর, সঞ্জীব কুমার মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনা, এবং প্রশান্ত ধক প্রথমে সঠিক উত্তর দিয়ে সেটাকে ডিলিট করে ভুল উত্তর দিয়েছে।
2: তাহলে তো হবে না, কিন্তু যারা যারা একেবারে প্রথম এবং শেষ যখনই হোক না কেন সঠিক উত্তর দিয়েছো, তাদের জন্য রইল মেনি কংগ্রাচুলেশনস। সঠিক উত্তরটা হচ্ছে একান্ত আপন সিনেমার যে গানের কথা তোমার থেকে জানতে চেয়েছি সেই গানটা তো তোমাকে এখন নিশ্চয়ই শোনাবো। তার কারণ গানটা আশাজির গাওয়া একটা কালজয়ী গান, সেই গানটাই আজকে এই মুহূর্তে তোমার জন্য রইল একান্ত আপন এই ফিল্ম থেকে আজকের সঠিক উত্তর।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান,
2: গান ভালোবেসে গান। আশি আর নব্বই দশক, আর আজ এসপি বালা সুব্রমণিয়াম স্পেশাল গান ভালোবেসে গানে। তার কারণ রাত পোহালেই তার শুভ জন্মদিন। হ্যাঁ, এই মানুষটিও আমাদের মধ্যে নেই, কিন্তু তার গান সবসময় আমাদের

এর মধ্যে আমাদের সঙ্গে রয়েছে। এমন কিছু ব্লকবাস্টার গান আজকে তার শুনিয়েছি এবং তার জীবনের নিয়ে কথা বলতে বলতে এটা জানলে খুবই অবাক লাগে যে মিউজিকের কোনো প্রপার সেভাবে ট্রেনিং তার নেই এবং ছোট বয়সে তিনি বাবার স্বপ্ন পূরণ করার জন্য ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেছিলেন, কিন্তু একটা বিশেষ কারণে তার শরীর এতটাই অসুস্থ হয়ে যায় যে তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে আর পড়াশুনো চালিয়ে যেতে পারেননি। এবং সেই সময় তার

0: ছিলেন এবং এখান থেকেই একটা অ্যাসোসিয়েশন, তারপরে তো তাঁর মিউজিক্যাল ক্যারিয়ার এগোতেই থাকে। তেলুগু, তামিল, হিন্দি, কন্নড়, মালায়ালম, সংস্কৃত, ইংলিশ, উর্দু বিভিন্ন ভাষায় তিনি কাজ করেছেন, তিনি গান গেয়েছেন। বাঙালি হিসেবে একটু আমরা হয়তো তাঁর কণ্ঠ থেকে খানিকটা আমাদের একটু অভাব থেকে গেছে, ঠিক আছে, কিন্তু এসপি বালাসুব্রমণিয়াম স্যারের যা যা গান আমরা শুনেছি এবং যে গানটা দিয়ে আজকে শেষ করব, ফিল্মের নাম সাগর, গিয়েছেন আশা ভোঁসলে এবং তার সঙ্গে অবশ্যই এসপি বালাসুব্রমণিয়াম। তো এইভাবেই আজকের তার প্রি বার্থডে নাইটটা হলো আর কি বাসু।
1: এক্স্যাক্টলি, তার প্রি বার্থডে নাইটটা হয়ে গেল এবং তার একটা গান দিয়েই আমরা আমাদের দ্বিতীয় ঘন্টা গান ভালোবেসে গানটা শেষ করছি।
0: ফিরে আসছি কিন্তু মিলেনিয়াম ম্যাজিক নিয়ে, মানে এই যে 90 দশকটা শেষ করলাম, এরপর তো 2000 সাল আসছে, আর 2000 থেকে 2009 এই সময়টায় কিছু রোমান্টিক ট্র্যাকস আজকে তোমাকে শোনাবো, আর তোমার রিকোয়েস্টের গানও থাকবে সেখানে, অবশ্যই থাকবে আজকের শেষ, তোমায় পড়েছে মনেটাও, তাই সঙ্গে থাকো, শুনতে থাকো ব্লকবাস্টার বুধবার।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: কহো না প্যার হে সিনেমায় রোহিত এবং সোনিয়ার মধ্যে প্রথম দেখা কখন হয়েছিল? একটি গানের কম্পিটিশনে, একটি ক্রুজ ট্রিপে, নাকি একজন বন্ধুর জন্মদিনের পার্টিতে?
0: উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: কহো না প্যার হে সিনেমায় রোহিত এবং সোনিয়ার মধ্যে প্রথম দেখা কখন হয়েছিল? একটি গানের কম্পিটিশনে, একটি ক্রুজ ট্রিপে, নাকি একজন বন্ধুর জন্মদিনের পার্টিতে?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লিখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
3: ব্লকবাস্টার বুধবারে তোমরা রয়েছো মিলেনিয়াম ম্যাজিক সেগমেন্টে, আমাদের একদম শেষ ঘন্টায় রয়েছি বাসু এবং সৌমি তোমাদের সঙ্গে, এবং আমাদের যে তৃতীয় ঘন্টার তোমায় পড়েছে মনের প্রশ্নটা আমরা করেছি সেখানে একটা ছোট্ট মডিফিকেশন আছে, কারণ মডিফিকেশনটা না হলে প্রশ্নটার মানে দাঁড়াচ্ছে না। মডিফিকেশনটা হচ্ছে যে প্রথমবার দেখা নয়, তাদের প্রথমবার সাক্ষাৎ মানে আলাপ কোথায় হয়েছিল, আলাপ কোথায় হয়েছিল এবং কথা কোথায় হয়েছিল।
4: হ্যাঁ, মানে যেখানে একে অপরের সঙ্গে পরিচিতিটা হয় সেটা জানতে চাইছি। আর এটা কিন্তু ঋত্বিক রোশনের যে ফার্স্ট যে চরিত্রে আমরা দেখেছি রোহিত, সেই চরিত্রের সঙ্গে অমিশা প্যাটেলের যে চরিত্র ছিল সেই চরিত্রের প্রথম আলাপ হওয়ার যে জায়গাটা সেটাই তোমার থেকে জানতে চাওয়া।
3: অ্যাবসলিউটলি।
4: তো একে অপরের সঙ্গে পরিচিতি হওয়া, সেখান থেকেই একটা ভালোবাসার জন্ম নেওয়া, আর এরকম ফিল্মস নিয়েই যেখানে একটা রোমান্টিক ট্র্যাক রয়েছে, রোমান্টিক গান সেখানে জুড়ে রয়েছে, হতে পারে ভীষণ রকম আবেগে ভেসে যাওয়া, হতে পারে ভীষণ রকম যেটা দেখলেই আমাদের যাকে বলে যে সুইট মিষ্টি প্রেম যাকে বলে আর কি, সেই সুইট রোম্যান্স আমরা ফিল করতে পারি সেটা অনস্ক্রিন থেকে দেখতে দেখতে। আমরা কখনো কখনো রিয়েল লাইফেও এমন একটা আমার সঙ্গে ঘটুক এরকমটা ভাবতে শুরু করি। 2000 থেকে 2009 সালের মধ্যে এমন প্রচুর ফিল্ম রয়েছে, প্রচুর গান রয়েছে যার মধ্যে কিন্তু এই ড্রিমি রোম্যান্সটা অবশ্যই আছে, কিন্তু শাহরুখ কাজলকে ছাড়া তো সেটা সম্ভব নয়, তাই সেটা দিয়েই আমরা শুরু করলাম, তাই তো?
3: এক্স্যাক্টলি। শাহরুখ কাজল তাদের এই রোম্যান্সের জুটিটা ধরে রেখেছে একদম 90s থেকে শুরু করেছে তারা, এবং আমরা দেখেছি 2010 সালের পরও বহু সিনেমায় তারা একসাথে জুটি বেঁধেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমরা এই সেগমেন্টে রোম্যান্সের কথা বলছি, প্রেমের গানের কথা বলছি, এবং প্রেম মানে যত রকমভাবে প্রেমকে প্রকাশ করা যায়, ব্যথার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, কিংবা একদম মাখো মাখো কিছু গানের মাধ্যমে, সেই সব ট্র্যাকগুলোই থাকবে আপাতত এই ঘন্টায় তোমাদের সঙ্গে। আর অবশ্যই তোমায় পড়েছে মনের যে কোয়েশ্চেনটা তোমাদেরকে করলাম যে রোহিত এবং সোনিয়ার প্রথম আলাপ কোথায় হয়েছিল এবং প্রথমবার কথা কোথায় হয়েছিল।
4: ঠিক তাই, 9903659992 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, টেক্সট করতে পারো, তোমার যে উত্তরটা মনে হচ্ছে সেটা লিখে তার সঙ্গে নিজের নাম আর শর্ট লোকেশন। অবশ্যই 2000 থেকে 2009 সালের মধ্যে যদি কোনো গান তোমার স্পেশাল রিকোয়েস্ট থাকে তাহলে সেটাও কিন্তু ঠিক একইভাবে আমাদের কাছে তুমি পৌঁছে দেবে। আর প্রেমের গান বললেই সবসময় যে ড্রিমি রোম্যান্স হবে তা কিন্তু নয়, এমন কিছু কিছু প্রেমের গান থাকে, এমন কিছু কিছু প্রেমের ফিল্মস থাকে, গল্প থাকে যেটা দেখার পর একটা দীর্ঘক্ষণ আমাদের মাথার মধ্যে কি যেন একটা হয়ে যায়, মনের মধ্যে কেমন যেন একটা ভারী লাগতে শুরু করে, সেরকমই একটা ফিল্ম ছিল তেরে নাম, আমরা এখনও ভুলতে পারি না, ভূমিকা চাওলা অ্যান্ড সলমান খান। এই ফিল্মটা কিন্তু অ্যাকচুয়ালি সাউথের ফিল্ম থেকে অ্যাডপ্ট করা, তবে উদিত নারায়ণ, অলকা ইয়াগনিকের ভয়েস যেমন আছে, হিমেশ রেশমিয়ার সুর যেমন আছে, তেমনই এই সিনেমায় সলমান খানের হেয়ার কাট থেকে শুরু করে সলমান খানের শেষের দিকের যে ট্র্যাজিক অভিনয় সেটাই তেরে নামের ইউএসপি। আর এখনও আমরা বোধহয় যখনই এই ফিল্মের টাইটেল ট্র্যাকটা শুনি তখনই শেষ হয়েও শেষ না হওয়া প্রেম, শুরু হতে হতেই তার আগেই শেষ হয়ে যাওয়া প্রেম, যাই বলো না কেন, আমাদের মনে কোথাও একটা দাগ তো রেখেই যায়, কারণ ভালোবাসা শুধুমাত্র তার নামেই, ভালোবাসা তার জন্যেই।

দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ শুনতে চেয়েছেন এই গানটা। 9903 65 999 নম্বরে 2000 থেকে 2009 সালের মধ্যে কোনো গান রিকোয়েস্ট করার থাকলে অবশ্যই করবেন, আর তার সঙ্গে তোমায় পড়েছে মনের উত্তর।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: কহো না প্যার হে সিনেমায় রোহিত এবং সোনিয়ার মধ্যে প্রথম দেখা কখন হয়েছিল? একটি গানের কম্পিটিশনে, একটি ক্রুজ ট্রিপে, নাকি একজন বন্ধুর জন্মদিনের পার্টিতে?
2: উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
3: Millennium Magic, Millennium Magic, Millennium Magic,
4: মিলেনিয়াম ম্যাজিকে রয়েছি বাসু আর সৌমি। ব্লকবাস্টার বুধবারে এই তৃতীয় তোমায় পড়েছে মনের কোয়েশ্চেনটা খুবই ট্রিকি। প্রথম দেখা বলতে আমরা এখানে বলতে চাইছি যে প্রথমবার কথা বা সাক্ষাৎ আলাপ কোথায় হয়েছিল রোহিত এবং সোনিয়ার। আমাদের অপশনগুলো বেশ ট্রিকি, তো একটু ভেবে চিনতে কিন্তু উত্তর দিতে হবে।
5: হ্যাঁ, প্রথম আলাপ যেখানে একে অপরের সঙ্গে পরিচয়, নাম জানা, তারপর সেখান থেকে একটা প্রেম কাহিনী শুরু হওয়া। হ্যাঁ জানি, রোহিত আর সোনিয়ার যে প্রথম মুলাকাত যাকে বলে, মানে একে অপরকে চোখের সামনে দেখা, সেটা একটা আলাদা জায়গা আছে, তার একটা অন্য ঘটনা আছে, অন্য দৃশ্য আছে। কিন্তু সেটার কথা আমরা অ্যাকচুয়ালি জানতে চাইছি না, যেটা জানতে চাইছি সেটা মডিফাই করে ডেফিনেটলি বাসু তোমাকে বলেই দিল। আর 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সটের মাধ্যমে নিজের নাম, শর্ট লোকেশন সমেত তুমি সঠিক উত্তরটা পাঠাবে অবশ্যই। হ্যাঁ, তার সঙ্গে যে গানটা তোমার শুনতে ইচ্ছে করছে 2000 পরবর্তী যুগের, সে গানের কথাও তুমি লিখে পাঠাবে। আমরা আপাতত রোম্যান্টিক ট্র্যাকস নিয়ে আছি। আর শুনছিলাম একটু আগে সাজ কেহরা আয় দিওয়ানা, যেটা অবশ্য রিকোয়েস্টেরই একটা গান ছিল। এরপরে যে গানটা, যে ফিল্মের কথা বলবো, সেখানে খুব ক্লাসিক একটা বলিউডি ফর্মুলা আছে যাকে বলা হয় পুনর্জন্মের গল্প। আর এই পুনর্জন্মের কাহিনী নিয়ে এর আগে আমরা কার্স দেখেছি, তার অনেক আগে মধুমতি হয়েছে, এবং আরও অনেক ফিল্ম হয়েছে যেখানে আমরা দেখছি যে ভালোবাসা শুধুমাত্র একটা জীবনে বা একটা জন্মে আটকে নেই, তারপরে এক পৃথিবী থেকে বিদায় নিয়ে যখন আবার কোনো এক অন্য সময়ে তারা জন্মাচ্ছেন, সেখানেও একটা নতুন প্রেম, একটা ফেলে আসা অতীত সামনে এসে দাঁড়ানো, সবটাই কিন্তু আছে। ইয়েস, ফিল্মের নাম ওম শান্তি ওম, 2007 সাল, নিশ্চয়ই মনে আছে তোমার। দীপিকা পাডুকোনের হিন্দিতে ডেবিউ, এবং বিপরীতে নানা দা দেন শাহরুখ খান, যেটাকে বলা যেতে পারে ড্রিম ডেবিউ। তার কারণ রোম্যান্টিক ফিল্ম হবে আর সেখানে ডেবিউ হবে শাহরুখ খানের সাথে।
4: এক্স্যাক্টলি, এটা সত্যিই ভাবা যায় না। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ডেবিউ ফিল্ম, এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস একটা মানুষের কাছে, একজন শিল্পীর কাছে, একজন অভিনেতা অভিনেত্রীর কাছে। এবং সেখানে যদি উল্টো দিকে বলিউডের বাদশা থাকে, তাহলে সত্যিই তার জীবনটা প্রেমময় হয়ে উঠবে, এটাই স্বাভাবিক।
5: হ্যাঁ, ভীষণ পছন্দের একটা জুটি দীপিকা এবং শাহরুখ খান, তারপরেও খুব পছন্দের জুটি হয়ে উঠেছেন।

শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান।

0: তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: ডোমজোর থেকে গণেশের রিকোয়েস্ট, মার্ডারের সাউন্ড ট্র্যাক, কুণাল গাঞ্জওয়ালার গাওয়া ভিগে হোঠ।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Millennium Magic. ব্লকবাস্টার বুধবারে

0: মিলেনিয়াম কেন ম্যাজিক্যাল, এটা একটা বড় প্রশ্ন। কারণ এই মুহূর্তে আমরা যারা এই পৃথিবীর বুকে বেঁচে রয়েছি, আমরা যারা ইউথ, আমরা যারা নতুন, তাদের কাছে মিলেনিয়াম এরাটাই ছিল কিন্তু ম্যাজিক্যাল এরা। কারণ সেই সময়ই সবার বুকের ভিতরে লাল ফুলের রক্ত টকবক করে ফুটছে, তখন প্রেমের মোহ আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। এবং সবসময় যে সেটা আমাদের বাস্তব জীবনে তা নয়, বেশিরভাগ সময়টাই সেটা আমাদেরকে ফিল্ম, ফিল্মের গান এবং হিরো হিরোইনরা মাতিয়ে রেখেছিল প্রেমের মধ্যে দিয়ে। এবং সেই সব এরার, সেই এরার সুন্দর সুন্দর গানগুলোকে আমরা এই মুহূর্তে শুনছি মিলেনিয়াম ম্যাজিকে। সৌমি আর বাসু তোমার সঙ্গে রয়েছে, আর আমরা আমাদের তোমায় পড়েছে মনের তৃতীয় কুইজটাও শুনিয়ে দিয়েছি। আশা করছি তোমরা সেই গানটা অবশ্যই আমাদেরকে বলবে সঠিক উত্তরটা।
1: হ্যাঁ, আর আজকে আমরা রোহিত আর সোনিয়া, মানে হচ্ছে যে কহনা প্যার হ্যায়, কহনা প্যার হ্যায় আমাদের রোহিত সোনিয়া, ঋতিক রোশন, অমিশা পটেল, তাদের একটা মুলাকাত কিন্তু হয়েছিল, প্রথম মুলাকাত যেখানে একে অপরকে দেখে। এর পরেও আর একটা জায়গা ছিল যেখানে তারা একে অপরের সঙ্গে প্রথম কথা বলে, আলাপ হয় যে আমি রোহিত, আমি সোনিয়া। সেই জায়গাটা কোন জায়গা, কোন ওকেশনে এটা হয়েছিল, তোমার থেকে জানতে চেয়েছি। 9903653992 তিনটে ক্লু দেওয়া আছে, আর সেই ক্লু তিনটে থেকে তোমাকে সঠিক ক্লুটা বেছে নিতে হবে, মনে করতে হবে আর পাঠিয়ে দিতে হবে 9903653992 এই নাম্বারে, নিজের নাম, শর্ট লোকেশন, নেক্সট সং যেটা তোমার জন্য আছে গ্যাংস্টার মুভি থেকে, আরও একটা ওই হামারি অধুরি কাহানি ফিল্মের মধ্যেই সেই গান রয়েছে, ফিল্মটাতেই এমন একটা বিষয় রয়েছে। কিন্তু একটু আগে ইমরান হাশমির একটা গান শুনলাম তোমার অনুরোধে, আরও একবার তোমার জন্য ইমরান হাশমি। অবশ্য এখানে আমরা শাইনি আহুজা তার সঙ্গে কঙ্গনা রানাউতের একটা ভালোবাসা, একটা প্রেম পেয়েছিলাম, কেকের গাওয়া এই গানটা রইল তোমার জন্যে। শুনছো ব্লকবাস্টার বুধবার, আর সঙ্গে আছি সৌমি অ্যান্ড বাসু।

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic.
1: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে ব্লকবাস্টার বুধবার।
0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic.
2: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
3: 11:49 হয়ে গেছে আর সময়ও হয়ে গেছে কিন্তু জানিয়ে দেবার যে লাস্ট আওয়ারে যে তোমায় পড়েছে মনে তিনটে ক্লু তোমাকে শুনিয়েছি, সেখান থেকে তুমি কোন সিনটাকে আইডেন্টিফাই করতে পেরেছো, সঠিকভাবে বুঝতে পেরেছো, মনে করতে পেরেছো যে রোহিত আর সোনিয়া ঠিক কোথায় প্রথম আলাপ, প্রথম কথা হয়েছিল।
4: ইন্টারেস্টিংলি কোয়েশ্চেনটা খুব ট্রিকি ছিল এবং আনসারটা খুব ট্রিকি ছিল। আমি বলেছিলাম যে বন্ধুর জন্মদিনের পার্টিতে নাকি ক্রুজ শিপে নাকি অন্য আরেকটা জায়গায়। তো ব্যাপারটা হচ্ছে জন্মদিনের পার্টিতেই আলাপ হয়েছিল, তবে বন্ধুর নয়, সোনিয়ার জন্মদিনের পার্টিতে এবং ক্রুজ শিপে। তাই ক্রুজ শিপটাই সঠিক উত্তর ছিল এবং সঠিক উত্তর পাঠিয়েছে পঙ্কজ সিংহ মহাপাত্র জোকা থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, গণেশ ডোমজুর থেকে, রমা দত্ত বেলতলা থেকে, পুষ্পিতা দাস হাওড়া থেকে, মাধবী রয় হরিপাল থেকে, টুম্পা মজুমদার সাঁতরাগাছি থেকে এবং ডোরা সঠিক উত্তর পাঠিয়েছে আমাদের।
3: এবং সবাই মিলে সঠিক উত্তরটা পাঠিয়েছ তার জন্য মেনি কংগ্রাচুলেশনস। কহনা পেয়ারের গানটা তোমায় শোনাবো আর প্রথম আলাপটা কোথায় যেন ছিল বাসু?
4: ক্রুজ

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে ব্লকবাস্টার বুধবার।
1: ভালোবাসা হলে তখন আমরা জানাতে তো ইচ্ছে করেই তাকে, আর তার জন্যেও মানে সেও যখন চায় যে আমরাও তাকে মন খুলে বলি যে হ্যাঁ ভালোবাসি, তখন বলে ফেলাই যায় যে তাকে সত্যি সত্যি কতটা ভালোবাসি। বাসু আর সৌমি নিয়েছিলাম তোমার ভালোবাসার একটা শো বুধবারের রাতে ব্লকবাস্টার বুধবার। প্রচুর গান গল্প হয়েছে, কিন্তু 11:54 বাসু, এখন আমাদের যাবার সময় হয়েছে।
2: অ্যাবসলিউটলি, আমাদের আজকে ব্লকবাস্টার বুধবার ছেড়ে যাওয়ার আছে, কিন্তু তার আগে তোমাদের জন্য একটা গানও আছে, গান শোনাতে শোনাতে বাড়ি যাব আমরা।
1: একেবারে তাই। তবে তুমি তোমার রিকোয়েস্ট কোথায় করবে? করবে এরপরে রাত 12:00 শোতে, যেখানে তোমার রিকোয়েস্টের গানের জন্যই কিন্তু 9903 65992 এই নাম্বারটা খোলা থাকবে। সবাই খুব ভালো থাকো, আশান্ত থাকো, FM রেইনবো।

আরেকটি নতুন দিন শুরু হয়ে গেল, ঘড়িতে রাত 12টা পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। বুধবার 3রা জুন 2026 পেরিয়ে আমরা পৌঁছে গেছি বৃহস্পতিবার 4ঠা জুন 2026। শুনছেন 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপসে একযোগ অনুষ্ঠান শুনছেন, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি। রাত 12টার এই সময়টা আপনারা জানেন শুনতে কি চাও। তবে আজকে বিভিন্ন রকম যান্ত্রিক কলাকৌশলগত ত্রুটির জন্য আপনাদের রিকোয়েস্টের বদলে বাংলা আধুনিক গান বা অন্য ভিন্ন ধর্মী গান আজ শুনতে কি চাওতে। শুনতে থাকুন অনুষ্ঠান শুনতে কি চাও 107 FM রেনবো। একটি নতুন দিন, নতুন আশা উৎসাহ উদ্দীপনা, এইভাবেই আবার নতুন করে আমাদের পথ চলা। অনুষ্ঠানের একেবারে শুরুতে প্রথম রিকোয়েস্টটি রাখা সম্ভব হল শ্রোতাবন্ধু সোমনাথ ভট্টাচার্যের অনুরোধ।

0: এই গান শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।

আজ শুনতে কি চাও এই অনুষ্ঠানের আজকের মতো শেষ গানটি হরিপাল হুগলি থেকে রাজকুমার রায় শুনতে চেয়েছেন শ্রোতাবন্ধুর পছন্দের শিল্পী বনশ্রী সেনগুপ্ত। এই গানটির সঙ্গে সঙ্গে শেষ করছি আজকের মতো শুনতে কি চাও। 107 FM রেনবো নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। বলো বলো তুমি মরে যে গানটি শুনছিলেন আগুন সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে।

এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনীর। আজ সুররঞ্জনীর প্রথম নিবেদনে খেয়াল পরিবেশনা শিল্পী অঞ্জনা কুশারী, রাগ যোগকোষ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনীর প্রথম নিবেদনে আজকে শুনছিলেন শিল্পী অঞ্জনা কুশারীর পরিবেশনায় খেয়াল রাগ যোগ কোষ। এখন আজকের সুররঞ্জনীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে শরৎ পরিবেশনা, শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ, রাগ সম্পূর্ণ মালকোষ।

0: শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনীর দ্বিতীয় তথা শেষ নিবেদন শরৎ পরিবেশনা। শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ, রাগ সম্পূর্ণ মালকোষ।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে প্রথম পর্ব সঙ্গে নিয়ে সৌমুখান্তি রয়েছি। রাত তিনটে পর্যন্ত এই অনুষ্ঠান সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি। একেবারে শুরুতেই আদিপুরুষ সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে পরপর কয়েকটি গান।

তিন সিনেমার গানের অনুষ্ঠান আপকেলিয়ের প্রথম পর্ব সঙ্গে নিয়ে 107 FM রেনবোতে রয়েছি সৌম্যকান্তি। আজকে রাত 12টা থেকে পর্ব তিনটি অনুষ্ঠানে রাত 3টা পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও, অর্থাৎ আপকেলির প্রথমার্ধ শেষ হয়ে যাওয়ার পরেও আপকেলির পথচলা কিন্তু চলতে থাকবে শোভমের সঙ্গে রাত 3টে থেকে। আর আপনাদের কাছ থেকে একটু আগেই অগ্রিম বিদায় চেয়ে নিচ্ছি, যদিও 3টে অবধি সঙ্গে রয়েছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো এরকম প্রতিশ্রুতির সঙ্গে নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নেব। রাত 3টে অবধি সঙ্গে রয়েছি, শুনতে থাকুন 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপস।

অ্যানিমেল ছবির সাউন্ডট্র্যাক শুনছিলেন পরপর গান। এবারে ডানকি সিনেমার সাউন্ডট্র্যাক থেকে কয়েকটি গান। প্রথমার্ধ প্রায় শেষের পথে, রাত 3টে থেকে সোহমের সঙ্গে থাকবেন আপকে লিয়ের দ্বিতীয় পর্বে।

আজকের আপকিলির প্রথমার্ধের শেষ গান ও মাহি, শিল্পী অরিজিৎ সিং এর একক কণ্ঠে, ডানকি সিনেমা সাউন্ডট্র্যাক।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

গভীর রাতে আপনাদের সাথে গান শোনাতে আমি সোহম, শুনছেন 107 FM রেনবো। এতক্ষণ সৌম্যকান্তি ছিলেন আপনাদের সঙ্গে, আর এখন রয়েছি আমি সোহম। 4টে পর্যন্ত শোনাবো আপনাদের হিন্দি ছায়াছবির গান, আর এই সময়টা তো গভীর রাত, বিশ্ব প্রকৃতি গভীর ঘুমে আচ্ছন্ন, আর রয়েছে আপনার আমার মতন কিছু মানুষ যারা গানকে ভালোবেসে এখনও এই গভীর রাতেও রেডিওতে কান পেতে রয়েছেন। হ্যাঁ, বিশেষ করে 107 FM রেনবোয়। কারণ 107 FM রেনবোর সঙ্গেই তো আমাদের প্রাণের সংযোগ, এই রেডিও স্টেশন থেকেই সম্প্রচারিত হয় আমাদের প্রাণের গান, যে গান শুনতে শুনতে আমাদের মন চলে যায় সুদূর অতীতে। আর আজ প্রথম গানটি আপনার আমার অনেকেরই স্মৃতি থাকা একটি অসামান্য গান। চলুন সেই স্মৃতির দরজায় এমন গহন রাতে একটু কড়া নেড়ে আসি।

আমরা সারাদিন অনেক কাজে ব্যস্ত থাকি। দেখবেন সে ব্যস্ততার মাঝে আমরা প্রতিদিনটাকে আলিঙ্গন করে নিই। প্রতিদিন আমাদের ভালো লাগা মন্দ লাগা, ভালো থাকা মন্দ থাকা, সেটাই আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু এমন গভীর রাত যখন মনটা যে কোনো দিকে ঘুড়ির মতো উড়িয়ে দিতে পারি, ইচ্ছে করলে জানালা দিয়ে দেখে নিতে পারি আকাশের চাঁদ তারার অবস্থান, মন কখনো ভেসে দূরে দূর দূর ব্রহ্মাণ্ডের কোনো প্রান্তে চলে যায়, আকাশে হঠাৎ হয়তো আপনি খেয়াল করলেন একটা উল্কাপাত হলো, রাস্তার আলোর কিছুটা আপনার ঘরে এসে পড়ছে,

আপনার বাড়ির গলি দিয়ে একটা কুকুর বা বিড়াল দৌড়ে গেল, এ দৃশ্যগুলো সারাদিন আপনি অতটা বিশেষভাবে নজর করেন না, তেমনি এমন গভীর রাতে দেখবেন স্মৃতির অতলে আপনি ডুব দেবেন, আর আপনার মনের মাঝে ভেসে উঠবে অনেক দিন আগের হারিয়ে যাওয়া বেশ কিছু বন্ধুদের কথা, প্রিয়জনের কথা, প্রিয় মানুষের কথা। বলবো তাদের কথা, ভাববো তাদের কথা, সঙ্গে সঙ্গে তাদের জন্য বা তাদেরকে চিন্তা করার জন্য একটা গান চলুন শুনে নি। সিলসিলা ছবি থেকে আর্লি 80s এর একটি সুপারহিট ছবি সিলসিলা।

সিলসিলা ছবি থেকে গানটা শুনলাম। 80s পরপর দুটো হিট গান শুনে নিয়েছি। বন্ধুরা, আমাদের এক একজনের জীবনের এক একটা পর্যায়ে, এক একটা দশকে, আর যারা একেবারে ইয়াং জেনারেশন তাদের, হ্যাঁ, সবে এক দেড় দশক বা দু দশক সময়ে অতিবাহিত হয়েছে। কিন্তু আমাদের মতন যাদের একটু বয়স হয়ে গেছে, তারা জীবনের অনেকটা দেখেছি, আবার এখনও বলবো অনেকটাই দেখা বারণ বাকি রয়ে গেছে। তাহলে এ মুহূর্তে স্মৃতি তো আমাদের অনেক অনেক জমে আছে। কোনো ছোটোবেলার বন্ধুর নাম হঠাৎ মনে পড়ে যায়, কারো মুখ হঠাৎ মনে পড়ে যায়। আসলে সে যুগে তো বন্ধু হতে গেলে খুব সহজ একটা প্রক্রিয়ার মধ্যেই থাকা যেত। বন্ধুত্বের জন্য ফ্রেন্ড রিকোয়েস্টের কথা কেউ কোনো দিন ভাবেনি। সে সময়ে খেলতে গিয়ে, পড়তে গিয়ে, একসঙ্গে কোনো কিছু শিখতে গিয়ে অনায়াসেই বন্ধুত্ব হয়ে যেত।

সে সহজ সরল বন্ধুত্বের দিনগুলোর কথা মনের স্মৃতিপটে অসামান্যভাবে আঁকা। আর আমরা প্রত্যেকেই তো সে ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিগুলো নিয়েই বাঁচি। এমনকি যে মানুষগুলোর সঙ্গে এখন যোগাযোগ আছে, তাদের সঙ্গেও এই অসামান্য যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো রোমন্থন করেই এমন গভীর রাতে গান শুনতে শুনতে মনটাকে ব্যাক গিয়ার দিয়ে চলে যাই আড়াই তিন দশক আগে। কি সমস্যা বলুন তো, অনেকের মুখ মনে পড়ে, নাম মনে পড়ে না। অনেকের নাম মনে পড়ে, মুখটা মনে পড়ে না, কিন্তু তাদের সঙ্গে খেলাধুলা বা জীবনের যে সুন্দর সময় কাটানো, এই সময়টা ঠিক মনে আছে। এভাবেই জীবন চলতে থাকে নদীর মতন। কেন বললাম নদীর মতন সে কথা না হয় পরে বলবো, তার আগে একটা গান শুনে নি। 90s এর একটা হিট ছবির গান, চলুন শুনে নিই।

হ্যাঁ, আর্লি নাইনটিসের স্যার ছবি দেখে গানটা শুনলাম, কি অসাধারণ ছবিটা না! ছাত্র শিক্ষকের একটা অসামান্য বন্ডিংকে তুলে ধরেছিল এই সিনেমা। একসঙ্গে অজস্র স্টারকে এক জায়গায় নিয়ে আসার একটা সিস্টেম সেই সময়ে রাখা হতো, আর আমরাও বেশ মজার সঙ্গে সেই সিনেমাগুলো দেখতাম, গানগুলো শুনতাম। জানতাম না কখন আমাদের মনের মাঝখানে এই গানগুলো চিরস্থায়ী স্থান গ্রহণ করেছে, আর এই গানগুলি আমাদের প্রিয় মানুষদের সঙ্গে কাটানো স্মৃতির অংশ হিসেবে থেকে যাবে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমরা যে কজন মানুষকে জীবন থেকে হারিয়ে ফেলি সবাইকে কি সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাই? এটা একটা ধারণা, সোশ্যাল মিডিয়ায় সবাইকে খুঁজে পাওয়া যায় না, সবসময় সবাইকে কিন্তু পাওয়া যায় না, পেলেও যোগাযোগ করা যায় না। সত্যি কথা বলছি এটা, কারণ দেখবেন অনেকেরই নাম হয়তো আপনার পুরোটা মনে নেই, আর যদি মনেও থাকে একই নামের অনেক মানুষ, তাদের মধ্যে খুঁজতে খুঁজতে আপনি যে পাবেনই তাদের নিশ্চিত নয়। আর অনেক মানুষ পছন্দও করেন না সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত জীবনকে উন্মুক্ত করতে, তাই অনেকে সে

প্রোফাইল হয়তো খুলেছেন, সেভাবে কিছুই করেন না, বা প্রোফাইল খুলেনি। আসলে মানুষকে খুঁজতে গেলে, মানুষকে জানতে গেলে, মানুষকে বুঝতে গেলে, মানুষকে পেতে গেলে অবশ্যই আমাদের এই জীবনেই খুঁজতে হবে। আমাদের জীবনের মাঝেই আমরা খুঁজে পাব আমাদের প্রিয় মানুষগুলিকে। বন্ধুরা, আমরা যেন আরও বেশি করে জীবনমুখী হই, কারণ বড্ড বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছে চারদিক, বড্ড বেশি প্রযুক্তির অনুপ্রবেশ ঘটছে জীবনের সবকটি ক্ষেত্রে। না, সবটাই যে খারাপ তা নয়, অনেকটা ভালো কেন বলবো না, বলবো বেশিরভাগটাই ভালো। জীবন অনেক সহজ, সরল, সোজা হয়ে গেছে, কিন্তু তবুও বলবো জীবন দর্শনটা যেন আমাদের যান্ত্রিক না হয়ে যায়, তাই না? আর এসব কথা ভাবতে ভাবতে আবার তো একটা গান শোনার সময় হয়ে গেছে, চলুন শুনে নিই আরও একটি গান বেমিসাল ছবি থেকে।

কেন কেন কেন, নদী বললাম। এমন গভীর রাতে আপনাদের সাথে FM রেনবো 100 সাথে গল্প করতে আমার বেশ লাগছে। নদী বললাম এই কারণে, একটা কথা আছে না, এক নদীতে দুইবার স্নান করা যায় না। কেন বলুন তো, এক নদীতে গেছেন আপনি, স্নান করে চলে এসেছেন, তারপর নদীর সেই জল ভাসতে ভাসতে কোথায় চলে গেছে, সেই জল তো আপনি আর পাবেন না। আবার আপনি নদীতে স্নান করতেই পারেন, কিন্তু সেই জলটাকে আর স্পর্শ করা যাবে না। হ্যাঁ, এক নদীতে যেমন একবারই স্নান করা যায়, জীবনের এক একটা মুহূর্ত একবারই আসে। সে মুহূর্ত একবার জীবন থেকে হারিয়ে গেলে নতুন করে আপনি আরেকটা নতুন মুহূর্ত পাবেন, সেই মুহূর্ত তো আর পাবেন না। তাই আমার মনে হয়, যাদের সঙ্গে আমরা জীবনে খুব সুন্দর মুহূর্ত, ভালো মুহূর্ত কাটিয়েছি, যদি কোনো কারণে তাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাই, যদি তাদের সঙ্গে দেখা আবার হয়, শুধু সেই মুহূর্তগুলোর কথাই আবার রোমন্থন করব। নতুন মুহূর্ত যদি বারবার তৈরি হয়, তাহলে মনে হয় আগে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভুলে যাব। তাই কি জানেন তো, আমি না, আমরা অনেক প্রিয় মানুষের সঙ্গে বেশি করে দেখা করি না, দেখা করি সেই সব মানুষদের সঙ্গে যারা আমার জীবনে নতুন এসেছেন। হ্যাঁ, আমি চাই আমার জীবনের ভালো মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাক, যাদের সঙ্গে সত্যি খুব ভালো মুহূর্ত কাটিয়েছি। আর দেখবেন, এটাকে একটা বলবো স্ট্রাইকিং ইমেজ যাকে বলে। জীবনে তো অনেকগুলো দিন কেটে গেছে আমাদের সকলেরই, কাটেও কটা দিন কটা মুহূর্ত মনে থাকে, খুব ভালো খুব মন্দ, খুব যন্ত্রণা খুব দুঃখ খুব আনন্দ, এগুলোই মনের মাঝখানে স্থান করে নেয়। তাই তো, আমাদের সকলকেই এটা মেনে নিয়েই এগোতে হবে যে জীবনে সকলে থাকবে না, কিন্তু প্রায় সকলেরই একটা স্মৃতি থেকে যাবে। আপকেলি অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবো। এবারে পরের গানটি চলুন শুনে নি। গান সম্পর্কে আগে কিছু বলবো না হয় একটু

107 FM Rainbow শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। প্রথমার্ধে ছিলেন সৌম্যকান্ত বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয়ার্ধে রয়েছি আমি সোহম, আছি সকাল 6টা পর্যন্ত। এরপরে ভোরের আগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং ভোর 5টার আনন্দধ্বনি অনুষ্ঠানেও থাকবো আমি সোহম। হ্যাঁ বন্ধুরা, যে কথা হচ্ছিল ফেলে আসা জীবনের কথা, এবং সেখানে বহু মানুষের কথা, বহু মানুষের জীবনের বহু ঘটনা, বহু মানুষের জীবনের বহু মুহূর্ত আমাদেরকে স্পর্শ করেছে। সে মানুষগুলোর সঙ্গে যে সময় কাটিয়েছিলাম, সেই সময়টাই মনের মাঝখানে একটা আশ্চর্য ছাপ ফেলে গেছে। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন, জীবনের এক একটা পর্যায়ে এক একটা মানুষের রাজত্ব থাকে, তারপরে সেই মানুষ আবার ফিরে আসলেও অর্থাৎ সেই স্বাদটা আর পাওয়া যায় না, সেই ফ্লেভারটা আর থাকে না। হয়তো এটা কিছুটা সত্য, আংশিক সত্য। কিছু মানুষ চিরদিনের জন্য থাকেন, কিছু মানুষ ক্ষণকালের জন্য থাকেন, কিছু মানুষ ক্ষণকাল থেকে একটা এমন ইম্প্যাক্ট তৈরি করে যান যে তার কথা এমন গভীর রাতেও গান শুনতে শুনতেও আপনার মনে থেকে যাবে। অনেকের সঙ্গে আমার প্রায় 26-27 বছর, কারোর সঙ্গে 22-23 বছর, কারোর সঙ্গে আরও অনেক বেশি বছর কোনো যোগাযোগ নেই। কারো কারো নাম ভুলে গেছি, কারো কারোর চেহারাটা এমন গভীর রাতে গান শুনতে শুনতে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আবছা আবছা ভেসে ওঠে, তখনই মনে হয় জীবনের অনেকটা সময় অতিবাহিত করে ফেললাম, আর তার সঙ্গে আজলা আজলা স্মৃতি কুড়ালাম। আসুন না সে স্মৃতিকে আবারও সতেজ করে তুলি গানের মাধ্যমে। শুনে নিই পরের গান, আর গান সম্পর্কে একটা সারপ্রাইজ রেখেই তো আজকের এই অনুষ্ঠান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সাজন ছবি থেকে গানটা শুনলাম, আর গানটা শুনতে শুনতে হারিয়ে গেলাম একদম শৈশবে। কেন জানেন তো, এই গানটা যে ছবি থেকে, সেই সাজন, এই ছবিটা হচ্ছে আমার হলে গিয়ে দেখা প্রথম হিন্দি সিনেমা। আর কে না জানে, জীবনে প্রথম সব কিছুর একটা আলাদা গুরুত্ব রয়েছে। প্রথম সিনেমা দেখা, প্রথম খেলা দেখতে যাওয়া, প্রথম স্কুলে যাওয়া, এমনকি প্রথম ভালোবাসা, সব কিছু মনের মাঝখানে একটা বিশেষ স্থান গ্রহণ করে নেয়। তাই তো, জীবনের যে কোনো প্রথমকে আমরা মনের মাঝখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখি। চলুন, প্রথমের পাশাপাশি তার পরবর্তীতেও যে অভিজ্ঞতাগুলো আমাদের হয়েছে, যে স্মৃতিগুলো তৈরি হয়েছে, সেগুলোকেও সাজিয়ে গুছিয়ে মনের মাঝখানে সুন্দরভাবে রেখে দিই, তাই না? হ্যাঁ, এমন একটা স্মৃতির কথা এই পরবর্তী গানটা শুনতে শুনতে আমার মনে পড়ে যাবে, হয়তো আপনারও মনে থাকবে কিছু স্মৃতি। চলুন, রোজা ছবি থেকে এই গানটি শুনে নিই। ওই সময়ের, এই সময়ের, যে কোনো সময়ের একটি অসামান্য গান, সুপারহিট গান।

শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে এখন শুনবেন সানাইয়ে রাগ, বিলাস খানিটোরি, শিল্পী উস্তাদ আলী আহমেদ হোসেনের পরিবেশনায়।

0: শুনলেন সেতারে রাগ, ভাটিয়ার শিল্পী নিখিল বন্দ্যোপাধ্যায়ের পরিবেশনায়। আর এর সঙ্গে শেষ হল ভোরে রাগে রাগানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আঁধার পেরিয়ে এবার আমরা আলোর দিকে এগিয়ে চলেছি। পূবের আকাশ হয়তো এখনো আলোয় আলোয় উজ্জ্বল হয়ে ওঠেনি, অথবা ঈষৎ আলোয় রাঙা হয়ে উঠেছে। সামনের একটা ঘন্টারও বেশি সময় আমরা অতিবাহিত করব কবিগুরুর গানে, সুরে, কবিতায়। আজ প্রথিত যশশিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনব, পাশাপাশি কবিগুরুর কাব্যগ্রন্থ থেকেও পাঠ করে শোনাব। আজ আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু সোহম। বন্ধুরা, আজ বিবিধ প্রথিত যশশিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনার পাশাপাশি পাঠ করব গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে। হ্যাঁ, সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ যার মাধ্যমে কবিগুরু হয়ে উঠেছিলেন এক বিশ্বজনীন নাম, যার রচনা সমগ্র বিশ্বের সাহিত্যপ্রেমীদের হৃদয় স্পর্শ করে গেছিল। এই সেই গীতাঞ্জলি যা সাহিত্যকে, বাংলা সাহিত্যকে এবং দেশ হিসেবে ভারতকে এনে দিয়েছে সর্বশ্রেষ্ঠ নোবেল পুরস্কার। হ্যাঁ, এদেশের সাহিত্যের নোবেল এবং এদেশের প্রথম নোবেল প্রাপ্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে। আজ সে গীতাঞ্জলি কাব্যগ্রন্থই পাঠ করব, তার পাশাপাশি বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। শুরু হবে অনুষ্ঠান আনন্দধ্বনি ভোর 5টা থেকে, চলবে প্রায় 6টা পর্যন্ত। আজকে বহুদিন পরে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ আকাশবাণীতে প্রায় 11 বছর আমার হয়ে গেল উপস্থাপনার জীবন। একটা বড় অংশ জুড়েই রয়েছে কবিগুরু, তার চিন্তা, তার চেতনা চিরদিন আমাদের স্পর্শ করে। শুনব তার গান, শুনব তার কবিতা আর কিছু সেকেন্ডের মধ্যেই।

বন্ধুরা, স্টুডিওর ঘড়ি বলছে এখন ভোর 5টা বেজে 11 সেকেন্ড। এখন সময় আনন্দধ্বনির। এই সময়টা

সব অনুভূতির কথা আমাদের জন্য তুলে রেখেছিলেন। আমরা অনুভব করার অনেক আগেই তিনি সেই অনুভূতির স্পর্শ পেয়েছিলেন, বুঝেছিলেন। তাঁর রচনা পড়লে মনে হয় সে যেন আমার কথা, সে যেন আপনার কথা, সে যেন আমাদের সকলের কথা। শুনব আজ গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, কিন্তু তার আগে রবীন্দ্রসঙ্গীত আপনাদের জন্য।

সুমিত্রা সেনের কণ্ঠে শুনলাম আজকের প্রথম রবীন্দ্রসঙ্গীত। এবার গীতাঞ্জলি থেকে পাঠ করে শোনাই। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মতলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এবারে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। মাফ করবেন, বিশেষ কারণবশত এই গানটি আমরা শোনাতে পারবো না। চলুন শুনে নি রবীন্দ্রসঙ্গীত। পীযূষ কান্তি সরকারের কণ্ঠে।

প্রিয় শিল্পী বিজিষ্কান্তি সরকারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলাম, আবার গীতাঞ্জলির অংশবিশেষ পাঠ করে শোনাচ্ছি। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, এ কৃপা কণ্ঠ কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানেরই যোগ্য করে, অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। আবারও একটি রবীন্দ্রসঙ্গীত।

আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে, তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও শেষরে। এই যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়, পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনেরই যোগ্য করে, আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম রবীন্দ্রসঙ্গীত, আবারও একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নি, তারপর গীতাঞ্জলির বেশ কিছুটা অংশ পাঠ করব আপনাদের জন্য। শিল্পী পূর্বাদাম।

অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকের করিলে ভাই। পুরনো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে, নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা চেয়ে বলে যাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। চলুন শুনে নিই আরো একটি রবীন্দ্রসঙ্গীত। শিল্পী সাগর সেনের কণ্ঠে।

জীবনে মরণে নিখিল ভুবনে যখনই যেখানে লবে, চিরজনমের পরিচিত হে তুমি চিনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা নাহি কোনো ডর, সবারই মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই। দূর কি করিলে নিকট বন্ধু, পর কি করিলে ভাই। আনন্দধ্বনি অনুষ্ঠানে আজ রবীন্দ্রসঙ্গীত শুনছি, পাশাপাশি আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি থেকে পাঠ করে শোনাচ্ছি। আসুন আরও একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নিই। শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বাদিলে সান্ত্বনা। দুঃখ যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে নিজে।